আকাশবাণী আগরতলা, আজ বৃহস্পতিবার, 22শে শ্রাবণ 1948 শকাব্দ, 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 13ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ওয়েব সোটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 14 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা সুভাষিত, আজ শুনবেন পবিত্র কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

ألا تخافوا ولا تحزنوا وأبشروا.

0: صدق الله العظيم. অর্থাৎ এই আয়াত বা শ্লোকগুলিতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের পুরস্কার ও সুখ সম্পদের বিষয়ে অবগত করে বলেছেন, যেসব মানুষ সত্য ধর্মে বিশ্বাস স্থাপন ও সৎ কর্ম করে জীবন অতিবাহিত করবে, মৃত্যুর সংকটপূর্ণ সময়ে, কবরে এবং পরকালে মহাবিচারের দিনে আল্লাহর অনুগ্রহের ফেরেশতাগণ তাদের নিকট উপস্থিত হয়ে বলবে, আজ তোমরা ভীত বা দুঃখিত হবে না। তোমাদের পার্থিব জীবনে আমরা যেরূপ বন্ধু ছিলাম, পারলৌকিক জীবনেও আমরা তোমাদের সেইরূপ হিতাকাঙ্ক্ষী বন্ধুরূপে রয়েছি এবং পৃথিবীতে তোমাদিগকে যে জান্নাত বা স্বর্গের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলার নিকট থেকে সেই স্বর্গের সুসংবাদ নিয়ে আজ আমরা তোমাদের নিকট উপস্থিত হয়েছি। তোমাদের যেসব প্রার্থনা ও কামনা আছে তা সবই ওই অনন্ত সুখ সম্পদে ভরা স্বর্গের মধ্যে পূর্ণ হবে এবং ক্ষমাশীল করুণাময় প্রভুর আমন্ত্রণ সহ তোমাদিগকে সেই রমণীয় স্বর্গে নিয়ে যাবার জন্যই আজ আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। যে ব্যক্তি আল্লাহর প্রতি আহ্বান করে, সৎ কার্য করার নিমিত্ত মানুষকে উৎসাহিত করে এবং বলে আমি প্রকৃত মুসলিম, তার কথা নিশ্চয়ই উত্তম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: শুভাশিততি আজ পবিত্র কোরআন থেকে পাঠ শুনলেন। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী সরোজ দাস।

অমরপ্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন। অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হার্মনি খোরাং।

0: পণ্ডিত জওয়াহরলাল নেহরুনি ককাহাম।
1: ফাইদেওয়াজুরাক যেন তিনি খানালাইনি লাই বুমা ও তিনি সাল তাম পাতিখা তিনি কাইসা নাংকমানি সাল তঙ্গ আবং খা অর্গ্যান ডোনেশন দে একবা যেন চিনি বসাকনি জুদা জুদা অর্গ্যানস রং দি কিডনি মকল হার্ট লিভার লাংস বুকুর বেকরেং অবহাই অর্গ্যানস রগ্ন যেন রেনানি সাল নারক জাক্ষা অব নারমানি উকলগং খা অমহাই হাইনি লুক রগ্ন কাইসা সিসারিমুং খ্লারিনানি বাকই তুমুং যেন খরকসা বরক থেমানি লব বিনি একবার থেমানি সেগাং বিনি জুদা জুদা অর্গ্যানস রগ্ন ইয়াফারে কেলাংনানি গসিমুং রেখাং গ্যাব তে খরকসানি বাকই কাইসা লাংমাঙ্গই ফাইনানি বাকই ও সাল ন তিনি পালে যাগো অবহাইকেনে তঙ্গ চিচুকু বা চিসা বিশি ও ভারতনি পুইলা বীরখুং আবংকা হিন্দুস্তান ট্রেনার টু মুঙ্গই ভারত ন সুনাম যাগো তে আজরাং আ বিশি ও পুইলা বীরখা অমাইকে চিচুকু ব্রিটিশনি বিশিব চিনি তিপ্রা হাসতে একবা আজরাও হংকাই তিপ্রা কাইসা হা হিনি সিনি জাকমানি চিনি মহারানী কাঞ্চন প্রভা দেবী তিনি নি সাল বারর হাকতর বাই থান চাংনানি হিনে গসিমুং রিমানি সাল ফিয়া শৈশৈখে ইয়াচাক জাকমানি ইংখা অক্টোবর তালনি চি বা সাল মারিব অবাহিকে তো তিগেসা চিচুকু ব্রিটিশনি বিশিব ভারত ফিয়কমুং মানমানি উল কেরং নাইখুংনি সামুংন তুই ভারত নি পুইলা চিফ জাস্টিস চংজাক্ষা হরিলাল জেকি সুন্দাস কানিয়া হনে খরকসা বরক ফাইডে আশেক জরা খানালাইখা যেন লাইবুমানি কক যেন অজরাও সা খামক্রাইনি কক খানানা থাংলাইসিনাই যেন তিনি চিনি খিদমা একবা বিষমা ও উকলগ টিউমার অংমানি তাবো নগ টিউমার অংি থাঙ্কা হাঙ্কাই টিউমার তামনহীন আবো কাইসা অ্যাবনর্মাল সেল এবার টিস্যু যে সেল একবা টিস্যু হামিয়া আবো চিনি বসাগো চিকন সিমি তরি ফেকাঙ্কে আবো ন টিউমার হেন গাই যেন টিউমার জুদা জুদা বসাকনি থায়ো অঙ্গি মানো তাবুক যেন খিতমাও বিষমা তলাও অংখাঙ্কাই বাহাই বাহাই যেন জালফাইমান তাবুক বাক্সা টিউমার ক্যান্সারাস ক্যান্সার অঙ্গি থাঙ্গো ইংকাই আহিন বাগাইনাই অন্দ্রপন রমিমান খাঙ্কে বেলাই খেন কাতে উইমান নাই তেব জঞ্জাল অংিয়ানি সেকাং তাবুক তুমুং অ থাইও টিউমার অংখাঙ্কাই যেন বাহাইকে সিনি নাই রমদি সাকদুক যেন জালংনাই বাহাইকে ভ্রুম ভ্রুম বিষ্মা একবার ফিকুংতে গদনা দুনগনাই সানানি চেংনাই গাই হর হর কেন বাড়িনাই গাই বর্মানিয়া ইয়াকুং রক বর্মানিয়া অংনাই জরা জরাও হিংকাই কেতাইমা হায়ংগিনাই ইয়াকুং ইয়াকসাং অংনাই গাই বসাকব বিনি কেবেল হংনাই জরা জরা ও হিমনানি খাইচিকনানি ব আবজন জালফাইনাই গাই অবহাই রকম বিষ্মা তে গদনা তে ইয়াকুয় বর্মা ইয়ংমানি অবন সিনেমারি বিনি গাই তাবুক মাহাইকে তুমুং জরা ও সেগান বারিয়ান রমিমানি হাঙ্কাই অ টিউমার তের তের খাই তরিনাই অল ইয়াকুং বর্মা ছুটলিয়া হাঙ্কা হাঙ্কাই ইয়াকুং রক তানসোনা ফানে তানসোনা ফানে নাঙ্গি থাঙ্গো বেলাই বাড়িকে হাঙ্কাই তুমুং সার্জারি খাইনে নাঙ্গি থাঙ্গা হাঙ্কাই এংকাই আবনি সেকান তুমুং আবহাই বিষ্মা রক সামানি ব্রুম ব্রুম ন সাউই তংখাঙ্কাই বন শৈশৈকে

0: আমাহাই উমরক নি জুদা জুদা বুসা আকসু থাইও কয়মলাই রিমান নাই হিনি সাজাক্ষা রেজিস্ট্রেশন ফি নাই বেবাগৈ নৈরা ইয়াকাবা 200 কয়মলাই রানি পাইথাক সালমারি অবিসি নি সেপ্টেম্বর তালনি সাল নই সালমারি জরা
1: ত্রিপুরা ইউনিভার্সিটি বাই খবজা খাইনি আর কাইনি বুক চাচুক থাই তঙ্গ অর ওখা কাইসা রেজিস্ট্রার অর কাইসানো তে কন্ট্রোলার কন্ট্রোলার অফ এক্সামিনেশনস অর কাইসা তে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অর বকাইসা গে বেবাগে কাইথাম জুদা জুদা বুক চাচুক থাই রেজাক তে অব নিয়ানি সিনি চেংজা খা কয়লাই রেনানি তে আব বিশি সাল রমজি সেপ্টেম্বর সালনি সেপ্টেম্বর টালনি চিশা শালমারি চরা তংনাই তে বরনি ওয়েবসাইটটি কে রেনানি হিংকেব ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাঙ্গি নাই নর নাই মানো বরনি ডিটেলস র
0: আও আসো জরা সং সেবক বর্তমানি খনালাই কে তাবু খনালাই নে নগবর্তি বানি কক
1: নগবর্তি বর তিনি হাই না হাই চমি কিসা কবল জাক তংনাই নি সাজা খা তে সাকনি তো মারি তংনাই থামচি বা পয়েন্ট 4 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নি চি দক পয়েন্ট 5 ডিগ্রি সেলসিয়াস নবরতি হুব হকনি শিবক মারি শাকাও তঙ্গ দক চি স্নি পার্সেন্ট তে ঘামাও তঙ্গ ব্রি চি স্নি পার্সেন্ট অমল তাক অমল নি ওয়াতে তাক ফুঞ্জার সুজাখা 0.2 মিলিমিটার তে হজাক তংনাই নি বগে ব হাইন হাই শাকলাই জাখা টিপ্রা হাস্তিনি জুদা জুদা হাঙ্কর রক ওয়াতে নবর কতর বাক্সা হাঙ্কর রক ফাই মানহনি নে হজাক তংনানি সাজাখা
0: আও হাইনি খরম পান্ডা ফাইদি তাবো পাইঠাগ রেসা মুখনালাইন রেসা মুখ খরা রবান লতা দেববর্মা

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ুমি খোরাং। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃত এবং হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্রে ইন স্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্টআপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্টআপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষে 68 জন এবং 2024-25 অর্থবর্ষে 11 জন দম্পতি এই আর্থিক সাহায্য পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগার

ব্যাংককে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টি সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। আশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওইদিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:08 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না, রাত 10টার সংবাদ বাতিল করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান টেড্রেস আধানাম গেব্রেইয়েসুস বলেছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে এর প্রাদুর্ভাব 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সেই মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশের জনবসতিতে বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ উদ্ধার কাজে বাধা দিচ্ছে। রিপাবলিক অব বেলুচিস্তান আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার নভোরোভসিস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাঁটিতেও আঘাত আনা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতে চালানো এই হামলায় 8 বছর বয়সী এক শিশুসহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত আনার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ ড্রোন ব্যবহার করছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দুটি ফ্রিগেট সহ রাশিয়া 4টি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, গোয়া এবং রাজস্থানে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকতে পারে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি SC কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহালাং সাঙ্গা এবং রোহিত দানু। ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB জানিয়েছে, আগামী মাসের 13 থেকে 17 তারিখ পর্যন্ত

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামস এর অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময় আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতই করছে। বিসিসিআই এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, আফগানিস্তানে ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরো একবার। নিজ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। ঊনকোটি জেলায় কৈলাস শহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে চাকরি প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময়ে পাঁচ বছরের এক নাগারে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরা উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসি বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রিসভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা শহরে আড়াই ঘণ্টা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জনস্বার্থমূলক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন পর্যটন মন্ত্রী। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদের জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধন বিল ২০২৬ গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছে। এই বিল নিগমকে শিল্পজাত পণ্যে তার কর্মসূচি পরিচালনার অবকাশ দেবে। এই আইনটি রাজ্য সরকারগুলিকে সমবায় উন্নয়নে নিযুক্ত যে কোনো সংস্থাকে নিগম থেকে তহবিল সরবরাহের অনুমোদন প্রদান করে। নিগম এই বিলের মাধ্যমে সরাসরি যে কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিযুক্ত সংস্থাকে ঋণ এবং অনুদানও প্রদান করতে পারবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতি জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস গতকাল জানিয়েছেন, করবুকির শিলাছড়ি সীমান্তে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারি চলছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান, রেল স্টেশন ও সীমান্ত এলাকায় নিয়মিত চেকিং ও তল্লাশি চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রামীণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক শিবির ও জনশুনানি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, কৃষি, পশুপালন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য শিবিরে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, বিডিও কৃত্তিকা সাহা সহ প্রশাসনের আধিকারিকরা। ব্রজপুর, উত্তর ব্রজপুর ও মধ্য ব্রজপুরের বাসিন্দারা শিবিরে অংশ নেন। খোয়াই জেলার তুলাশিখরে শীতের স্মৃতি কমিউনিটি হলে গতকাল জেলাভিত্তিক এইডস সচেতনতা কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন খোয়াইয়ের জেলাশাসক রজত পন্থ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পদ্মরাম জামাতিয়া সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এইডস সংক্রান্ত পরামর্শের জন্য টোল ফ্রি ১০৯৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়। পরে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে

পতাকা বিতরণ করে একটি সচেতনতা র্যালির সূচনা করা হয়। খেলার খবর। কমনওয়েলথে জুডোতে প্রথমবার সোনাজয়ী অস্মিতা দেগে গতকাল দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিজের গ্রাম দক্ষিণ সোনাইছড়িতে সংবর্ধনা প্রদান করা হয়। বিলোনিয়ার মনুমুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তার গ্রামে যাওয়া হয়। আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপর্ণাদেব বর্মা রাজ্যসভা নিয়ে গসিমংনি বিশেং তৈ সংসদ বসং তাংসুরু হামক্রাই নিগম স্নামফির মং বিল নৈ সাই নৈ চিদ পাস অংখা লোকসভা বসকাং অবিল পাস অংখা অবিল নাইখুংনি স্নাম খর স্নাম জাক মানে অবিনী সামং বতাং তৈ দুলনানি সেবরেওয়ান অকেরং হাস্তে হাপাং রগ্ন তাংসুরু হামক্রাই গদাল জাক জে সাম থান ফান নাইখুংনি সিমি তহবিল নি সেবনাহানি গসিমং ইয়াফারান কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া শাখা শ্রমাই রগ্নে ককন খবৈ জে সাও কক বুমানতী ককলাম সারাইনানি বাকি তৈ সংসদ আদং রকনে তিসা জাক জে সাব সঙ্গমংনি কক ফিরমং রানী বাকি হাপাং বেবাক নিয়ার তঙ্গ সংসদনি ফাতার ককনমা থুমনাই রকন কক সাপরু মোচাং সা অকন শাখা রি নাইখংতিনি দিল্লি কতাল সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম মঙ্গৈ কাইশা আলাইদা পান্ডা সংসাবান হাকতনি ইয়াক থান্দে স্নামঘর বাই গদাল জাক ব্রী রকন বরম ইয়াফারনা তৈ বরকনি খা থাংসা জাকনাই লাম রুমুং রংমুং তৈ শাক থানমুং রমৈতি সানানো নাহারৈ অ পান্ডা সংসামানি পান্ডাও রি নাইখুংনি তাংকরা নীলম সামিরাও মানজাগান নাইখুংনি বখাক্তৈ সাজাখা পান্ডা খরক সারানি কবাং ব্রী রক বরকনি সামুং তাংমানি খা থাংসা জাকনাই কক রকন সাই খনারওয়ান উনকৌটি হাঙ্কর কয়লা শহরনি ডলুগাও কুচুকুক মাধ্যমিক রং নখলাও তিনি জুদা জুদা হামক্রাই গিনাং তাংবতাং চেঙ্গেই তৈ কুনালা কাইমানি পান্ডা সংসার জাগান পান্ডান চেঙ্গেই রিবানু মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাবুক নিশিমি হাস্তেব হাপাংনি সেবক মাননি বাকি পিআরটিসি নাংসকনাই ইংলিয়া আবনি থাইও সেবক রুতুমাই রক হাস্তে নিজেসা রংনকনি পুইলা নিশিমি রেমচিনী জরা স্রংমানী জরানী বিশিকবাণী চয়াউই রংনি সেবনাহারমানী সিনি মুংবলাই টংনানি নাংনাই মিয়া হাস্তে মন্ত্রীসভাও অ ককচং মুং নাহার জাখা বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংনক কতর ককতুমা থুমনাই রকনি থুম মন্ত্রীসভানী অ ককচং মুংনি ককনন সাইখনারকা হাস্তে হাপাংনি সেবক মাননব পিআরটিসিনি নাংসক মানতে দিল্লিনি খড়কসা বরক ত্রিপুরা কুচুকুক দরবার নগ কয়মুংরমানি ইয়াগুলো পিআরটিসিনি নাংমানী বাবাইনতুয়ই দরবার নগনি ওয়ানসগৈ নাইফিরানি দাগিমংনরগৈ অ ককচং মুং নাহার জাখা বতৈ বসাকা মন্ত্রীসভাও নাহার জাক জুদা জুদা ককচং মুংনি বিশিং তঙ্গ হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখুঙ্গ কাইবারা বা চিনি বুকচা আসুক থাইও সেবুক ক্লাংজাকানী ছয় সিমংতাই তাংসেব মন্ত্রী অনিমেশ দেব বর্মা মিয়া আগরতলানি প্রজ্ঞা ভবন সংসাজা কাইশা পান্ডাও তৈ খুংবাচি রংনকনি ডিএনএ ক্লাবন ফিয়গৈ রেখা আবাবাই হাস্তেও ডিএনএ ক্লাব বাংখা কাইনৈরা স্নিচিনৈ পান্ডাও বসাকা অ ক্লাব রকনি বিশিংতৈ থিনাংনি আচাই সংনি থালি ছয় সিমংনতৈয়ৈ সিসামুং পিরজাকনাই ইয়কমা সালন বস্কাঙ্গতনি গুমতি হাঙ্কর গনাঙ্গৈ নাইমথাংনি কড়াক যোগালিমুং নাহার জাখা হাঙ্কর পুলিশ সুপার অনির্বাণ দাস মিয়া শাখা করবুকনি শিলাছড়ি আরি আমচাইয় বিএসএফ তাই পুলিশনি কড়াক মরকমুং খাইজাগৈ তঙ্গ হাঙ্করনি নাংকুকমা থাই রেল স্টেশন তৈ আরি আমচাইয় চয়াউই রুতুকমুংনি সামুং তাংজাগৈ তঙ্গ ইয়কমা সালন তংকচাংনি বিশিং তৈ পাইরিনানো নাহারিনো অসাকথারমুং হনৈ শাখা হাঙ্কর পুলিশ কামিনি লুকু রকনি থানি হাপাংনি সেব সগৈ রেনাব সিপাহী জলা হাঙ্ক নাইকল ফাংনি চেতন বাই ব্রজপুর কামি পঞ্চায়েত নখলাব মিয়া নাইকল ফাংনি শিবির তৈ জনশুনানি সংসার জাখা শাখাম হুকবার মালমাতান খবৈ জুদা জুদা নাইখুংনি বখাক্তৈ সেব ইয়াফার জাখা অ শিবির শাখাম চেরি নাইয়ী বিথিব বাগ জাখা আরো মানজাখা ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং সুভাষ দত্ত ভিডিও

0: কৃত্রিক আশাহানক হবই তাই কবুনি লুকুরক খোয়াইহাঙ্কর তুলা শিকনে শীতেস মুকুমু কমিউনিটি হল মিয়াহাঙ্কর বেড়ে এইডস হজাকমুং সামুং বোতাং চেঙ্গেরিজাখা পান্ডানো চেঙ্গেরিখা খোয়াইহাঙ্ক নাইকল ফাং রাজাতপন্থ আরও মানজাখা ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং অবেদা নন্দবৈদ হাঙ্কর নি শাখাম অফিসার অকরা ডক্টর পদ্মরাম জমাতিয়ানক হবই শাখাম নাইখুনি অফিসার রক এইডস নতুই কক বিটি নাহানাও টোল ফ্রি নম্বর 1097ক রঙানি কবকমুংবন আরেকজাখা কমনওয়েলথ যদুও পুইলা রাংসাক মেডেল মাননাই অস্মিতা দেনো মিয়া শালগ্রাহাঙ্ক নাইকল ফাংনি বেখাক্তই বিনি বাই থাংনি কামি দক্ষিণ সুনাইশ্বরী ও বরমিয়া ফারজাখা বিলোনিয়া মনুরমুক রেশমি আউলিনী জুদা জুদা লামা বেড়াইমানি ইয়াগুলো বিনি কামি ও থাংকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমা ও ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমা ও ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব নৈশা গোলনি ফেরবাই রামকৃষ্ণ সেবাশ্রম ম্যাচ এনখা তাবুংনবাতিবানী ককতুমা তিনি নখাকিচা মনাকজাক টঙ্গানে হাস্তে নি যত হাঙ্কর ফেরাঙ্কি বাতই ওয়াউইমা নহনে হজাক মংরেখা নবাতিবা নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুক বখাকো খামানি তুংমারি তংমানি 2.5 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানে সানজা দামসিনী তামৈ সতী ব্রৈচিবাব
1: আকাশবাণী আগরতলা।

আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেমনে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। প্রতিটি নতুন সকাল আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। তাই চলুন আজকের দিনটা হাসি মুখে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং সুন্দর কিছু করার প্রত্যয় নিয়ে শুরু করি, কারণ এভরি নিউ ডে ইজ এ নিউ অপরচুনিটি টু বিকাম এ বেটার ভার্সন অফ আওয়ার সেলস। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠানে। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর আমার সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। বন্ধুরা, কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নেই আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ দিনটি কি কারণে বিশেষ? আজ বিশ্ব অঙ্গদান দিবস। অঙ্গদানের মহৎ উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, মৃত্যুর পর অঙ্গদানের মাধ্যমে কিভাবে অন্যের জীবন বাঁচানো সম্ভব সেই বার্তা ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়। তাছাড়া আজকের দিনে 1874 সালে ব্রিটিশ পার্লামেন্টে পিটস ইন্ডিয়া বিল পেশ করা হয়। এর উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ শাসন এবং প্রশাসনের উপর নিয়ন্ত্রণ আরও সুসংগঠিত করা। আজকের দিনে 1947

0: ব্রিটিশ স্বাধীনতার মাত্র দুদিন আগে অর্থাৎ 13 আগস্ট ভারতীয় উপমহাদেশে দেশভাগের উত্তেজনা এবং মানুষের স্থানান্তর তীব্র হয়ে ওঠে। একই দিনে ত্রিপুরার মহারানী কাঞ্চন প্রভা দেবী ভারতীয় ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য মার্চার এগ্রিমেন্টে সম্মতি দেন বলে ঐতিহাসিক সূত্রে কিন্তু উল্লেখ রয়েছে। আজকের দিনে 1951 সালে ভারতে তৈরি প্রথম বিমানগুলোর অন্যতম হিন্দুস্তান ট্রেনার 2 প্রথমবার আকাশে উড়েছিল। ভারতীয় বিমান নির্মাণের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের দিনে ন্যাশনাল হাইওয়েজ বিল লোকসভায় পাশ হয় 1956 সালে।
1: এছাড়া 1848 বিখ্যাত বাঙালি লেখক, অর্থনীতিবিদ এবং ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত কলকাতায় আজকের তিনি জন্মগ্রহণ করেন। 1963 বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। 1910 আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটাঙ্গেল লন্ডনে আজকের দিনে প্রয়াত হন। 1936 সালের আজকের দিনে বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালা জন্মগ্রহণ করে। 1898 সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি সমাজ সংস্কারক রামতনু লাহিড়ী প্রয়াত হন। এছাড়া আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ রয়েছে তাদের প্রত্যেকের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
0: এবারে চলে যাব আপনাদের লেখনীতে, অর্থাৎ লিখছি তোমায় অনুষ্ঠানে। প্রথমে জানিয়ে দিচ্ছি আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জীবন মানে কি শুধু পথ চলা, নাকি সেই পথের প্রতিটি বাঁকে রয়েছে ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব আর সংঘাত? কখনো নিজের সঙ্গে নিজের, আবার কখনো মানুষের সঙ্গে মানুষের, আবার কখনো মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হয় সংঘাত। সেই সংঘাতই কখনো বদলে দেয় আমাদের জীবনযাত্রার নকশা। মতের অমিল, স্বার্থের দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন কিংবা সামাজিক বৈষম্য, সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে সংঘাত। আরও একটি সংঘাতের নির্মম চেহারা আমাদের ভাবিয়ে তুলছে, মানুষ এবং পশুর সংঘাত। এইসব সমস্যার আলোচনা করতে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অভিজ্ঞাপনের চিঠির বিষয় সংঘাত। জীবনের নানা ক্ষেত্রে সংঘাতের অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। এই সংঘাতের কারণ কি, এর সমাধানই বা কোথায়? আপনার জীবনের অভিজ্ঞতা, ভাবনা, উপলব্ধি এবং মতামত লিখে জানান আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আরেকবার জানিয়ে দিচ্ছি আগস্ট মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের দ্বিতীয় পক্ষের বিষয় সংঘাত।
1: এবারে বেশ কিছু চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা এক এক করে চিঠিগুলো আপনাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি লিখছেন মিজানুর রহমান। বন্ধু লিখছেন, আমার স্বপ্নের দেশ, আমার গর্বের দেশ, প্রাণের দেশ ভারতবর্ষ, তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে নিয়ে কত স্বপ্ন না দেখি। লিখে বোঝানোর মতো শব্দ ভাণ্ডার আমার নেই, শুধু এইটুকুই বলতে পারি নিজের প্রাণের চেয়েও তোমাকে ভালোবাসি। বিশ্বব্যাপী তোমার জয়ধ্বনি হোক, অর্থনীতি থেকে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, প্রত্যেক ক্ষেত্রে তুমি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করো। এই স্বপ্নে বিভোর হয়ে দিন রাত কাটিয়ে দিই। তবে দুঃখ একটাই, দেশ স্বাধীন হওয়ার 79 বছর পরও এখনও আমাদের দেশে খিদের জ্বালায় প্রাণ হারাচ্ছে মানুষ। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো স্বাভাবিক প্রাথমিক সমস্যাগুলো এখনও থেকে গেছে। মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদ আজও দূর হল না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারতবাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

করতে আজও ব্যর্থ। মুখে ভারতবাসী বলে গর্বিত হলেও মন মানসিকভাবে নিজেদের একত্র করতে পারলাম না। তবুও এত কিছুর মধ্যেও স্বপ্ন দেখতে ছাড়িনি। মনের মধ্যে এই বিশ্বাস এখনো আছে, একদিন সব ঠিক হয়ে যাবে, আমরা আবার বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। আমাদের স্বপ্নের ভারতবর্ষ, গর্বের ভারতবর্ষ, ভালোবাসার ভারতবর্ষ নিশ্চয়ই আমরা গড়ে তুলব। মিজানুর রহমান, আথুয়া, খৌরাটি, মুর্শিদাবাদ।

যাব পরের চিঠিতে। পরের চিঠিখানে লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, গ্রাম শিমলাপাল, ডাকঘর শিমলাপাল, জেলা বাঁকুড়া থেকে। লিখছেন, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান, বাঁচার জন্য সবচেয়ে দরকার দুর্নীতি অন্যায় হোক অবসান, স্বচ্ছ আইন সবার জন্য সমান, দূষণমুক্ত পরিবেশ এবং সমাজ, ভাই ভাই সব মিলেমিশে একাকার, ধর্ম বর্ণ ভেদাভেদ যা খুঁজে হাতে হাত রেখে চলার অঙ্গীকার, আমার স্বদেশ আমার জন্মভূমি, মা আর মাটি দুটোই বড় খাঁটি, এগিয়ে চলব শান্তির বাণী নিয়ে, প্রেম ভালোবাসা সুখ দুঃখ নেব বাটি, প্রাণ খোলে হাসি কচি কচি সব মুখে, বিষাক্ত কীট করবে না আর দংশন, হবে না লড়াই ঝরবে না আর রক্ত, ফুলের শাখায় অলিদের গুঞ্জন। লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, গ্রাম শিমলাপাল, ডাকঘর শিমলাপাল, জেলা বাঁকুড়া। পরের চিঠিটি লিখছেন লীলা কর্মকার। তিনি লিখছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার অভিজ্ঞাপন বিভাগের অগস্ট মাসের প্রথম পক্ষের ভাবনা হল আমার দেশ আমার স্বপ্ন। এই প্রসঙ্গের মধ্যে আমার দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতিফলন রয়েছে। ভারত আমার দেশ, এই দেশকে ঘিরেই আমার স্বপ্ন। আমার দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে 1947 সালের 15 আগস্ট 200 বছরের বিদেশি শাসন মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে ভারত। স্বাধীনতার প্রাপ্তির পর থেকে ভারত বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তা সত্ত্বেও সমস্ত দিকে সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করতে পারেনি, তাই আমার দেশ ভারতকে ভবিষ্যতে এমন এক স্বপ্নের দেশ রূপে পাওয়ার কামনা করছি যেখানে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ এবং ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। ভারতের সংবিধানে উল্লিখিত আইন কানুন অধিকার এবং কর্তব্য সুষ্ঠুভাবে কার্যকর হতে হবে। সমগ্র ভারতবাসী সুশিক্ষায় শিক্ষিত হয়ে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলবে। সমাজের নিষ্ঠুর এবং লজ্জাজনক পণ প্রথা, বাল্যবিবাহ, নারী পুরুষের ব্যবধান এবং বৈষম্যমূলক আচরণ, নির্যাতন চিরতরে বিলুপ্ত হতে হবে। ভারতের কেউ যাতে বেকারত্বের শিকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে না পড়ে। যুব সমাজকে সহযোগী হয়ে সর্বক্ষেত্রে মেধা এবং দক্ষতার পরিচয় দিতে হবে। কৃষি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং আর্থিকভাবে উন্নতি এবং অগ্রগতির দ্বারা বজায় রাখতে হবে। ভারতের বীর সেনানীদের অসীম সাহস ও কর্তব্যবোধ সকলের কাছে প্রেরণার উৎস হবে। ভবিষ্যতের আমার স্বপ্নের ভারত হবে স্বচ্ছ, সুন্দর,

এক মহান ঐতিহ্যবাহী দেশ, যা দেশ বিদেশের সকলের আদর্শ স্বরূপ হবে। শুভেচ্ছান্তে লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা।

পরের চিঠিখানি লিখেছেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটু মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রিয় ভিজ্ঞাপন, আগস্ট মাস স্বাধীনতার মাস, বিপ্লবীদের রক্ত এবং বহু সংগ্রামের মাধ্যমে দেশ পেয়েছিল আগস্ট মাসে স্বাধীনতা। পরাধীন ভারতের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল বলেই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। আমি স্বপ্ন দেখি আমার দেশ শান্তি, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মনিরপেক্ষতা, সম অধিকার ইত্যাদির এক মিশেল হয়ে থাকবে বিশ্বের দরবারে। আমি স্বপ্ন দেখি ঐক্যবদ্ধ ভারতবর্ষের। আমার স্বপ্নের দেশে হরিজন বলে পরিহাস বন্ধ হবে, যেখানে থাকবে না দলিত বলে বিশেষ বর্ণ। আমি স্বপ্ন দেখি দেশের মহাকাশ যান ছুটে যাচ্ছে নতুন আবিষ্কারের জন্যে মহাশূন্যে। আমি স্বপ্ন দেখি দেশের এই দারিদ্র বা ক্ষুধায় কষ্ট পাবে না, সকলের নিজস্ব বাসস্থান থাকবে, প্রতিটি শিশু পাবে শিক্ষার অধিকার, যা আত্মবিশ্বাসী এবং আগামী সফল নাগরিক হিসেবে গড়ে তুলবে। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ। পরের চিঠিটি পড়ে শোনাচ্ছি। লিখছেন মানুষ দাস। প্রিয় বিজ্ঞাপন, আমার দেশ বিশাল এক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সম্মেলন। কত না জাতি, কত না ধর্ম, কত না ভাষার, কত না বর্ণের মানুষের মিলাম এখানে। কবি অতুল প্রসাদ সেনের কথায়, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এমন বৈচিত্র্যময় দেশ আর কোথায়। প্রকৃতিগত বৈচিত্র্যে ভরপুর আমার দেশ, তেমনটাই আর কোথায় মিলবে। আমার দেশ বহুত্ববাদের সাধনায় বিশ্বে পথ প্রদর্শক, জগ যেন মানবে বিস্ময়, হাজারো দুঃখ বেদনা, অশিক্ষা, অসহায়তা, অপর্যাপ্ততা, অপ্রতুলতা সত্ত্বেও এদেশ আমার খুব গর্বের। দেশমাতৃকার শৃঙ্খল মোচনে লক্ষ লক্ষ শহীদের রক্ত ছড়িয়ে যে স্বাধীনতা এসেছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। এই দেশ নিয়ে স্বপ্ন দেখার অশেষ সুখানুভূতি আচ্ছন্ন করে রাখুক আমাদের সকলের জন্য মাথা গোজার ঘর, দুই বেলা পেট ভরা খাবার, শিশু কিশোর কিশোরীদের কার্যকর শিক্ষা, স্বল্প ব্যয়ে সুস্বাস্থ্যের ব্যবস্থা, তরুণ প্রজন্মের চাকরি বা স্বনির্ভরতা, বৌদ্ধিক শান্তির উপাদানের যোগান, এইটুকু নিয়ে বেঁচে থাকার অধিকার প্রত্যেক ভারতবাসীর আছে। সকলের কাছে পৌঁছে যাক অন্তত এই সমস্ত বাজার, আমার দেশ তখনই তো গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে। আপামর ভারতবাসী দারিদ্রের সীমারেখা পেরিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে যেদিন, সেদিন যেন খুব দূর।

পরিপূর্তি না হয়, এটাই কাম্য। স্বপ্ন দেখি অনাগত সেদিনের, যেদিন সত্যি ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে আসীন হতে পারবে, যেদিন বাকি বিশ্ব অবাক হয়ে দেখবে তাদের নিজেদের মাথা উঁচু করে হিমালয় সদৃশ আমাদের এই ভারতকে, কুর্ণিশ জানাবে আপনা হতেই। সকলকে জাতীয়বাদী জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা সহ ইতিবিনীত। মানুষ দাস, বাইকেলনগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর ২৪ পরগনা।

আজকে রবিকাবন পর্বের শেষ চিঠিতে যাব, চিঠিখানে লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক। লিখছেন, বন্ধু, আমার দেশ আমার স্বপ্ন, ভারতবর্ষ আমার দেশ, আমার জন্মভূমি আমার মাতৃভূমি, ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে দেশ আছে দেশ এক সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, ঐতিহ্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা নানান নদী পাহাড় পর্বত মরুভূমি সমুদ্র বেষ্টিত দেশ, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং সবুজ বনানী, নানান ভাষা নানান মত নানান পরিধান সত্ত্বে বিভিদের মাঝে ও একতার ঐক্য মিলন মহান, সবুজের সমারোহ একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, স্বচ্ছ ভারত সচ্ছল ভারত আমার মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দ মঠের বন্দে মাতারম গানে প্রথম দেশমাতাকে মা হিসেবে তুলে ধরা হয়েছে। জন্মভূমি কেবল আমাদের আশ্রয় দেয় না, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সুস্থভাবে গড়ে তুলতে সাহায্য করে। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের প্রাণ সচল থাকে, যে মাটির কোলে খেলা করে আমাদের শৈশব কাটে, আমার দেশ কোনো জড় বস্তু না মানচিত্র নয়, আমার মা, যে মা মানসিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার স্বপ্ন সার্থক হয় যেন, আমার জন্মভূমি যেন প্রকৃত এমনটা হয়। ধন্যবাদ আন্তে সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর।

লিখছি তোমায় পর্বের পরে, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এম্পানেলমেন্ট অফ কালচারাল আর্টিস্টস অর্গানাইজেশনস এর অঙ্গ হিসেবে সাংস্কৃতিক শিল্পী সংস্থা বাছাই ও তালিকাভুক্তির জন্য দ্বিতীয় পর্বের অডিশনের জন্য

নৃত্য, থিয়েটার, সঞ্চালনা, যন্ত্রসঙ্গীত এবং আবৃত্তি এই ছয়টি ক্ষেত্রে আগ্রহী শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের 31 আগস্ট 2026-এর মধ্যে নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের নমুনা www.ica.tripura.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য ও সংস্কৃতি কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছয়টি ক্ষেত্রে প্রথম পর্বের অডিশনের পর গ্রেড প্রাপ্ত শিল্পীদের মধ্যে যারা আপগ্রেড করতে ইচ্ছুক তারাও 31 আগস্ট 2026 তারিখের মধ্যে নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে আবেদন করতে পারবেন। আপগ্রেডেশনের জন্য আবেদনপত্রের নমুনা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আরও একবার ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.ica.tripura.gov.in। এছাড়াও উল্লেখ করা হচ্ছে যে প্রসার ভারতী দ্বারা গ্রেড প্রাপ্ত বা জাতীয় পুরস্কার প্রাপ্ত আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্রের অনুলিপি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। জানিয়ে দিচ্ছি আরেকটি তথ্য, ত্রিপুরা সরকারের শিক্ষা, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধীনে ইয়ুথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড পদের নিয়োগের জন্য গত 22-2-2026 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল https://tpsc.tripura.gov.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট আগামী 15 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। পরবর্তী বিস্তারিত বিবরণের জন্য দেখে নিতে পারেন https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটটি। এবারে একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026। রেল কোচ ফ্যাক্টরি এ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে 734টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 7 আগস্ট থেকে আর শেষ তারিখ 5 সেপ্টেম্বর 2026। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের নাম, শূন্য পদ 734টি, যোগ্যতা মাধ্যমিক, টেনতে ন্যূনতম 50% নাম্বার, সংশ্লিষ্ট ট্রেডে ITI, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, বয়স সাধারণভাবে 15-24, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। টেন্থ ও ITI এর নম্বরের ভিত্তিতে মেধা তালিকা, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন এই পদ্ধতিতে নির্বাচন হবে। আবেদনের শেষ তারিখ আবারও বলছি 5 সেপ্টেম্বর 2026 রাত 11:59 পর্যন্ত। এছাড়া এদের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে https://rcf.indianrailways.gov.in এই ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্যের টুকিটাকি। সাপ্লিমেন্ট নয়, ভিটামিন খনিজের অভাব পূরণে চিকিৎসকরা কিন্তু সবসময় প্রাকৃতিক উপাদানে ভরসা রাখতে বলেন। দৈনন্দিন খাওয়া দাওয়া ঠিক থাকলেই সাধারণত ভিটামিনের অভাব হওয়ার ভয় থাকে না। ঠিক সে কারণে লেবু জল কিন্তু প্রতিদিন খাওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ভিটামিন সি এর অন্যতম উৎসই হলো লেবু। আর এতে থাকে সাইট্রিক অ্যাসিড, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ত্বকের ঝিল্লা ফেরাতে কিন্তু এই ভিটামিন একান্তই কাজের। যেতে যেতে আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 47%। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35°C এবং 26°C আশেপাশে থাকতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে আমরা আজকে বিদায় নেব অভিজ্ঞাপনের পর্ব থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন ক্যালকাটা ইয়ুথ কোয়ারের শিল্পীদের কণ্ঠে। আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখ বাদল অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। উভয় কক্ষেই আজ ব্যক্তিগতভাবে সাংসদদের উত্থাপিত স্বতন্ত্র বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। গত 19 জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় হাইটেক পেন ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জামের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তৎপর হয়। ফরিদকোট, কোটকাপুরা এবং ফিরোজপুরে 25টি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে 7 জন ষড়যন্ত্রকারী সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। মামলার পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। এদিকে গত জুলাই মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
1: পঞ্জাব কি সরকার জনতা কো গুমরাহ করনে কি কোশিশ কর রহি থি অর ঝুট পরোস রহি জবকি পেপার লিক হুয়া থা। পঞ্জাব কে মুখ্যমন্ত্রী ভগত মান জি নে বার বার টিভি কে সামনে কহা কি কোই পেপার লিক নহি হুয়া থা ফার্মাসি কে এগজাম মে ইয়ে মাত্র ইরেগুলারিটি কা বিষয় থা। জব কোর্ট নে পুরে ইস বিষয় কা সংজ্ঞান লিয়া হ্যায় তো জনতা কে সামনে ছাত্রোঁ কে সামনে জো দিন রাত পরিশ্রম কর রহে থে উনকে সামনে সচ্চাই আই হ্যায়।
0: ঝাড়খণ্ডে জেপিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি, নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। এই বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে কয়েকদিন আগে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ঝাড়খণ্ড সরকারের তীব্র বিরোধিতা করেন এবং পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এই আন্দোলনে হস্তক্ষেপ করার না বিষয়ে সতর্ক করেন। ক্ষতিগ্রস্ত 19 জন শিক্ষার্থীর পরিবারকে জনপ্রতি 1 কোটি টাকা করে

বিবরণ দেওয়ার দাবি জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে বিশেষ করে স্কুলের কাছাকাছি লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। জম্মু কাশ্মীরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান করছে। জাতীয় এই উৎসবের প্রস্তুতির অঙ্গ হিসেবে স্পর্শকাতর এলাকাগুলিতে ড্রোন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার এফএম হেডলাইন্স এবং

ড্রোন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার এফ এম হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটের স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15-এর খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং 7টা, 8টা এবং 9টার এফ এম হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ গতকাল জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই, তাই এই ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রেরও আর কোনো বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয় অনগ্রসর শ্রেণীর জন্যই একটি সংরক্ষণ রাখা হবে। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি আজ প্রথম বৈঠকে বসবে। শ্যামাপ্রসাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা থেকে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রামে গঞ্জে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, আগামী 15ই আগস্ট আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এখনও কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে সরাসরি ইমেলের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানোর আবেদন করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তাদের নাম, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম ও মোবাইল নম্বর সহ আবেদন দিলীপ ঘোষ 64@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামেও সে নজরদারি চালাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এছাড়াও রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। 14 বছর আগে নেপাল হয়ে ভারতে ঢুকে ভুয়ো আধার, ভোটার সহ একাধিক নথি তৈরি করে এদেশে বসবাস করছিল সে। কলকাতার তপসিয়ায় ধৃত মোহাম্মদ এজাজের বাড়িতে থাকত সে। এজাজই তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। সমাজ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রপতি জানান, সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দিতে পারছে না। উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বলের সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকল, পুদুচেরি, গোয়া, রাজস্থানে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। শেষ করার আগে

0: খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে গতকাল জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন, আরও বিভিন্ন জনস্বার্থমূলক প্রকল্প নিয়েও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ঊনকোটি জেলায় কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদের জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছে। এই বিল নিগমকে শিল্পজাত পণ্যে তার কর্মসূচি পরিচালনার অবকাশ দেবে। খোয়াই জেলার তুলাশিখরে শীতের স্মৃতি কমিউনিটি হলে গতকাল জেলাভিত্তিক এইডস সচেতনতা কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন খোয়াইয়ের জেলাশাসক রজত পান্ত। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতী জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস গতকাল জানিয়েছেন, করবুকের শিলাছড়ি সীমান্তে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারি চলছে। গ্রামীণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিপাইজলা জেলা প্রশাসনের উদ্যোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক শিবির ও জনশুনানি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, কৃষি, পশুপালন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হয়। কমনওয়েলথ জুডোতে প্রথমবার সোনাজয়ী অস্মিতা দেকে গতকাল দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিজের গ্রাম দক্ষিণ সোনাইছড়িতে সংবর্ধনা প্রদান করা হয়। মিলনিয়ার মনুর মুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁর গ্রামে যাওয়া। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা, প্রসঙ্গ গাছ লাগানোর সতর্কতা। 1:05 শুনবেন পদ্মাপুরাণ, বিষয় পদ্মা কর্তৃক লক্ষ্মীন্দরের প্রাণদান ও গায়ক কর্তৃক দান মহাত্মা বর্ণন। অংশগ্রহণে প্রীতি রানী দাস এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী বাপলি রায়। দুপুর 1:50 আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতি শিল্পী বাবুল সুপ্রিয়। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর ইংরেজি কবিতা রেইন অন দ্য রুফ থেকে পাঠ দেবেন কার্তিক দেবনাথ। সন্ধ্যে 6:30 কিষাণ বাণী অনুষ্ঠানে প্রোগ্রেসিভ ফার্মার্স বিষয়ে বলবেন নিহার রঞ্জন ধর। পরে লোকগীতি শুনবেন বাবলি রায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন সমীক্ষা। রাত 8:10 হিন্দি ছবির গান ছায়া গীত। রাত 8:15 সংসদীয় পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:30 ভক্তিমূলক গান শিল্পী মান্না দে। রাত 9:00 আধুনিক গান শুনবেন উৎপলা সেনের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞাপন।

0: কল তাও এক টাকায়। হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, বিএসএনএল দিচ্ছে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আর তা আপনি নিতে পারেন বিএসএনএল এর যে কোনো রিটেলার থেকে। তাহলে আর দেরি না করে আজই গ্রহণ করুন এক টাকায় সিম কার্ড। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।
1: শ্রীমান শ্রীমতীর আরো এক নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলুন আর এক পর্বটা প্রথমেই সেরে নিচ্ছি।
2: আমি হাবুল বজ্জাজি, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ক্রিকেটার। শুধু ক্রিকেট বললে ভুল হবে, সেটা হচ্ছে ক্রিকেটের সাথে পাশাপাশি আমি কালচারের সাথে আমি যুক্ত ছিলাম। অনেক বছর আমি ক্রিকেট খেলেছি, 1980 থেকে 94 পর্যন্ত। তার পরবর্তী সময়ে আমার চাকরি হয়েছে 1987-এ। তার থেকে অফিসের কাজের সাথে সাথে ক্রিকেটের সাথে আমি যুক্ত ছিলাম, রঞ্জি ট্রফি খেলেছি। আমি ওই মধ্যে ক্রিকেটের মধ্যে আমি ইরজনের ক্যাপ্টেনও ছিলাম ইন দ্য ইয়ার 1982-83। এটা ত্রিপুরাতে এখনো কেউ হতে পারেনি। আমার ইডেন গার্ডেন্স এ আমার সেঞ্চুরি আছে। তার পরবর্তী সময়ে 94-এ রঞ্জি ট্রফিতে টানা খেলেছি আমি। বেশি দিন খেলিনি, যে কোনো কারণে হোক আমি খেলা ছাড়তে বাধ্য হয়েছিলাম 94-এ।
1: এবার সবগুলি শুনবো, তবে শ্রীমতী যিনি রয়েছেন ওনার পরিচয়টাও শুনবো। শ্রীমতী হিসেবে রয়েছেন
3: মধুমিতা চক্রবর্তী।
1: আচ্ছা, গৃহিণী নাকি চাকরি করতেন?
3: না, গৃহিণী, হাউসওয়াইফ।
1: হাউসওয়াইফ বলে আসলে চাকরি আর হাউসওয়াইফ এর মধ্যে আজকাল খুব একটা পার্থক্য নেই, কারণ চাকরির মতোই 24 hours ডিউটি। তো যদি জিজ্ঞেস করি আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
3: বাবা ছিলেন, বাবা কোর্টে চাকরি করতেন, আর তার জন্য বাবা তো বিভিন্ন জায়গায় পোস্টিং চাকরি বিভিন্ন হয়েছে। আমরা বিভিন্ন জায়গাতে রয়েছি, উদয়পুর, ধর্মনগর, এরকম করে লাস্ট পোস্ট আগরতলা। এসে ছোট কালটা আমার ওই বাইরে বাইরে কেটেছে।
1: সেটা কোথায় কোথায়?
3: কিন্তু ধর্মনগর, তারপর উদয়পুর, এরকম জায়গা। আর যখন পুতে উঠেছি আমি ওখান থেকে পুতে, তখন আগরতলা চলে এসেছি। এরপর আর বাবা বুদ্ধি হয়নি। তারপর থেকে এখান থেকে 2 থেকে একদম গ্রাজুয়েশন পর্যন্ত আমি এখানে ছিলাম, মানে বিদ্যা স্কুল, উমেন্স কলেজ, গ্রাজুয়েশন।
1: ভাই বোন কজন ছিলেন?
3: ভাই বোন তো আমরা দুই ভাই ছিল, দুই দাদা দিদি,
1: মানে সবার ছোট, সবার আদরে। তো ছোটবেলাটা কেমন যদি জিজ্ঞেস করি, সব ভাই বোনদের মাঝখানে কেমন কেটেছে? মানে এখনকার ছোটবেলা থেকে যদি দেখেন আপনি, তাহলে কি পার্থক্য ছিল তখন আপনাদের সময়ে?
3: আমাদের সময় তো আমরা সবাই একসাথে, দুই বড় দুই দাদা দিদি আমি, আমরা সবাই তো একসাথে ছিলাম, সবাই মিলে একসাথে। যেমন এখন

0: খেলাধুলা, এখন যেমন সময়টা এত পাওয়া যায় না, বাচ্চা মানে ব্যস্ত হয়ে যায়
1: ব্যস্ত হয়ে যায়।
0: ছেলে
1: হুম হুম হুম
0: সবকিছু। আমরা তো ঘরের মধ্যে অনেকটা সময় কাটিয়েছি ভাই বোন সবাই মিলে, খেলাধুলা, আনন্দ ফুর্তি, গল্প সব একসাথে, এটা খুব মজাদার ছিল।
1: কিছু কিছু জিনিস থাকে যেগুলি আমরা ফ্যামিলি থেকে শিখি বা পরিবার থেকে শিখি বা কারোর বাবা বা মায়ের মধ্যে কাউকে দেখে আমরা অনুপ্রাণিত হই। তো আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, কাকে দেখে সবচেয়ে বেশি জীবনের যেগুলি শিক্ষা সেগুলি দেখে অনুপ্রাণিত হতেন, সবার ক্ষেত্রে উত্তরটা একই হয়?
0: মা তো সবচেয়ে বেস্ট ছিল, মা সবকিছুই পজিটিভ ভাবে নিত, যা কিছু হতো বলতো ঠিক আছে এটা হবে, এটা এটা হয়ে যাবে, এরকম মানে কোনো সময় নেগেটিভ ভাবে নিত না, সবসময় বলতো যে সবসময় মাইন্ডটা পজিটিভ রাখবে, তাহলে জীবনের মধ্যে এগিয়ে যেতে মানে সুবিধা। এরকম বলতো মাকে দেখে।
1: এবারে আবার দাদার কাছে আসবো। দাদা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
2: আমার তো আছে যে জায়গাটা আপনারা আপনি এসেছেন এই বাড়িতেই আমার জন্ম। আমরা ছোটবেলায়, এখনকার ছোটবেলা আর যখন ছোট ছিলাম, ডান পিঠে ছিলাম, প্রচন্ডই ছিলাম, দুষ্টু ছিলাম এক মতো। বাড়িতে যে প্রশ্নগুলি আপনি করলেন, সবচেয়ে বেশি ভয় পেতাম, আমার আমার বাবা 1966 এ মারা গেছেন, আমরা অনেক ছোট, আমার যখন 2 বছর বাবাকে হারিয়েছি। আমার কাকু, আমরা 6 ভাই 2 বোন ছিলাম, আমি সবচেয়ে ছোট, আমার বোনও ছোট ছিল। ছোটবেলায় আমাদের এই যে বিশেষ করে পৌষ মাস, আমাদের ছোটবেলায় এই যে পৌষ সংক্রান্তি, আমরা বাড়িতেই খুব মানে ছোটবেলায় ডান পিছিয়ে ছিলাম, তো এইগুলো নিয়ে খুব মানে হইচই ছিল আমাদের মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি ভয় পেতাম আমার কাকুকে, খুব ডিসিপ্লিন ছিলেন, কাকুকে ভয় পেতাম। আর মা তো গৃহিণী ছিলেন, আমরা 6 ভাই 2 বোন। অ্যাকচুয়ালি আমি খেলাধুলায় যে অনুপ্রাণিত, যে আমার দাদা বিশ্ব সবচেয়ে বড় ভাই, খুব ভালো ব্যাডমিন্টন খেলতো ওই সময় 70-এর দশকে, এখনকার যে রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একসাথে খেলতো, দারুণ প্লেয়ার ছিল আমার দাদা। দাদা খেলাধুলায় মানে খুব দুর্দান্ত ছিল, বিভিন্ন খেলায় ফুটবল ক্রিকেট এইসব নিয়ে থাকতো, বিশেষ করে ব্যাডমিন্টন দুর্দান্ত খেলতো। এই ছোটবেলায় যেহেতু আমি একটু ডান পিটে ছিলাম, খেলার প্রতি একটা আগ্রহ তখন থেকেই শুরু হয়েছে
1: দাদাকে দেখে।
2: দ্বিতীয়ত আমার যে মানে আমাদের কাকা ছিল, ছোট কাকু ছিল, সেজো কাকু ছিল, তারা আমি শুনেছি, আমরা আমি যখন ছোট ছিলাম মার থেকে শুনেছি, আমার কাকু ভালো ফুটবল ছিল, উমানাথ স্কুলে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় শুনেছি আমার ছোট কাকু দারুণ ফুটবল খেলতো, গোলকিপার ছিল, আমার সেজো কাকু সাব ইন্সপেক্টর ছিল পুলিশের, পরবর্তী সময় জামশেদপুরে চলে যায়, উনিও ভালো ক্রিকেট খেলতেন শুনেছি মাঠ থেকে। এখন থেকে ওখান থেকে কিন্তু আমি অনেকটাই মানে খেলার প্রতি একটা আগ্রহ ছিল বেশি, হ্যাঁ ছোটবেলায় ইন্সপিরেশন ছিল, ছোটবেলায় বিভিন্ন স্পোর্টসে আমি প্রচুর প্রাইজ পেতাম। তো যাই হোক, আস্তে আস্তে ছোটবেলার, এখনকার যে ছোটবেলা আমাদের যে ছোটরা আছে তাদের ছোটবেলা, আমাদের ছোটবেলা কেটেছে মামা জ্যাঠা কাকা
1: সবার
2: মাঠে, এখন তো
1: ব্যাপারটা সবার মাঝখানে থাকলে যে মনের বিকাশ হয় সেটা কিন্তু হচ্ছে না,
2: সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি আর্থিক বিষয়টা আছে, অর্থনৈতিক যে বিষয়গুলি আছে এগুলি যেমন একটা ক্রিয়েট করে, আমরা মানে ছোটদের ছোটবেলাটা নষ্ট করছি আমরা এই গার্জিয়ানরা আমি মনে করি আর কি। কারণ আমরা চাই একটা ছোটবেলায় দেখুন, একটা আমাদের যখন হয়েছে মেয়ে তখন একটা চিন্তা ছিল আমার মেয়েকে মানে ভালো গান করাতে হবে, আর্টিস্ট হতে হবে, খেলা বাদ আর গান গেতে হবে, আর্টিস্ট হতে হবে, সবকিছু শিখতে হবে। তারপর তাদের শৈশবটা কিন্তু সেরূপ কিন্তু থাকে না, কাজেই এখনকার সময়ে যেটা দেখছি সবটা যান্ত্রিক হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে, যান্ত্রিক। আমার মেয়ে, এক মেয়ে

0: এই এখনকার আধুনিকতার যে মোবাইল ফেসবুক এগুলি ও পড়ছে, ইকফাই কলেজে পড়ছে, ওর জন্য বাইক মানে বাইক স্কুটিও আছে কিনে দিয়েছে। আমাদের সময় তো এগুলি ছিল না, মা বাবারাও দিত না, সাইকেল বাইসাইকেল ছিল আমাদের একমাত্র বাইক। এইটাই মানে বাচ্চাদের শৈশবটা আমরাই কিন্তু অনেকটাই দায়ী থাকি। এর মধ্যেও যদি ঘরের ভিতরে যদি কালচারাল একটা মানে কালচারাল থাকে, তো অটোমেটিক বাচ্চারা কিন্তু সেটাই কিন্তু ক্যাচ করে বেশি।
1: দাদা, এবারে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে ছোটবেলা থেকেই একটা খেলার পরিবেশ বা অনুপ্রাণিত হয়েছেন তাদেরকে দেখে, স্কুল জীবনটা কেমন ছিল?
0: দুর্ভাগ্য, আমি যখন টুয়েলভ পাশ করেছি, পাশ করার কিছুদিন পরেই কিন্তু আমি চাকরি পেয়ে গেছি 87। তাই চাকরি করতে করতে যেহেতু খেলার মধ্যে ইনভলভ ছিল, তা পড়াশোনাটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। কারণ হয়নি, কারণ সারা বছরই আমি বিভিন্ন ক্যাম্পে আমি যেতাম, ইন্ডিয়া ক্যাম্পও ছিল, ইজোন ক্যাম্পও ছিল। তাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার একটা বাধা স্বরূপ দাঁড়াচ্ছে। তারপরেও আমি চেষ্টা করেছি
1: যে মানে চাকরি করার ইচ্ছে ছিল নাকি খেলাতে যাওয়ার ইচ্ছে ছিল?
0: না না, আমার তো মানে খেলার প্রতি তো আমার একটা, এটা আমার এখনো এখনো সময় দিচ্ছি। যাই হোক, সেটা এটা যেমন একটা দিক, খেলার মাধ্যমে একটা জিনিস আমার আমি অর্জন করতে পেরেছি, এটা আমি গর্ব করছি না। যে অ্যাকচুয়ালি স্পোর্টস আমরা অনেকেই জানি না, আমরা স্পোর্টস ভাবি যে পড়াশোনা করতে, না, স্পোর্টস যদি থাকে তাহলে অনেক কিছু ক্রিয়েট হয় শরীরে, যেমন সিনসিয়ারিটি, পাঞ্চুয়ালিটি, ওবিডিয়েন্সি, রেগুলারিটি, টেনাসিটি অ্যান্ড সোবার, এটা আমি পেয়েছি। সেটা আপনারা যদি কোনোদিন জামশেদপুরে যান, দেখতে পাবেন টাটার একটা মানে একটা কমেন্ট আছে, যে স্পোর্টস ইজ এ ওয়ে অফ লাইফ। আমি অফিসে যখন যেতাম, আমি সময় মতো কিন্তু যেতাম না, কিন্তু আমার সিনসিয়ারিটি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অফিসের 37 বছর কাজের মধ্যে আমি কোনোদিন ফাঁকিয়ে দিন কোনো কাজে। আমি এমনও দিন গেছি, আমি খেলতে এসেছি রঞ্জি ট্রফি খেলতে গেছি সুদূরে, ডাইরেক্ট ফ্লাইট থেকে নেমে সোজা চলে গেছে অফিসে, অফিসের কাজ যে কাজগুলি পেন্ডিং ছিল এই কাজগুলি শেষ করে রাত্রে 8টা 7টার সময় আসতাম। এটা আমার গল্প ছিল, বলছি না, বলতে হচ্ছে বলছে না, এটা বাস্তব। বিশেষ করে এখনকার দিনে স্পোর্টস এর ডেভেলপমেন্ট খুব দরকার, না হলে এখনকার যা দেখছি পত্র পত্রিকা আর কি, কষ্ট হয় অনেক সময়। 16 আন্ডার 16-17-18 বছর ছেলেরা মানে কুসঙ্গ যাচ্ছে, তার কারণ হচ্ছে কেউ নিচ্ছে না। আমার সিস্টেমটাই এমন একটা হচ্ছে, হ্যাঁ, সিস্টেমটাই চালু হয়ে গেছে আমাদের সমাজে, যে বাজে দিকে যাচ্ছে। আপনারা দেখবেন পত্রপত্র মধ্যে মানে যেগুলি বলা ঠিক নয় আমার আকাশবাণী, তো তবু বলছি বাচ্চারা বিশেষ করে আন্ডার 18 বা বিলো 25 ছেলেরা মানে ঠিক জায়গায় মধ্যে নেই। কাজে স্পোর্টস এর যদি ডেভেলপমেন্ট যদি হয়, আরো বেশি যদি হয়, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, সমাজটা সুন্দর হবে, এই হচ্ছে আমার মূল বিষয়।
1: এবারে দিদির কাছে আসবো। দিদি, আপনার স্কুল জীবন বা কলেজ জীবনে যদি কোনো স্মরণীয় অভিজ্ঞতা বা থাকে, জীবনের অনেক অভিজ্ঞতাই তো থাকে, যদি থেকে থাকে আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারে।
2: স্কুল লাইফটা তো খুব মজাদার ছিল, মানে আমি স্কুলে পড়েছি, তো আমিও খেলাধুলা করতে খুব ভালোবাসতাম।
1: আচ্ছা,
2: লেজার পিরিয়ডে মানে শেষ হতে পারতো না, সাথে সাথে বেরিয়ে যেতাম, সবার সাথে খেলতাম, মানে ম্যাডাম বা দিদি মনে যাই বলে না কেন আসছে তাড়াতাড়ি করতো, তখন তো মানে খেলাধুলাটা খুবই, আর আমি স্পোর্টসে সবসময় নাম দিতাম।
1: আচ্ছা,
2: হ্যাঁ, বা যেকোনো কোনো কিছুতে হলে অনেক সময় স্কুল থেকেও বাইরে কাছাকাছি যদি নিয়ে যেত তাতেও নাম দিয়ে দিতাম, সব বয়সে উৎসাহী ছিলাম।

0: দেখো স্কুল লাইফটা তো খুব খুবই মানে তার মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে মানে লাইফটা খুব মজাদার ছিল। হ্যাঁ, তারপর তোর পাস করলাম বানিবিতে স্কুল থেকে, আর কলেজটা পড়েছি ওমেন্স কলেজ থেকে।
1: আচ্ছা,
0: ওমেন্স কলেজ থেকে তারপর তো আর হয়নি, আর পড়াশোনা হয়নি।
1: ওমেন্স কলেজে গিয়েও কি মানে খেলাধুলা বা?
0: খুব ইচ্ছে ছিল, মানে কলেজে গিয়েও খুব ইচ্ছে ছিল খেলার, কিন্তু আমি যাদের সাথে যেতাম ওরা বেশি একটা মানে যখন ক্লাস শেষ হতো ইন্টারেস্ট ছিল না। ওরা কি করতো যখন ক্লাস শেষ হতো তখন ওরা কি করতো চলে আসতো, তখন ভাবতাম ওদেরকে অনেকবার বলছি চল না আমরা স্পোর্টস এ নাম দিই, এন স্পোর্টস আছে সবাই মিলে, বলতো না তুই দেখ কিচ্ছু হবে না, ভাবতাম একা দেবো আবার ওরা চলে যাবো আবার একা করে কয়টার সময় ফিরবো এরকম ভেবে দেবে। আর কলেজে আর
1: কলেজে কি কি সাবজেক্ট ছিল আপনার?
0: কি পড়েছি? হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এগুলো ছিল।
1: জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল যদি জিজ্ঞেস করি ছোটবেলা থেকে?
0: তেমন সেই চাকরিটা তো সবাই পেয়ে থাকে, ইচ্ছে থাকে যে চাকরি টাকরি হবে, কিন্তু সেটা তো আর হয়নি।
1: বা বাড়ি থেকে কোনো এমন কিছু বাধা ধরা ছিল যে এটা তোমাকে হতে হবে বা চেষ্টা করো?
0: আমাদের ঘর থেকে এরকম কোনো ছিল না, মানে আমরা ভাই বোনরা, মা বললাম না, মা মানে কোন সময় আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেয় না। হ্যাঁ, মা খুব আমাদের মা খুব মানে পজিটিভ মাইন্ডেড ছিল, মানে আমাদেরকে মানে যে যেটা ভালোবাসতাম, আমরা যেটা নিয়ে মাধ্যমিক পাশ করেছি, আমরা যেটা নিয়ে পড়তে চেয়েছি, মা কোনো সময় বাধা দেয় না। বা 12 পাশ করেছি কি নিয়ে পড়বো, মাকে বলেছি, মা বলছে ঠিক আছে তোমার যেটা পছন্দ হয় এটাই করো। লাইফে সবসময় মা আমাদেরকে।
1: বাবার ভূমিকা?
0: বাবাও ছিলেন, বাবা একটা টাইমের পরে বাবা একটু অসুস্থ হয়ে গেছিলেন, কিন্তু বাবা যখন সুস্থ ছিলেন তখন তো আমাদের সহায়তাই ছিলেন।
1: দাদার খেলার জীবনের অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শোনার বাকি আছে, শুনবো এক এক করে।
2: এক এক করে মানে সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে 1982 তে যখন আমি ইডেন গার্ডেন্সে আন্ডার 19-এ, এখন তো তখন ক্রিকেটে মানে মানে অ্যাটমসফিয়ার আমাদের ছিল, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ছিল না এতটা। ইডেন গার্ডেন্সে যখন আমি সেঞ্চুরি করি এগেইনস্ট বেঙ্গল, বেঙ্গলের আমি ত্রিপুরার ক্যাপ্টেন ছিলাম, বেঙ্গলের সাথে এটা স্মরণীয় ঘটনা। সেঞ্চুরি করার পর ওই সময়ে আমি যখন সেঞ্চুরি করি আমার সেজবাবু ছিল মাঠে, সেজবাবু ছিল মাঠে। সেঞ্চুরি করার পর বিশেষ করে সিএবিতে ওই সময়ে জগমোহন ডালমিয়া যার নাম শোনা, উনি এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কারণ আমরা ত্রিপুরা টিম তত স্ট্রং ছিল না। তারপরেই তার 5 দিন পরে আমাকে ইস্ট জোনের ক্যাপ্টেন করা হলো, যেটা মানে সাংঘাতিক বিষয়।
1: কত বছর বয়সে?
2: তখন আমার 18।
1: আচ্ছা,
2: আন্ডার 19 তো 18। ওই সময় আমার বন্ধু, হ্যাঁ একদম, আমার বন্ধু সাবা করিম এখন দেখবেন টিভিতে প্রায় কমেন্ট্রি করে, আমরা একসাথে খেলেছি, আমি ক্যাপ্টেন ছিলাম। এখন যে সিএবির যে এখন যে প্রেসিডেন্ট স্নেহাশিস, এবং সৌরভ তখন খুব ছোট ছিল, ওদের বাড়িতে আমি গেছি, কারণ স্নেহাশিস আমার বন্ধু, এখন সিএবির প্রেসিডেন্ট। তো এটা হচ্ছে আমার প্রথম খেলোয়াড়ি জীবনের সবচেয়ে মাইলস্টোন মানে স্মরণীয় ঘটনা। তার পরবর্তী সময়ে যেটা মানে খেলাধুলার তো অনেক হিস্ট্রি আছে আমার, সেটার দিকে যাচ্ছে না। দ্বিতীয় স্বর্ণ ঘটেছে আমার, আমার একটা জেদ ছিল, আমাদের বাড়িতে কোনো এক সময় এক কালচারাল একটা সংস্থা ছিল আমাদের এখান থেকে, এখান থেকে আমার ছোটবেলাতে গান করার খুব একটা শখ ছিল। হ্যাঁ, আমি পারতাম, কিন্তু ওই আমাদের যখন যে ছিল পরিবেশটার মধ্যে গান শেখবার মতো পরিবেশটা ছিল না, কিন্তু আমার খুব শখ ছিল গান শিখবে। হ্যাঁ, তো গান আমি পারিও, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা গান আমি জানি, তার মধ্যে যেমন তার পরবর্তী সময়ের স্বর্ণ ঘটন যে আমি ড্রামা করবো এমন একটা জিত ছিল। আমি প্রচুর নাটক দেখতাম, নাটকের বহু ইচ্ছে আছে আমার, নাটক দিয়েছি প্রচুর, দেখি এখনো দেখি, নাটক করার আমার একটা খুব শখ ছিল যে নাটক করব। এই সুযোগটা পেয়েছি আমি ইন্টার অফিসে প্রথম বছর তখন আমি পেয়েছি, দ্বিতীয় বছরে আমি বেস্ট আমার ছিল, দুর্ভাগ্য এগুলো সবগুলো এখন তো আমার ঘরে যাওয়া অবস্থা, যাই হোক আমি দ্বিতীয় বছরে ইন্টারভিউতে বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছেন। এই এই তার সাথে ক্রিকেটও চলছে, কিন্তু টাউন হলে যখন আমি করলাম, আমার ছোট্ট পার ছিল, এটা যারা মানে যা ছিল বিখ্যাত সব যা যা এই রাজ্যের খ্যাতনামা যা যা ছিল, এই জায়গার মধ্যে আমি ফিফথ বেস্ট।

0: অ্যাক্ট্রেস অ্যাক্টার পুরস্কার আমি পেয়েছি। পরের বছরও পেলাম, পরপর চারবার আমি ইন্টার অফিসে বেস্ট অ্যাক্টার পুরস্কার পেয়েছি। এটা আমার সাংঘাতিক বিষয়। নাটক আমি করি না সময়, তো অফিসের যে নাটকগুলি হয় কম্পিটিশন হয় প্রতি বছর, এখন বন্ধ আছে এই বছর। আমি ড্রামাতে খুব আমার শখ ছিল, একটা জেদ ছিল আমি করবো ড্রামা। ড্রামা করেছেও সবাই দেখেছেও, মানে বিভিন্ন যে নাট্য সংস্থায় যা সবসময় আসে আমার কাছে, সবটা সময় দিতে পারি না অ্যাকচুয়ালি। তার পরিবর্তন স্মরণে মানে এটা আমার পা না। পরবর্তী সময় আমি টিসিআর ত্রিপুরা ক্রেডিট ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম, এটা বেশি দিনের ঘটনা, 2014-তে। 2015-তে ইনি ইন্ডিয়া টিম সিলেকশন হবে, আর আর একটা দিল্লিতে ছিল মিটিং ছিল আমাদের, আমি তখন জুনিয়র সিলেকশন কমিটির মেম্বার ছিলাম, পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম। তখন দিল্লিতে হয়েছিল মিটিংটা আইটিসি হোটেলে, মানে এটা বিশ্ব তার আগে 1994-এ কপিল দেবের সাথে আমার হ্যান্ডশেক হয়েছিল ইডেন গার্ডেন্সে,
1: ক্রিকেটের ভগবান।
0: হ্যাঁ, ক্রিকেটের ভগবান। 2014-তে বা 15-তে, সম্ভবত 15-তে দিল্লিতে মিটিং ছিল আমাদের জুনিয়র সিলেকশন কমিটি। ওই সময় আমি দেখলাম বিরাট কোহলির সাথে আমার হয়েছে পরিচয়, এবং এটা সাংঘাতিক বিষয়। হ্যাঁ, মানে এটা সবাই ভাগ্যে, আমরা দেখি হয়েছে পরিচয়।
1: কোথায় কোথায় যাওয়া হয়েছে?
0: ভারত বর্ষের জায়গা বাদ নেই আমার, বোম্বে থেকে আরম্ভ করে একদম সুদূর কাশ্মীর, দিল্লি থেকে আরম্ভ, সমস্ত প্রাক্তন যারা, একটা আক্ষেপ আছে এখনো আমি বলবো পরে, এটা আমার শরীরে ঘটার। দিলীপ ব্যাংসরকে এসেছিল আমাদের এখানে, দিলীপ ব্যাংসরকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ওর সাথে আমার ছিল পরিচয় হয়েছিল। সৌরভ গাঙ্গুলির সাথে তো আমার তার মানে ছোট ভাইয়ের মতো সম্পর্ক স্টিল নাও। যদি আমার নাম বলেন যে ত্রিপুরার হাবুল ভট্টাচার্য, মানে সিএবিতে গিয়ে যদি আমি বলতে পারেন, মানে ইডেন গার্ডেন্সে আমার নাম বলে সবাই চেনে, সবাই চেনে। এই সৌরভ যখন খেলা স্টার্ট করেছে, এখনো এসেছিল খেলতে, এটা হচ্ছে 92-তে আমাদের ত্রিপুরা টিম ভার্সেস বেঙ্গল টিমের হয়েছিল খেলা, সৌরভের সাথে আমার একটা দারুণ সম্পর্ক ছিল। তখন যখন আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, প্রাইজ গেমিং সেরিমনিতে ওকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের রবীন্দ্র ভবনে, ও কান্দি গিয়েছিলাম, আমি এয়ার সেক্রেটারি গিয়েছিলাম, ও আমার বন্ধু স্বরূপ দাশগুপ্ত, আমরা গিয়েছিলাম আনতে ওকে। ও আমাকে দেখে জোরে ধরেছে আমাকে, মহামদা তোমাকে কতদিন পরে দেখলাম, রিয়েলি তোমরা আছো মানে ক্রিকেটে, তাহলে তো ক্রিকেট নিয়ে আর ভাবতে হবে না। যাই হোক, মানে এইগুলি পানা মানে জিঞ্জার হোটেল তাই। আর যেটা আমার আক্ষেপ সবসময় আছে, এখন আছে, আমি করবোই সেটা, সেটা হচ্ছে আমার আদর্শ ক্রিকেটার হচ্ছে সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের সাথে আমি যেন বোম্বে জুনিয়র টিম নিয়ে যাই খেলতে, এটা মানে ডাইরেক্ট হয়েছিল কথা যে উনি সময় দেবেন, 5 মিনিট সময় দেবেন। আমি বলেছিলাম স্যার আমি শুধু আমি আপনার সাথে দেখবো, বাস একটা ফটো তুলবো, আর কিছু লাগবে না, এটা আমার আমি দেখবেন যেন আছে ফটো। খেলার সময় আমি সুন্দর হচ্ছে ছোটো ফটো আছে আমার, আমি বলেছিলাম কিন্তু হয়নি। বাড়ির সামনে গিয়েও উনি টেলিফোন করেছেন যে আমি এখনই সিঙ্গাপুর চলে যাচ্ছি, নেক্সট যদি কোনো সময় হয় তুমি টেলিফোন করবে, নিশ্চয় তোমার সাথে হবে, এটা এখনো পর্যন্ত হয়নি,
1: অবশ্যই হবে।
0: আরেকটা বিষয় হচ্ছে স্মরণীয়, যেটা শুনলে অবাক হয়ে যাবে, 2004 যখন সুনামি হয়েছিল তখন আমি ছিলাম চেন্নাইতে, ছিলাম আন্ডার-19 টিমের কোচ ছিলাম আমি, 9টার সময় হয়েছিল সুনামি। এই সুনামি থেকে আমি 1 মিনিটের জন্য আমার আমি বাঁচতে পেরেছি, শুধু আমি না আমার যে 16টা হ্যাঁ ক্রিকেট টিমটা, 1 মিনিটের জন্য আমি খুব ডিসিপ্লিন নিত এই বিষয়ে টাইম সম্পর্কে, 9টা পর্যন্ত প্র্যাকটিস, 9টা শেষ, আমরা একদম বিচের সামনে ছিলাম, আমার ভয়ঙ্কর চোখের সামনে দেখেছি প্রচুর লোকের মৃত্যু দেখেছি। তারপর থেকে সমুদ্রের প্রতি একটা ভীতি আমার সবসময় একটা আছে। হ্যাঁ, এবার আমি গেছি এর মধ্যে আমি গিয়েছিলাম সুন্দরবনে, সুন্দরবনে জল দেখে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর আমি দেখলাম না এটাতে একটু ভয় পাবার কিছু নেই। এই সুনামি অনেকেই দেখেনি, হোয়াট ইজ সুনামি, কি বিভৎস চেন্নাইতে প্রচুর মৃত্যু দেখেছেন একদিনে।

0: পছন্দের, এটা হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা।
1: জিজ্ঞেস করি, আপনি একটু আগে বলছিলেন যে আপনি বাচ্চাদের কোচিং দিয়ে থাকেন, তো একটা বাচ্চা ধরুন যদি ক্রিকেটে আসতে চায় বা স্পোর্টসে আসতে চায়, তার কি কি এবিলিটি থাকা দরকার?
0: অ্যাকচুয়ালি এবিলিটি থাকার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন তার ইচ্ছাটা। একটা বাচ্চা যদি মানে স্পোর্টসে যেতে চায়, স্পোর্টসে এইভাবে হয় না, তার ইন্টারেস্টটা গ্রো করতে হয়। যেমন আমাদের আইকন দীপা কর্মকার, ও তো আমাদের যে অর্জুন মন্টু দেবনাথকে দেখে ইন্সপায়ার ছিল, আমি দেখেছি আমরা যখন আরসিসিতে প্র্যাকটিস করতাম, দীপাকে দেখেছি ছোটোবেলাতে কোনো মতো বয়সে নিয়ে আমি দেখেছি। এই যে স্পোর্টসের লাইনে যে ঢোকা, এটা বাচ্চাদেরকে ক্রিয়েট করতে হয়, যে স্পোর্টসে ক্রিয়েট করতে হয়। এখন তো স্পোর্টস হয়ে গেছে, মানে যেহেতু সিঙ্গেল ফ্যামিলি হয়ে যাচ্ছে, একদম ছোট ফ্যামিলি, তো মা বাবারা বাচ্চাদের যে বিভিন্ন যে চাহিদাগুলি বুঝতেও পারে না, মা বাবাদের সুপ্ত ইচ্ছাগুলি বাচ্চাদের উপর ক্রিয়েট করে। যে কোনো বাচ্চাদের উপর ক্রিয়েট করা ঠিক না। আমার সুপ্ত ইচ্ছা দাদা, আমি আমি আমার ক্রিকেটে আমি ভাবি, আমি কোনোদিন আমার মেয়েকে ক্রিকেটের প্রতি আমি কিছুই বলিনি, কিছুই বলিনি। ওর যা ভালো লাগে ও চলুক, ব্যাপারটা হয়েছে সেটা। কেউ যদি ক্রিকেটে আসতে চায়, কেউ যদি ফুটবল আসতে চায়, কেউ যদি অন্যান্য গেম যে কোনো গেমসে যেতে চায়, তার কোয়ালিটি না, তার প্রতি ইন্টারেস্টটা গ্রো করতে হয় গার্জিয়ানদের, যে না তুমি স্পোর্টসে যাও, কালচারে যাও কোনো আপত্তি নেই, কিন্তু স্পোর্টস হচ্ছে বিশাল বিষয়। খোলা মাঠে খেলবে, খোলা মাঠে খেলবে, এটা বিষয়ে যদি তার ইচ্ছা থাকে নিশ্চয় ওরা খেলবে, নিশ্চয় ওরা খেলবে।
1: আর দৈহিক গঠন বা ধরুন সবার ক্ষেত্রে কি স্পোর্টসটা স্যুট করে সবার শরীরে?
0: না, আমাদের ভারতবর্ষের মধ্যে এখনো স্পোর্টসটা মানে সার্বজনীন যে বিষয়, বাধ্যতামূলক। অন্যান্য যে কান্ট্রিগুলিতে আছে, যেমন আমি বলুন যে উন্নতশীল যে কান্ট্রিগুলিতে, আপনি অলিম্পিকে যখন দেখবেন যে আমেরিকা, চীন, রাশিয়া, এই যে দেশগুলি যে তারা স্পোর্টসে অনেক ডেভেলপ, বুঝে দেখবেন ছোটোবেলা থেকে ওদেরকে স্পোর্টসের মধ্যে রেখে দেয়। একটা সদ্য বাচ্চাকে ওরা জলে ফেলে দেয়, একটা ছোট্ট বাচ্চাকে যখন জন্মগ্রহণ করে ও বাচ্চাটাকে জলে ফেলে দেয়, লক্ষ্য রাখবে মানে ওকে তখন থেকে কিন্তু মানসিক দেয়া তৈরি করা। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু এখনো তৈরি হয়নি, স্বাধীনতা পরে তৈরি অনেক হয়েছে ক্রিকেট নিয়ে। এখন ক্রিকেট নিয়ে খেলছে কজন ক্রিকেট, আসলে হচ্ছে ফুটবল, যে কান্ট্রিতে ফুটবল খুব ডেভেলপ হবে ওইসব কান্ট্রিতে বিশেষ করে যুবকরা দারুণভাবে স্পোর্টসের দিকে ঝাঁপিয়ে পড়ে।
1: এবারে দিদির কাছে আসবো যে প্রশ্নটা নিয়ে একটু আগে থামিয়ে দিয়েছিলাম, জীবনের কথা তো অনেক শুনলাম, আজকে যে আমাদের এই অনুষ্ঠান শ্রীমান এবং শ্রীমতী, এই শ্রীমান এবং শ্রীমতীর পরিণয় এবং পরিচয় কিভাবে?
2: আমরা তো কোয়ার্টারে ছিলাম, কোর্টে চাকরি করতে এখন করে, তো কোর্টের কোয়ার্টারে আমরা ছিলাম। তো আমার ননাস মানে আমার হাজবেন্ডের
1: বড় বোন,
2: বড় বোন কোয়ার্টারে থাকতে, তো উনি আমাদের মার কাছে
1: প্রস্তাব নিয়ে
2: দিয়েছেন, মা দিয়ে আমাদের মা বাবা বা ধরুন ভাইরা সবাই দেখলো যে আমরা তো অনেকটা বড় ফ্যামিলি ওদিকে রাখি, দেখলো এদিকে ফ্যামিলিটা অনেক বড়, ও তো এরকম পাঁচ ভাই দুই বোন, বেশ বড় সড়ো ফ্যামিলি, আর আমি মানুষজন খুব ভালোবাসি, তার জন্য
1: যখন
2: দেখলো, তারপর আবার দেখলো যে আমার দিদির দিদির যে হাজবেন্ড বড়, হ্যাঁ, তাপস ভট্টাচার্য, উনি আর আমার হাজবেন্ড একসাথে ছোটবেলা থেকে একসাথে ফাইভ পর্যন্ত বিবেকানন্দ স্কুলে পড়েছে, তারপর টুয়েলভ পর্যন্ত উমাকান্ত স্কুলে পড়েছে। দিদির হাজবেন্ড আর আমার হাজবেন্ড যখন আলাপটা গেল, তখন দেখলো দিদির বোনের সাথে যখন কথা বললো মা যে এরকম একটা আলাপ হয়েছে, ও তো আমার বন্ধু, আমি তো একসাথে পড়েছি, খুব ভালো ছেলে দিদি।
0: ব্যাপারটা হয়েছে এই যে বিষয়গুলি নিয়েই আমি জানতাম না, এই বিষয়ে অ্যাকচুয়ালি ও যা বললো সঠিক কথা, যে ও যে জানাব আমার বন্ধু, বন্ধুবর আমরা একসাথেই থাকি সব সময়। ব্যাপারটা হচ্ছে আমি জানতাম না, তা আমার মা মার হয়েছে খুব পছন্দ, আমি তো কিছু জানতাম না। মা যখন বলেছে যে আমি দেখেছি, তখন থেকেও আমরা পরবর্তী সময়ে

0: বিয়ে হলো আমাদের, অ্যাকচুয়ালি আমি খুব গর্বিত, আমি আমি ছোটবেলায় খুব ডান পিটে ছিলাম, এখন এতটা ডান পিটে না, কিন্তু দুষ্টুমি তো আমার আছেই, কারণ আমি সময় দিই সব সময় মাঠে, ফ্যামিলিতে আমি এতটা সময় দিতে পারি, যতটুকু সম্ভব এতটুকু ইউ করি, বাকিটা আমি খেলা মাঠে আছি, কোনো সময় খেলা মাঠও দেবে কালচার দিয়ে টিম নিয়ে থাকি, আমি ঘরে খুব কমই থাকি, কিন্তু সন্ধ্যার পরে আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই থাকি, বললে ভুল হবে, আমি দারুণ সময় পেয়েছি, আমি ইন্সপায়ার্ড, মানে যে কারণে ওই বিষয়গুলি আমি করতে পেরেছি। কোনো
1: সঙ্গেই এখন জিজ্ঞেস করবো দিদিকে, খেলোয়াড়ের জীবন, সারাক্ষণ খেলা নিয়েই থাকছেন বা বিভিন্ন সময়ে অনেক জায়গায় যাচ্ছেন, সময় হয়তো খুব একটা দিতে পারেন না, কিভাবে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন বিষয়টাকে?
2: না আসলে ও তো ব্যস্ত থাকে খেলার জগৎ নিয়ে, ঠিক আছে, কিন্তু তারপরে যেই টাইমটা পায় আমাকে সময় যথেষ্ট দেওয়ার চেষ্টা করে, বাইরে ঘুরতে নিয়ে যায় বা এখানেও কাছে, মানে যা যা করণে
1: সব দিক মেনটেন করার চেষ্টা করে,
2: যথেষ্ট মেনটেন করে,
1: আসলে এটাই অ্যাডজাস্টমেন্ট এবং একে অপরকে বোঝা, এটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি। এভাবেই এগিয়ে যান আপনি খেলার জগৎ নিয়ে, আর আপনি পাশে থেকে ভালো থাকুন দুজনে। আজকের শ্রীমান শ্রীমতী পর্বটি এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন দুজনেই,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী, আকাশবাণী আগরতলা।
4: দশ লাখের লটারি জিতেছি আমি,
5: সাবধান।
4: আর কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: 10 লাখের লটারি জিতেছি আমি। অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আইবিআই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
2: অন্য ফাঁদে।
0: অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আইবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: असली भरोसा वही है जो समय के साथ और स्ट्रॉन्ग हो जाए, जैसे आपका भरोसा मारुति सुजुकी पे। और इसी भरोसे के लिए हम आपको कहना चाहते हैं थैंक यू। स्पेशल लॉयल्टी रिवॉर्ड्स के साथ अपग्रेड करें टू द ब्रांड न्यू मारुति सुजुकी विक्टोरियस विद अ लॉयल्टी रिवॉर्ड ऑफ अप टू रुपीज 20,500 और विक्टोरियस के 50,000 प्राउड ओनर्स की एक्सक्लूसिव सर्कल का हिस्सा बने।
4: ऑफर वैलिड फॉर एग्जिस्टिंग मारुति सुजुकी कस्टमर्स। TNC अप्लाई।
5: Modern design, advanced tech. Explore Guru Maruti Suzuki Alto Caton. Chate aache, mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags. Next Gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, are spacious interiors. Pan benefits up to rupees 52,500. Offer stock taka porjonto.
6: Aaj aashun, kacher Maruti dealership. Shosto produkto.
5: Discover করুন driving perfection Maruti Suzuki Wagoner এর সঙ্গে, যাতে আছে a true tall boy design, strong look, robust design, advanced K-series engine, ideal start-stop technology আর safety features, যেমন 6 airbags, ABS with AVD, পান benefits up to rupees 52,500. Offer stock থাকা পর্যন্ত।
6: আজই আসুন কাছের Maruti dealership এ, শর্ত প্রযোজ্য।
7: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন পরাক্ষের ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।
8: ও সজন

ছায়া ছবির গান শুনলেন তালাত মাহমুদের কণ্ঠে, পরে গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং তালাত মাহমুদের দ্বৈত কণ্ঠে উসনে কাহা ছবি থেকে।

পুনাম কি রাত ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনছেন, পরে গানটি শুনবেন ছোটি সি বাত ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান।

0: only customers. TNC apply.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন অহংকার ছবি থেকে আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন একই ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তি এবং তার সহশিল্পীবৃন্দের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, অর্থাৎ অহংকার ছবি থেকে, আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পী কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে।

গানগানে শুনছিলে অমর কণ্ঠক ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে শিল্পী আশা ভোসলে।

গানখানি শুনছিলেন অমরকণ্টক ছবি থেকে অমিত কুমার এবং তার সহশিল্পী বৃন্দের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে শিল্পী আশা ভোঁসলে।

অনুমতি দিবি, আজ আর ঠুঙ্গি গজল নয়, আজ চলবে মুজরা। আমি সুর ছাড়ব, তুমি ধরবে, তুমি ছাড়বে আমি ধরব।

Shoulder to shoulder, every day, knock on the shoulder.

গানখানি শুনছিলেন পরিমল ভট্টাচার্য এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অমর কণ্ঠক ছবি থেকে। এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশ পানি আগরতলা যতন ফাঁসিং দ্বীপর জোরণী হামজাক মুইয়া ফরে চেংজাগু তিনি তিনি দ্বীপর জোরণী ককবরক পান্দা তিনি খনাবাইনে লোকর খাতক জগে কবখর মানে চক্রং পান্দাব জুদা জুদানি খরাঙ্গর চাপু তিনি চক্রং পান্দাব পুলিয়ানা খনাবাদী অনন্ত জমাদানি খরাঙ্গর চাপু বিনি রচামণি কক থাইখা আনি লাংম মানি নন বিনি অর চাপুং খাতক জগে কবখনে রংখা

আসুক জেলার চক্রান্ত বান্ধবু অনন্ত জামাদানী খরাঙ্গ আনিলাংম মানিলান অকক থাইও রুচাপং খানার জাখা চক্রান্ত বান্ধবু তাব বিনিয়োগ লক্ষণাবাদী রুমি মোরাসিংনি খরাঙ্গ রুচাপং বিনি রুচাপনি কক থাইকা হামজাক মুং কক সানা নাঙ্গিয়া বিনি অরচাপন খাতক যোগে কব খানেরঙ্কা কুচাং মুরাসিং তৈ সুমাই মুরাসিং সুইহরকা খাকচাং কমপ্লেক্স নন্দনগর আগরতলানী

আশোক জলাশয় পান্ডব স্বর্ণমানিক মৌসুমী খরাঙ্গ রুচাপং খানার জখা বিনি রুচাপং খাতর জয়ী কব খানি রঙখা সঞ্জিত মৌসুম তাই অমিত মৌসুম শিহরকা দনলেখা অম্পিনি সক্রম পান্ডব তাবুক বিনগিয়াগুলো খানাবাদি সঞ্জিতা দেববর্মানী খরাঙ্গ রুচাপং বিনি রুচাপনি কক থাইংখা ওয়াইসেদ নুকমা বাই আং বিনি অরুচাপন খাতক জয়ী কব খনি রঙখা সাম্পিলি দেববর্মা বাইথাং দেববর্মা তাই শিয়ারি দেববর্মা শিয়রকা মারিহাদুক খোয়াইনি

চাষের কথা, আজকের প্রসঙ্গ গাছ লাগানোর সতর্কতা। সদ্য গাছ লাগানোর শুরু করেছেন, তবে যে ভুলগুলো একদম করবেন না। এক এক গাছের চাহিদা এক এক রকম, সেই অনুযায়ী প্রয়োজন যত্ন। নতুন যারা গাছ লাগানো শুরু করলেন তাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। বাড়ির বারান্দায় যারা নতুন বাগান করছেন বা ঘরে সদ্য ইনডোর প্ল্যান্ট রাখা শুরু করেছেন, তাদের অনেকেই অজান্তে কিছু ভুল করে ফেলেন, তাতে গাছের ক্ষতি হয়ে যায়, আবার অনেক গাছ মরেও যায়। বেশিরভাগ মানুষ মনে করেন রোজ একটু করে জল দিলে গাছ ভালো থাকবে, ধারণাটা সম্পূর্ণ ভুল। বেশি জল দিলে বরং গাছের গোড়া পচে যায়। কিভাবে বুঝবেন গাছের কখন জল প্রয়োজন? সবচেয়ে সহজ উপায়, মাটিতে একটা আঙুল চেপে দেখুন। যদি আঙুলে মাটি লেগে থাকে তবে মাটি আর্দ্র, জলের প্রয়োজন নেই। যদি আঙুলে কিছুই লেগে না থাকে তবে বুঝবেন এবার জল দেওয়ার সময় হয়েছে। খুব বড় টব হলে একটা কাঠি দিয়ে দেখুন, খুব ছোট টব হলে তুলেও দেখতে পারেন কতটা ভারী লাগছে। হালকা মানেই জলের প্রয়োজন। গাছের যত্ন নিতে গেলে ধৈর্যের প্রয়োজন। জল দিলাম আর পরের অন্য কাজে চলে গেলাম এরকম চলবে না। যতক্ষণ না দেখবেন টবের নিচ দিয়ে জল বেরোতে শুরু করেছে ততক্ষণ জল দিতে হবে। অনেক সময় জল বেরোতে কয়েক সেকেন্ড সময়ও লাগে, তাই

অপেক্ষা করতে হবে। পুরোটা জল না পেলে গাছ পুষ্টি পাবে না, তাই টবের নিচে জলটা যেন জমে না থাকে সেটাও দেখতে হবে। গাছের পাতায় নিয়মিত নোংরা পড়ে, বিশেষ করে যে গাছের পাতা বড়, তাই মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পাতা মুছে দিতে হবে, নয়তো গাছ সঠিক শালক সংশ্লেষ করতে পারবে না। তাছাড়াও গাছের পাতায় নিয়মিত জলের স্প্রে করে স্নান করাতে পারেন। বেশিরভাগ গাছ অনেক আলো পছন্দ করে, কিন্তু সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। কিছু মরশুমি গাছ আছে, আর ফুলের গাছ ছাড়া গাছ কেনার সময় ভালো করে জেনে নিন কতটা আলোর প্রয়োজন। চেষ্টা করুন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ঘরের উজ্জ্বল কোণে গাছ রাখার। অনেকদিন থাকতে থাকতে গাছের টবের মাটি একদম শক্ত হয়ে যায়, সেখানে জল বা হাওয়া বাতাস কোনোটাই ভালো করে ঢোকে না। যদি তাই হয় তবে সেই টব থেকে গাছ তুলে নতুন মাটিতে পুঁতে দিন, নয়তো মাঝে মাঝে মাটি অল্প অল্প করে খুঁড়িয়ে দিন। তবে খেয়াল রাখবেন যেন গাছের গোড়ার কোনো ক্ষতি না হয়। গাছের বাড়তি পুষ্টির প্রয়োজন হয় বটে, তবে খুব বেশি সার দিলে খাদ্য তৈরি করার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে গাছ। তাই সার প্রয়োগের আগে কোন গাছের কতটা সার প্রয়োজন সেটা ভালো করে জেনে নিন। তাই সদ্য গাছ লাগাতে শুরু করলে আগের গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জেনে নিন, তারপর গাছ লাগান। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল গাছ লাগানোর ক্ষেত্রে সতর্কতা।

0: আরে ও
1: কিও
0: ব্রহ্মমন্ত্র জপি পদ্মা আরম্ভিল ধ্যান
1: ধ্যান
0: শিবের চরণ বন্দি
1: আচ্ছা
0: পরে মহাগান
1: মহাগান
0: আরে ও
1: কিও
0: ধ্যান করি বিষহরি
1: বিষহরি
0: মারিল হুঙ্কার
1: হুঙ্কার
0: লক্ষিন্দর পঞ্চপ্রাণ
1: আচ্ছা আচ্ছা
0: হলো আগুসার
1: আগুসার।

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন পদ্মা কর্তৃক লক্ষিন্দরের প্রাণদান ও গায়ক কর্তৃক দান মাহাত্ম্য বর্ণন, পরিবেশনায় প্রীতিরানী দাস এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল প্রীতিরানী দাস এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন প্রীতিরানী দাস এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 7627968907। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল, উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অসঙ্গতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পাঞ্জাবে ফার্মেসি আধিকারিক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে সে রাজ্যের হাইকোর্ট। বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে ঝাড়খণ্ড এবং পাঞ্জাবে শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ জানিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলোনিয়ান্তি দুদিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কলম্বিয়ায় সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর সে দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন আলবের্তো দেলা এসপ্রিয়ালা। ভারত সব রকমভাবে পাশে আছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ব্র্যান্ডন নাকাসিমা ও বেন শেলটন, মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ফাইনালে কোকো গফ ও ইগা সোয়ান্টেক। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। এরপর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। গত মাসের 20 তারিখ শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল, জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কোর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালা নাম পরিবর্তন বিল এই অধিবেশনে পাশ হয়েছে। তবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয়গুলিকে কেন্দ্র করে এই অধিবেশন বারবার অচলাবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সংসদের উভয় কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি

0: জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেন, যাতে বিলটি নিয়ে ব্যাপক আলোচনার লক্ষ্যে উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ সংসদীয় কমিটির কাছে তা পাঠানো হয়। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। সংসদে বারবার বিঘ্ন ঘটনার জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যের প্রতি অনাদর প্রদর্শনের অভিযোগ করেন তিনি। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমতী প্যাটেল বলেন, বিরোধীদের এই আচরণ সমগ্র দেশ প্রত্যক্ষ করছে।
1: इन लोगों की लोकतंत्र में संसदीय परंपराओं में कहीं कोई आस्था नहीं है, ना ही ये पार्लियामेंट्री डेमोक्रेसी का कोई सम्मान करते हैं। इन्होंने जब जो कहा सरकार ने माना और पहले दिन से कहा कि हर प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। लगातार इन्होंने पेपर लीक के संबंध में जो विषय उठाया उस पर चर्चा हुई। पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर ने भी इनसे कहा कि आप सीट पर जाइए, हम देर रात तक चर्चा करेंगे, लेकिन इनकी कोई मंशा नहीं थी। इन्हें सिर्फ शोर शराबा करना है, हंगामा करना है और ये बहुत ही दुर्भाग्यपूर्ण है।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক আদিবাসী শিল্প সহ অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমের ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্যই পুরস্কার প্রদান করা হয়। ফেলো সম্মানের জন্য 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কারের জন্য 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র প্রদান করা হয়। রাষ্ট্রপতি বলেন, আধুনিক ভারতের ঐতিহ্য এবং পরম্পরা বহন করে নিয়ে চলেছেন এই শিল্পীরা।
2: भारत एक संस्कृति संपन्न देश है, इसके तुलना पूरा विश्व से हम नहीं कर सकते। ये जोड़ों से जुड़ी हुई है। भारत जैसे भाषाएं, जैसे पहनाव, खान पान जैसे अलग अलग है, ऐसे संस्कृति, इनका नृत्य, संगीत, हर चीज अलग है। जैसे कि ये प्रकृति से ही ये जो संस्कृति को चुने।
0: মিউজিকে পশ্চিমবঙ্গের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন সহিষ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন, ফেলোশিপ প্রাপিকার তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলি। ঝাড়খণ্ডের চতুর্দশ লোক সেবা আয়োগ পিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার হয়েছেন। এ বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কিছুদিন আগে বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। 19 জন পরীক্ষার্থীর পরিবার প্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া না হলে অনশন শুরু করার হুঁশিয়ার দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মেসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মামলাটির পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। বিজেপি আজ বিরোধী দলগুলির বিরুদ্ধে পাঞ্জাব ও ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, ঝাড়খণ্ড ও পাঞ্জাবের শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতেই বিরোধীরা সংসদে হই হট্টগোল সৃষ্টি করছে। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে তিনি অভিযোগ করেন।
3: भारत की संसद जो संवैधानिक दृष्टि से चर्चा और संवाद का सबसे बड़ा स्थल है, वहां निरंतर बवाल मचाकर रखा गया है। अर्थात पंजाब विधानसभा में झूठ, भारत की संसद में बवाल और न्यायालय के द्वारा उठते सवाल, ये तीनों ये साफ दर्शाते हैं कि छात्र हितों के सभी अलंबरदार संवैधानिकता के धरातल पर दम तोड़ दिया है।
0: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংসদের মকরদ্বারের সামনে আজ এনডিএ সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত প্রায় 600 জন শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ দাবি করেন। আকাশবাণী সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশি অত্যাচার নিয়ে প্রশ্ন তোলেন।
4: झारखंड के 600 बच्चों पर एफआईआर हुआ है। ऐसे बच्चे जो न्याय मांगने गए थे, जिनकी नौकरी बेची दी गई, ऐसे 1000 के ऊपर नौकरी बेची गई, लगभग 400 करोड़ रुपए घोटाला है। और जब बच्चे न्याय मांगने गए कहाँ जाएंगे? 20 दिनों से लगातार आंदोलित हैं, आप उस पर एफआईआर करोगे? क्या न्याय है? राहुल गांधी क्या बोलते हो आप? क्या ये एफआईआर जायज है? लहू सड़कों पर बहा बच्चों का, आपकी जवान नहीं खुली, क्या आप बोलते हो? आपका दोहरा चरित्र इसीलिए देश जानता है।
0: মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাইপোল সে রাজ্যের জনসেবা আয়োগ পিএসসি সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরাম সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

0: উল্লেখ্য, গত 6 আগস্ট শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। মিজোরাম সরকার নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার জন্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিবের নেতৃত্বে 7 সদস্যের এক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বোসালোনিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও লাইবেরিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতে স্ত্রীরোগ বিভাগের HDOতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ তিনি অন্য সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় ইস্যু করা সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী বা OBC A এবং B শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। আগের ইস্যু করা শংসাপত্রগুলির আর কোনো বৈধতা নেই বলে আদালত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করার বিশেষ নির্দেশ জারি করেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের পর ডেলাওয়্যার এই নির্দেশ জারি করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আলবার্তো দেলা এসপ্রিয়ালা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চলতি সপ্তাহে সোমবার 7.4 মাত্রা তীব্র ভূমিকম্প কলম্বিয়ায় আঘাত হানে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। কানাডিয়ান ওপেন টেনিসে আজ সকালে মন্ট্রিয়ালে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা স্পেনের রাফায়েল জোদারকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেন শেলটন লার্নার টিয়েনকে হারিয়ে ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ফাইনালে চতুর্থ বাছাই কোকো গফ দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনাকে পরাজিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাতল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি শিল্পী বাবলি রায়।

শুনছিলেন লোকগীতি, শিল্পী ছিলেন বাবলি রয়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন জয়ন্ত রঞ্জন ধর, দোতারায় সহযোগিতা করেছেন বিমল দাস এবং বাঁশিতে সহযোগিতা করেছেন স্বপন ভৌমিক। আকাশবাণী আগরতলা এবারে শুনবেন আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শিল্পী ছিলেন জগন্ময় মিত্র। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে হিন্দি সংবাদ।

0: Canada in the Indian subcontinent. The report by the Analytical Support and Sanctions Monitoring Team on Terrorism to the Security Council said the attack in last November was officially attributed to AQIS. Former Deputy Chief Minister of Punjab and President of Shiromani Akali Dal, Sukhbir Singh Badal, has reportedly been attacked near a Gurdwara in Nander Sahib in Maharashtra today. This is the second attack on Sukhbir Singh Badal in the last 2 years. Sensex has registered gain of 114 points to settle at 78,080 points and Nifty declined 40 points to 24,396 today. In the broader market on the National Stock Exchange, the mid-cap 100 index gained over 0.1%. And that is the end of this news bulletin.
1: Akash Bani Agartala.
2: Limited call. তাও এক টাকায়? হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, বিএসএনএল দিচ্ছে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আর তা আপনি নিতে পারেন বিএসএনএল এর যে কোনো রিটেলার থেকে। তাহলে আর দেরি না করে আজই গ্রহণ করুন এক টাকায় সিম কার্ড।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে চিত্রগীতে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন দো বিঘা জমিন ছবি থেকে। লতা মঙ্গেশকর, মান্না দি এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন সাঞ্জ অর সেভেরের ছবি থেকে সুমন কল্যাণপুর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন সেরা বিছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

গানটি শুনলেন মিলন ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে। এবারে গানটি শুনুন মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীদের কণ্ঠে বন্ধন ছবি থেকে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈতকণ্ঠে জীবন মৃত্যু ছবি থেকে। এবারের গানটি শুনুন চুপকে চুপকে ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন বাবুল সুপ্রিয়। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত

0: আকাশবাণী আগরতলা।
1: Modern design, advanced tech. Explore করুন Maruti Suzuki Alto Caton. যাতে আছে mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags. Next Gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock থাকা পর্যন্ত।
2: আজই আসুন কাছের Maruti dealership এ। শর্ত প্রযোজ্য।
1: Modern design, advanced tech. Explore করুন Maruti Suzuki Alto Caton. যাতে আছে mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags. Next Gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock থাকা পর্যন্ত।
2: আজই আসুন কাছের Maruti dealership এ। শর্ত প্রযোজ্য।
1: Modern design, advanced tech. Explore করুন Maruti Suzuki Alto Caton. যাতে আছে mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags. Next Gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock থাকা পর্যন্ত।
2: আজই আসুন কাছের Maruti dealership এ। শর্ত প্রযোজ্য।
0: আকাশবাণী আগরতলা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর ইংরেজি কবিতা রেইন অন দ্য রুফ সম্পর্কে পাঠ দিচ্ছেন ফটিকছড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দেবনাথ।
3: হাই স্টুডেন্টস, হাউ আর ইউ? হোপ ইউ আর অল ফাইন। আচ্ছা, আকাশ যখন কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়, তুমি কি কখনো ছাদের উপর মৃদু বৃষ্টির আওয়াজ শুনেছ? প্রকৃতির এই মধুর সুর শুনতে শুনতে কি কি চিন্তা তোমার মনের মধ্য দিয়ে বয়ে গেছে? বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কবি কুটস কিন্নি কি কি স্বপ্ন দেখেছেন তা জানার জন্য চলো আমরা রেইন অন দ্য রুফ কবিতাটি পড়ি, হুইচ ইজ রিটেন বাই কুটস কিন্নি। ফ্রেন্ডস, দো ইট ইজ ইংলিশ পোয়েম, we have to understand and realize this through our mother language, tai amaderke bangla ortho ta obosshoi jante hobe. Rain mane brishti, on opore, ar roof ortho holo chhad, tahole rain on the roof mane chhader opore brishti. Cholo amra kobita ti line by line pore bujhe nei. First stanza, the when the humid shadows hover over all the starry spheres. এখানে হিউমিড অর্থ হলো সাল্ট্রি, মানে আর্দ্র বা ভেজা, আর হোবার মানে হলো হ্যাং, শূন্যে ঝুলে থাকা। শ্যাডোজ মানে ছায়া। তো হোয়েন দ্য হিউমিড শ্যাডোজ হোবার ওভার অল দ্য স্টেরি স্পিয়ার্স, স্টেরি মিন্স স্টার, রাউন্ড অফ স্টার্স, স্পিয়ার্স দ্যাট ইজ এ স্পেস রাউন্ড দ্য সামথিং। তো হোয়েন দ্য হিউমিড শ্যাডোজ হোবার ওভার অল দ্য স্টেরি স্পিয়ার্স, যখন আর্দ্র ছায়া ঝুলতে থাকে নক্ষত্র খচিত বলয় জোরে, এন্ড দ্য মেলাঙ্কলি ডার্কনেস, মেলাঙ্কলি মিন্স বিষণ্ন, খুব খারাপ, স্যাড, মনের দুঃখ, ডার্কনেস অন্ধকার, জেন্টলি উইপস ইন রেইনি টিয়ার্স, ধীরে ধীরে এই যে বিষণ্নতা, বিষণ্ন আধার, ধীরে ধীরে বৃষ্টির অশ্রু হয়ে চলে আসে, কেঁদে কেঁদে বেড়ায়। হোয়াট এ ব্লিস টু প্রেস দ্য পিলো অব এ কটেজ চেম্বার বেড, কুটিরের বিছানাতে শুয়ে বালিশটা চেপে ধরাতে কি পরম আনন্দই না হয়। অ্যান্ড লাই লিসনিং টু প্যাটার অফ দ্য সফট রেইন ওভার হেড, এবং শুয়ে শুয়ে, লিসনিং মানে শোনা, আর প্যাটার মানে হলো টাপুর টুপুর শব্দ, দ্য সাউন্ড অফ রেইন পলিং, বৃষ্টি পড়ার শব্দ। তো এই বৃষ্টি পড়ার শব্দগুলো শুনতে খুবই মজার লাগে, খুবই ভালো লাগে। ইন দ্য নেক্সট স্টেঞ্জা, এভরি টিঙ্কল অন দ্য সিঙ্গলস হ্যাজ অ্যান ইকো ইন দ্য হার্ট, টালির উপরে, সিঙ্গলস মিন্স টালি আর টিঙ্কলস মিন্স রিনিজিনি শব্দ, এভরি টিঙ্কলস অন দ্য সিঙ্গলস হ্যাজ অ্যান ইকো ইন দ্য হার্ট, তাহলে টিঙ্কেল রিঙ্গিং সাউন্ড যেটা, আর ইকো হলো রিফ্লেক্টেড সাউন্ড যেটা প্রতিধ্বনি, এভরি টিঙ্কেল অন দ্য সিঙ্গলস হ্যাজ অ্যান ইকো।

ইন দ্য হার্ট মানে তালির উপরের প্রতিটি ঋণিজিনী শব্দ হৃদয়ে প্রতিধ্বনি তুলে, অ্যান্ড এ থাউজেন্ড ড্রিমি ফ্যান্সিস ইন টু বিজি বিং স্টার, আর হাজার হাজার স্বপ্নালু কল্পনা ব্যস্ত হয়ে ওঠে ভেতরে। ড্রিমি মিন্স স্বপ্নালু মানে স্বপ্নের, ফ্যান্সিস মিন্স কল্পনা, অ্যান্ড এ থাউজেন্ড রিকালেকশনস, অ্যান্ড এ থাউজেন্ড রিকালেকশনস উইভ দেয়ার এয়ার থ্রেডস ইন টু ওফ এজ আই লিসেন টু দ্য প্যাটার অফ দ্য রেইন আপন দ্য রূপ। হাজার হাজার স্মৃতি তাঁত বুনে তাদের মাকড়সার জাল দিয়ে, যখন আমি শুনি টাপুর টুপুর শব্দ ছাদের উপর বৃষ্টির। এন্ড দ্য থার্ড স্টেঞ্জা, নাও ইন মেমোরি কামস মাই মাদার, এখন স্মৃতিতে আসেন আমার মা, এজ সি ইউজড ইন ইয়ার্স অ্যাগন, যেমনটা তিনি অতীতের দিনগুলিতে করতেন, টু রিগার্ড দ্য ডার্লিং ড্রিমার্স, ডার্লিং মানে প্রিয়, তো তিনি আসতেন তার প্রিয় স্বপ্নদর্শীদের দেখতে, এর শি লেফট দেম টিল দ্য ডন, এর অর্থ হল অনেক আগে, দ্যাটা বিফোর, বিফোর দ্য ডন, তার মানে ভোরের আগে ওনাকে চলে যেতে হবে, তাহলে টু রিগার্ডস দ্য ডার্লিং ড্রিমার্স এর শি লেফট দেম টিল দ্য ডন, উনি স্বপ্নে আসতেন আবার ভোরবেলার আগেই চলে যেতে হতো। ওফ, আই ফিল হার ফন্ড লুক অন মি, হ্যাঁ আমি এখনো আমার উপর ওনার স্নেহদৃষ্টি অনুভব করি। আজ এজ আই লিস্ট টু দিস রিফ্রেইন, যখনই আমি শুনি এই ধু হুইচ ইজ প্লেইড আপন দ্য সিঙ্গলস বাই দ্য প্যাটার অব দ্য রেইন, যখনই যা বাজে আমাদের ছাদের উপরে এই বৃষ্টির টাপুর টুপুর শব্দের দ্বারা যখন আমি শুনি, আমি তখন আমার মায়ের স্নেহদৃষ্টি অনুভব করি। তাহলে এই ছিল কবিতাখানা, ছোট্ট কবিতা, লেটস আমরা এর স্ট্যাঞ্জা ওয়াইজ এক্সপ্লেনেশনটা দেখে নিই। ইন দিস স্ট্যাঞ্জা, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, হোয়েন দ্য হিউমিড শ্যাডোজ হোভার ওভার অল দ্য স্টেয়ার স্পিয়ার্স এন্ড দ্য মেলাঙ্কোলি ডার্কনেস জেন্টলি উইপস ইন রেইনি টিয়ার্স, হোয়াট এ ব্লিস টু প্রেস দ্য পিলো অফ a cottage chamber bed and lie listening to the patter of the soft rain overhead. In this stanza, the poet says that stars of the sky are not visible because the sky is covered with clouds. এই স্ট্যাঞ্জাটাতে কবি বলতে চেয়েছেন যে আকাশের তারাদের দেখা যায় না, কারণ আকাশ মেঘে ঢাকা থাকে। The darkness is making the poet sad and reflective. অন্ধকার কবিকে, কবির মনকে খুব খারাপ, কবি খুব খারাপ ফিল করেন, মানে বিষণ্ন করে তোলেন এবং চিন্তামগ্ন করে তোলেন। Then it starts raining. তারপর শুরু হয় বৃষ্টি। The rain also seems to mirror emotion as it looks like tears falling from the eyes of darkness. মনে হয় বৃষ্টিও বুঝি আবেগের প্রতিফলন ঘটায়, যেহেতু এটাকে অন্ধকারের চোখের জলের মতো দেখায়। The thing that the poet is enjoying it to lie in his bed in a room of the cottage. কুটিরের একটা ঘরে নিজের বিছানায় শুয়ে শুয়ে থাকাটাকে কবি খুব উপভোগ করছেন। The sound of raindrops enables him to recover from his gloomy mood. বৃষ্টির ফুটার শব্দ কবির বিষণ্ন মেজাজ থেকে কবিকে রেহাই দেয়। And in the second stanza, every tinkle on the shingles has an echo in the heart and a thousand dreamy fancies into busy being start and a thousand recollections weave their air threads into oof as I listen to the patter of the rain upon the roof. In this stanza, the poet expresses raindrops make a tinkling sound as they fall on the shinglings of the roof. Each sound is repeated the next instant by the beating of the poet's heart. বৃষ্টির ফুটাগুলো ছাদের টালিতে পড়ে পড়ে যে রিনিজিনি শব্দ তৈরি করে, এরকম প্রতিটি শব্দ পরমুহূর্তে কবির হৃদয়ে প্রতিধ্বনিত হয়। ইমাজিনেশন স্টার্টস অ্যাপিয়ারিং বিফোর হিজ আই, কল্পনাগুলো তখন, বিভিন্ন ধরনের কল্পনা কবির চোখের সামনে হাজির হতে শুরু করে। উইথ দ্য সফট অ্যান্ড

কন্টিনিউয়াস ফলিং অফ দ্য রেইন ড্রপস অন দ্য রুফ, ছাদের উপরের এই ক্রমাগত নরম নরম বৃষ্টির ফোঁটাগুলি পড়ার সঙ্গে সঙ্গে অল হিজ মেমোরিজ কাম ব্যাক, তার সমস্ত স্মৃতিগুলি ফিরে আসতে শুরু করে। দে আর নাইদার ডিসক্রিট নট সেপারেটেড ফ্রম ইচ আদার, এরা একটার থেকে আরেকটা কোনো আলাদা করে নয়। ইনস্টেড দিস মেমোরিজ ফর্ম এ প্যাচ ওয়ার্ক বাই গেটিং এন্টুইন্ড উইথ ওয়ান অ্যানাদার, উপরন্তু এরা একে পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে জড়াজড়ি করে জোড়াতালি দেওয়ার মতো একটা কাপড়ের টুকরো দিয়ে তৈরি করে, কাপড়ের টুকরোর মতো তৈরি করে। এ লার্জ নাম্বার অফ মেমোরিজ হ্যাভ ফর্মড এ ক্লাস্টার ইন দ্য পোয়েটস মাইন্ড, এবং অজস্র স্মৃতি কবির মাথায় জমাট বাঁধে। থার্ড স্ট্যান্জাতে বলেছেন, নাও ইন মেমোরি কামস মাই মাদার এজ শি ইউজড ইন ইয়ার্স অ্যাগন টু রিগার্ড দ্য ডার্লিং ড্রিমার্স এর শি লিফট দেম টিল দ্য ডন, ওফ আই ফিল হার ফন্ড লুক অন মি এজ আই লিস্ট টু দিস রিফ্রেইন হুইচ ইজ প্লেইড আপন দ্য সিঙ্গলস বাই দ্য প্যাটার অফ দ্য রেইন। এখন এই থার্ড স্ট্যান্জাতে কবি উনি ডেসক্রাইব করেছেন দ্য ফার্স্ট মেমোরি দ্যাট দ্য পোয়েট ক্যান অ্যাকচুয়ালি আইডেন্টিফাই ইন দ্য প্যাচ ওয়ার্ক অফ হিজ মেমোরিজ দ্যাট অফ হিজ মাদার। শি ইউজ টু লুক অ্যাট হিম অ্যান্ড হিজ সিবলিংস অ্যাজ দে ওয়ার স্লিপিং অ্যান্ড হ্যাভিং প্লেজেন্ট ড্রিমস, হিজ মাদার উড মেক এ পয়েন্ট টু লুক অ্যাট দেম এভরি নাইট ফর শি নিউ শি উড নট সি দেম উইথ দ্য ব্রেকিং অফ ডন। প্রথমে স্মৃতিকে তার স্মৃতির জোড়াতালি মারা কাপড়ে কবি শনাক্ত করতে পারেন, সেটা হলো তার মায়ের। তিনি তার এবং তার ভাই বোনদের দিকে থাকিয়ে থাকতেন যখন ওনার মা, যখন কবি এবং ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে মনোরম স্বপ্ন দেখতেন। তার মা প্রতিদিন রাতে নিয়ম করে আসতেন, তাদের দিকে চেয়ে থাকতেন, কারণ তিনি জানতেন ভোর হলে তিনি তাদেরকে আর দেখতে পাবেন না, তিনি চলে যেতে হবে। হিজ মাদার উড ব্যান্ড ডাউন অ্যান্ড ওয়াচ ওভার দ্য পোয়েট ইন পার্টিকুলার, তার মা ঝুঁকে পড়ে বিশেষ করে কবিকে খুব ভালো করে দেখতে থাকতেন, লক্ষ্য করতেন। দিস মেমোরিজ আর ইভোকড অ্যাজ দ্য পোয়েট লিসেন টু দ্য রিপিটিভ রিদম অফ দ্য রেইন ড্রপস ফলিং অন দ্য রুফ, এই স্মৃতিগুলি জাগে যখন কবি ছাদের উপর বৃষ্টির ফোঁটার পতনের পুনরাবৃত্ত ছন্দ শুনেন। ফ্রেন্ডস, আমরা এই স্ট্যান্ডার্ড ওয়াইজ রিডিং এবং এক্সপ্লেনেশন উইথ বেঙ্গলি মিনিং এখন দেখে নিলাম। তবে ফ্রেন্ডস, হোয়েনএভার ইউ আর প্রিপেয়ারিং ফর রিডিং এ পোয়েম, ইউ মাস্ট বি ভেরি সিনসিয়ার অ্যান্ড কনসেন্ট্রেট অ্যাজ মেনি পোয়েটিক ডিভাইসেস আর ইউজড ইন দ্য পোয়েম। সো লেট সি দ্য পোয়েটিক ডিভাইসেস ইউজড ইন দিস পোয়েম। পোয়েটিক ডিভাইসেস মানে কি? এটা হলো সাহিত্যিক কৌশল। দেখো, প্রথমেই আমরা পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন মানে হলো ব্যক্তি সত্তা আরোপ। দিস ফিগার্স অফ স্পিচ ইজ ইউজ টু রেফার অ্যান্ড ট্রিট ইনএনিমেট থিংস দ্যাট অ্যাবস্ট্রাক্ট আইডিয়াজ অ্যাজ লিভিং পার্সন। এতে বাক্যের যে অলঙ্কারটি তাকে প্রাণহীন বস্তু থেকে অথবা বিমূর্ত ধারণাগুলোকে জীবন্ত ব্যক্তি হিসাবে দেখাতে ব্যবহার করা হয়। দিস ইজ পার্সোনিফিকেশন। যেমন আমাদের তিন নম্বর তিন চার লাইনে প্রথম স্ট্যান্জাতে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা উই শ্যাল গেট দ্যাট এন্ড দ্য মেলাঙ্কোলি ডার্কনেস জেন্টলি উইপস ইন রেনি টিয়ার্স। মেলাঙ্কোলি ডার্কনেস, মেলাঙ্কোলি মানে বিষণ্ন, আর ডার্কনেস মানে হলো অন্ধকার। আচ্ছা, অন্ধকার কি? জেন্টলি উইপস ইন রেইনি টিয়ার্স, রেইনি টিয়ার্স মানে হলো কি? বৃষ্টির চোখের জল। আচ্ছা, অন্ধকার কি কাঁদে নাকি কখনো? কাঁদলে না চোখ দিয়ে জল আসে না? হ্যাঁ, তো রেইনি টিয়ার্স মানে বৃষ্টিকে চোখের জলের সঙ্গে কল্পনা করা হয়েছে। হিয়ার দ্য পোয়েট পার্সোনিফাইজ ডার্কনেস অ্যান্ড গিভস ইট the human ability to be melancholic and shed

টিয়ার্স কবি এখানে অন্ধকারের উপর ব্যক্তিসত্তা আরোপ করেছেন এবং সেটাকে মানুষের মতো বিষণ্ন হওয়ার ও চোখের জল ঝরানোর ক্ষমতা দিয়েছেন। তারপর থাকে যেমন মেটাফোর, মেটাফোর মানে রূপক অলঙ্কার, ইট ইজ অ্যান ইমপ্লাইড কম্পারিজন মানে তুলনা। এখানে সরাসরি তুলনা না করে আভাসে ইঙ্গিতে আকারে ইঙ্গিতে তুলনা করা হয়। যেমন দেখো স্ট্যাঞ্জা ওয়ানে লাইন প্রথম লাইনটাতেই আছে, দ্য হিউমিড হিউমিড শ্যাডোজ হিয়ার ক্লাউডস আর কম্পেয়ার টু শ্যাডোজ অ্যান্ড এ থাউজেন্ড রিকালেকশনস ওয়েভ দেয়ার এয়ার থ্রেডস ইন টু ওভ, যেটা সেকেন্ড স্ট্যাঞ্জাতে পাঁচ নম্বর এবং ছয় নম্বর লাইনে আছে। হিয়ার মেমোরিজ আর কম্পেয়ার টু এ ফ্যাব্রিক বিং ওভেন উইথ মেনি কালারফুল থ্রেডস, দ্য ডার্লিং ড্রিমার্স এটা স্ট্যাঞ্জা থ্রিতে আছে লাইন তিন নম্বরে। হিয়ার দ্য চিলড্রেন হু আর এসলিপ আর কম্পেয়ার্ড উইথ ড্রিমার্স, তার মানে শিশুদেরকে ড্রিমার মানে যারা স্বপ্নাদর্শী তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। তারপরে আমরা পাই এলিটারেশন। এলিটারেশনটা কি? এটা হলো একই অক্ষর পর পর বা কাছাকাছি শব্দের শুরুতে বারবার ব্যবহার হওয়া। যেমন হোয়েন দ্য হিউমিড শ্যাডোজ হোভার, হিউমিড এতেও আমরা কনসোনেন্ট এইচ পাই, শ্যাডোজও এইচ পাই, আবার হোভারেও এইচ পাই, রিপিটেডলি ইউজ। ডার্লিং ড্রিমার্স সেম, এখানেও ডি ওখানেও ড্রিমার্সও ডি, এইগুলার মধ্যে আমরা এলিটারেশন পেয়ে যাই। তো স্টুডেন্টস, তোমরা এই পয়েটিক ডিভাইসগুলা খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করবে। যখন পয়েটিক ডিভাইসগুলা খুব ভালো করে বুঝবে তখন দেখবে কবিতা পড়ার যে আনন্দ সেই আনন্দটুকু তোমরা পাবে। অথবা যদি এমনিতে রিডিং পড়ো না, ছন্দে ছন্দে শুধু রিডিং পড়ে নিলে তাহলে কবিতাটা বোঝা খুব কঠিন, এ মুখস্থ হবে কিন্তু ওর আক্ষরিক অর্থটা কবি কি এক্সপ্রেস করতে চেয়েছেন ওই কথাটা ইউ কুড নট রিয়েলাইজ। সো ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলাইজ দ্য পোয়েম দেন ইউ শুড হ্যাভ টু আন্ডারস্টুড দ্য পোয়েটিক ডিভাইসেস ইউজড ইন দ্য পোয়েম। তাহলে চলো আমরা এখন আরেকবার অ্যাট এ গ্ল্যান্স দ্য পোয়েমটাকে দেখে নিই। তাহলে দ্য পোয়েম অ্যাট এ গ্ল্যান্স ইজ দ্য পোয়েট ইজ লাইং ইন হিজ ব্যাড ইন দ্য কটেজ, কবি কুঠিরে তার বিছানায় শুয়ে আছেন। দ্য স্কাই ইজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস, আকাশ কালো মেঘে ঢাকা। সাডেনলি দ্য হিউমিড শ্যাডোজ ডিসঅ্যাপিয়ার, হঠাৎ করে আকাশ থেকে আর্দ্র ছায়া সরে যায়। ইট স্টার্টস রেইনিং লাইটলি, তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়। দ্য রেইনড্রপস অন দ্য রুফ ক্রিয়েট বিউটিফুল সাউন্ডস, ছাদের উপরের যে বৃষ্টির ফোঁটাগুলি খুব সুন্দর শব্দের তৈরি করছে। দ্য সাউন্ড ইকোজ ইন দ্য হার্ট অব দ্য পোয়েট, ওই শব্দগুলা কবির হৃদয়ে ইকু সৃষ্টি করছে মানে প্রতিধ্বনিত হচ্ছে। হি রিমেম্বার্স এ নাম্বার অফ থিংস, তিনি সঙ্গে সঙ্গে ওনার মনে আসছে অনেকগুলা স্মৃতি কথা, অনেক কিছু ওনার স্মরণে আসছে। হি রিমেম্বার্স দ্যাট ডিউরিং হিজ চাইল্ডহুড হিজ মাদার ইউজ টু লুক অ্যাট হিম, উনি মনে করছেন যে শৈশবে উনি যখন শিশু ছিলেন তখন ওনার মা কিভাবে ওনার দিকে চেয়ে থাকত, অ্যান্ড হিজ সিবলিংস এবং তার ভাই বোনদের প্রতি, অ্যাজ দে ওয়ার স্লিপিং অ্যান্ড হ্যাভিং প্লেজেন্ট ড্রিমস, যখন তারা ঘুমিয়ে থাকত এবং ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন তখন মা ওনাদেরকে চেয়ে দেখতেন, ওই স্মৃতিগুলা কবির মনে আসছে। দ্য সাউন্ড অফ রেইন অ্যাপিয়ার্স টু বি এ ব্লিস টু দি পোয়েট, এই বৃষ্টির শব্দ কবির কাছে পরম আনন্দ হয়ে দেখা দিয়েছে। তো স্টুডেন্টস, এর সঙ্গে সঙ্গে তোমরা কিছু কোশ্চেন আনসারও পড়তে হবে। যেমন এনসিইআরটিতে প্রথমেই দেওয়া আছে যা মিনিং, যেমন হিউমিড শ্যাডোজ, স্টেয়ার ইজ পেয়ার্স, হোয়াট এ ব্লিস, এদের মিনিংগুলো তোমরা বুঝতে হবে। যেমন হিউমিড শ্যাডোজ রেফার্স টু ডার্ক ক্লাউডস লাডেন উইথ ওয়াটার ড্রপলেটস, স্টেয়ার ইজ পেয়ার্স রেফার্স টু দ্য স্কাই ফুল অফ স্টার্স, আর হোয়াট এ ব্লিস রেফার্স দি সাজেস্ট দ্য আটমোস্ট হ্যাপিনেস এক্সপিরিয়েন্সড বাই দ্য
পয়েট। তো তোমরা এগুলার সঙ্গে সঙ্গে হোয়াট ডাজ দ্য পয়েট লাইক টু ডু।

to any trains. The poet likes to lie down on his bed and listen to the patter of the raindrops on the roof. এই গুলাও তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তো আশা করি তোমরা পয়েমটাকে ভালো করে রপ্ত করতে পেরেছো। আমি যতদূর সাধ্য বোঝানোর চেষ্টা করেছি তোমরাও হয়তো বুঝতে পেরেছো, এই আশা রাখবো আমি। And students, hope you all understood the poem very much. Wish you good luck. Bye bye.

0: And students, hope you all understood the poem very much. Wish you good luck. Bye bye.
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর ইংরেজি কবিতা রেইন অন দ্য রুফ সম্পর্কে পাঠ দিলেন ফটিকছড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দেবনাথ। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 অনুষ্ঠান কিষাণ বাণী, পরে শুনবেন লোকগীতি বাবলি রায়ের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সমীক্ষা, রাত 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংসদ পর্যালোচনা, রাত 8:30 শুনবেন ভক্তিমূলক গান শিল্পী মান্না দে, রাত 9:00 আধুনিক গানের শিল্পী উৎপলা সেন, রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪%, সর্বনিম্ন ৪৮%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী আগরতলা।
1: তাও এক টাকায়? হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, বিএসএনএল দিচ্ছে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আর তা আপনি নিতে পারেন বিএসএনএল এর যে কোনো রিটেলার থেকে। তাহলে আর দেরি না করে আজই গ্রহণ করুন 1 টাকায় সিম কার্ড। আনলিমিটেড কল, তাও 1 টাকায়? হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, বিএসএনএল দিচ্ছে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র 1 টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আর তা আপনি নিতে পারেন বিএসএনএল এর যে কোনো রিটেলার থেকে। তাহলে আর দেরি না করে আজই গ্রহণ করুন 1 টাকায় সিম কার্ড।

0: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
1: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
2: অন্যদেরও শিখিয়ে দিন।
3: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফসলের সুসংহত রোগ নিয়ন্ত্রণ। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীরেন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব যে ফসলের সুসংহত রোগ নিয়ন্ত্রণ বা IDM বলতে আমরা ঠিক কি বুঝব?
2: দেখুন, আমরা অ্যাকচুয়ালি এটাকে এখন আমরা বেশি হাইলাইট করছি, এটা আগেও ছিল।
1: হ্যাঁ,
2: সুসংহত মানে কি? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, IDM, ইন্টিগ্রেটেড ডিজিজ
1: ম্যানেজমেন্ট।
2: তো এখানে ছটা প্রিন্সিপাল আছে। এই ছটা প্রিন্সিপালকে একসঙ্গে যখন আমরা ফলো করি, একসঙ্গে বলতে পুরো ক্রপিং পিরিয়ডটাতে যদি আমরা ফলো করি, তাহলে অটোমেটিক আপনার রোগ বা পোকা সেটা কম হবেই হবে।
1: আচ্ছা,
2: ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যে ছটা প্রিন্সিপাল ফলো করি, এটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, মানে অ্যাভয়েড করা, যেটা পরিষ্কার বোঝা যায়। এক্সক্লুশন মানে বাদ দেওয়া, পুরো বাদ দিয়ে দেওয়া। আর একটা হচ্ছে ইরাডিকেশন, মানে যদি থেকে থাকে এটাকে নির্মূল করা। আর ওটা হচ্ছে প্রোটেকশন, আটকানো। আরেকটা হচ্ছে রেসিস্ট্যান্স, মানে এর ভেতরেই প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে থেরাপি, ট্রিটমেন্ট করা। লাস্ট উপায় যখন থাকবে না, তখন আমরা সেটা থেরাপি করব,
1: সেটাকে ট্রিটমেন্ট করতে হবে বা চিকিৎসা,
2: চিকিৎসা থেরাপি।
1: বর্তমান সময়ে এই কৃষিতে সুসংহত রোগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন এত বাড়ছে বা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে?
2: প্রকৃতিতে সবার বাঁচার অধিকার আছে, ঠিক আছে। তো আমরা যদি চেষ্টাও করি যে ফাঙ্গিসাইড দিয়ে সব ছত্রাক মেরে দেব, বা ব্যাকটেরিয়াসাইড দিয়ে সব ব্যাকটেরিয়া মেরে দেব, ইনসেকটিসাইড দিয়ে সব পোকা মেরে দেব, সেটা সম্ভব হবে না। আপনি হয়তো টেম্পোরারি কিছু মারলেন, কিন্তু নেচার সেভাবেই তৈরি করে, ওর মধ্যে একটা রেসিস্ট্যান্স তৈরি হতে থাকে। তো ধীরে ধীরে রেসিস্ট্যান্সের এত ক্ষমতা হয়ে যায়, এবং মিউটেশনও হয় অনেক সময়। তো মিউটেশন হয়, নতুন একটা স্ট্রেন বা নতুন একটা রেস তৈরি হয়ে গেলো, যেটা খুব বেশি পাওয়ারফুল এবং সহসা এটাকে মারা যায়, যেটা আমাদের করোনাতে দেখেছেন। হ্যাঁ, যে ভাইরাস, এটা তো নর্মালি ভাইরাস, সর্দি কাশির ভাইরাস, কিন্তু একটা করোনার নতুন স্ট্রেন চলে এলো, যেটা দিয়ে আমরা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেল, ঠিক আছে। তো এই রকম প্রকৃতি কৃষির বেলাও কিন্তু সেম। এক্ষেত্রেও কিন্তু যদি আমরা সঠিকভাবে সময় মতো কোনো ব্যবস্থাপনা না নিই এবং ইনডিসক্রিমিনেট ইউজ করি ছত্রাক বা কীটনাশক, তখন এর মধ্যে রেসিস্ট্যান্স

0: তৈরি হয়। তো এটাকে অ্যাভয়েড করার জন্য, আটকানোর জন্য আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা অবলম্বন করব। এবং এটা যদি এখন থেকে করতে থাকি, লং রানে একটু সময় নেবে, আমি বলছি একটু সময় নেবে, কিন্তু রেজাল্ট খুব ভালো হবে।
1: আচ্ছা, সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ, হ্যাঁ এই ব্যাপারটা আমরা শুরু করেছি এবং এটা একটু সময় নেবে পুরোপুরি ফল দিতে, তাই তো? আচ্ছা, এই সুসংহত রোগ নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধী বা সহনশীল জাত নির্বাচন কতটা কার্যকর?
0: দেখুন, আপনার যদি বলি সহনশীল জাত, এটা নাম্বার ওয়ান কার্যকরী।
1: আচ্ছা,
0: ছটা যে বলেছিলাম আমি, এটার মধ্যে এটা হচ্ছে এক নম্বর। কারণ কি, রোগ যদি নাই আসে বা পোকার আক্রমণ, যদি পোকার আক্রমণ তো সাম আউট বাইরের এক্সটার্নালি এটা হতে পারে, কিন্তু যদি সহনশীল রোগের বেলায় বলি, সহনশীল জাত যদি আমরা সিলেক্ট করি, তাহলে তো রোগই আসবে না বা খুব মিনিমাম আসলো। তাহলে আমাদের পরবর্তী যে স্টেপ, ছত্রাকনাশক বা অন্যান্য যেগুলো, এগুলো আমাদের করতে হবে না। এবং এতে আমাদের অনেক সাশ্রয় হয়, অনেক সাশ্রয় হয়, এবং এটা এনভায়রনমেন্টেরও ক্ষতি হয় না। কারণ কি, ধরুন আমি এমন একটা জাত সিলেকশন করলাম, ধরুন একটা ধান, যেটার মধ্যে ব্লাস্ট একটা রোগ, ঝলসানো রোগ, এটা রোগ প্রতিরোধী। এবার যদি ব্লাস্ট এটার মধ্যে সিমটম তৈরি না হয় বা এটার মধ্যে ব্লাস্ট রোগই না আসে, তাহলে তো আমাদের পরবর্তী কোনো স্টেপই নিতে হচ্ছে না, আমি আরামসে ক্রপটা তুলে নিচ্ছি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটা সাসেপ্টেবল বা সংবেদনশীল জাত নিই, যেটার মধ্যে ব্লাস্ট ইজিলি অ্যাটাক করবে, তাহলে কিন্তু আমাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে প্রথম থেকে, একদম স্টার্টিং অ্যাভয়েডেন্স, এক্সক্লুশন, ইরাডিকেশন, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমাকে এ করতে হবে। পুরো ক্রপিং পিরিয়ডটাতে এই ছটা প্রিন্সিপাল যখন অ্যাপ্লাই করবো, তখন সেটা কি বলবে, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট।
1: আচ্ছা, বীজ শোধন বা সিড যে ট্রিটমেন্ট, সেটা কি কোনো জরুরি?
0: হ্যাঁ, অবশ্যই, এটা হচ্ছে প্রোটেকশনের মধ্যে আছে। মানে ধরুন আমি একটা বীজ সিলেকশন করলাম বা বীজ কালেকশন করলাম, যেখান থেকে ভালো বীজ, আর বীজ কালেকশনটাও একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি বীজ যেখানে রোগ শোক নেই, সেই সমস্ত গাছের থেকে বা প্ল্যান্টের থেকে বীজ কালেকশন করতে হবে। এবং বীজটা যদি ভালো হয়, আপনি, সেটা হচ্ছে মেইন ইনপুট, বীজ ভালো হলে ফলন ভালো হবে। তো এবং বীজ যদি শোধন না করি, ধরুন বীজের গায়ে এনি হাও যখন কোনো একটা ক্রপে ট্রানজিটের সময় বা যেভাবে হোক কোনো কারণে ফাঙ্গাসে প্রোপাগুলস বা ব্যাকটেরিয়াল সেল লেগে গেল, এটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, যদি লেগে গেল, সেটা যদি আমি শোধন করে দিই, তাহলে প্রিলিমিনারি একটা এলিমিনেশন হয়ে গেল, হ্যাঁ এটা প্রোটেকশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরপর যদি লাগাই, তাহলে অন্তত সাময়িক প্রথম কিছুদিন তো অন্তত প্রোটেক্টেড পাবো ক্রপটা, পরবর্তী সময় যদি ন্যাচারাল সিস্টেমে আবার রোগ আসতেও পারে, সেটা তো যদি প্রতিরোধী জাত হয় সেটা আসবে না, আসলেও কম পরিমাণে আসবে। আর যদি ইমিউন গাছ সিলেকশন করতে পারি, তাহলে তো আসবেই না।
1: হ্যাঁ,
0: তো এটা আমরা কিন্তু এই টাইম মতো যদি আমরা করতে পারি, তাহলে খুব এফেক্টিভ হয়।
1: একই রকম আমাদের বেলায়ও, যেটা আমরা যদি আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারি, রোগ শোক আমাদের এবং এটা অনেক ধরনের জৈব খাবার আমাদের রয়েছে, যেগুলো যদি আমরা একটু বেশি করে গ্রহণ করি, সেক্ষেত্রে দেখা যায় সর্দি কাশির মতো রোগ আমাদের
0: আসবে না,
1: আসবেই না।
0: বা যারা যারা দেখুন ইমিউনিটি পাওয়ার কম, কাদের কম বলুন তো, যারা হেলদি নয় ওদের ইমিউনিটি পাওয়ার কম হবে, ন্যাচারাল সিস্টেমে এটা, প্রকৃতিক উপায়ে এটা, যে শক্তিশালী হবে ওর রোগ শোক আসবে কম, যে দুর্বল হবে রোগ বেশি আসবে। তো এরকম গাছের বেলাও, আমরা যদি গাছটা হেলদি থাকে, তাহলে রোগ শোক কম আসবে।
1: একই রকম, তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে ফসল পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন যে ব্যাপারটা রয়েছে, সেটা রোগ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করতে?
0: দেখুন, ফসল ক্রপ রোটেশন, এটাও তো ইন্টিগ্রেটেড, যে বললাম না, এটা কিন্তু আপনি একটা ক্রপ সিজনে করতে পারবেন, এটা তো রোটেশন পুরো ইয়ার,
1: সারা
0: বছর তিন বছর মিলিয়ে করতে হবে। এক্ষেত্রে কী হয়, ধরুন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সিম্পল একটা, ধরুন আমি সয়াবিন চাষ করলাম বা ধরুন মাসকলাই বা ব্ল্যাকগ্রাম যেটা করলাম, এতে এনিহাও বীজ যেখান থেকে কালেকশন করছি, কোনোভাবে ধরুন ব্ল্যাকগ্রাম ইয়েলোস ভাইরাল ডিজিজ চলে এলো, পাতা হলুদ হলুদ হয়ে যায় যেটা, সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ। তো এবার যদি এই ডিজিজটা হয়ে যায়, এটা আমি প্রথম বছর করলাম, এই ডিজিজটা স্প্রেড হবে কীভাবে, ইনসেক্টের মাধ্যমে, এই বান্ডের মধ্যে অনেক আগাছা জন্মায়, তো এটা কী করে, ওইখানে এই বান্ডের মধ্যে অন্য একটা অল্টারনেট হোস্ট, হ্যাঁ এটার মধ্যে থেকে যায়,

0: পর বছর যদি আবার সেম আমি ব্যাকগ্রাম করি তাহলে কিন্তু এই ভাইরাসটা আবার এখানে আসে। কিন্তু যদি আমি ব্ল্যাকগ্রাম পরের বছর না করব, মাসকলাই না করে আমি যদি অন্য একটা ফসল করে দিলাম, পেঁয়াজ করে দিলাম, হ্যাঁ, বা এই আদা করে দিলাম, তাহলে কিন্তু এটার সঙ্গে এটা মিল হচ্ছে না, ফ্যামিলি মিল হচ্ছে না, তাহলে এই রোগটা এখানে আসতে পারবে না। এর জন্য এই যে ফসল পর্যায়ক্রম যেটা আপনি বলছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকে ফলো করি না কিন্তু করা উচিত।
1: এটা কীরকম করা উচিত, কোন ফসলের পরে কোন ফসল?
0: দেখুন, এটা কোনো স্পেসিফিক ইয়ে নেই। ধরুন আপনার এখানে আমি এখন যদি বলি আপনি ব্লুবেরি করেন, এটা তো হবে না, হ্যাঁ, কারণ আমাদের এখানে সেটা তো আমাদের এখানে ডিমান্ডের উপর। এবং পালস একটা যদি পর্যায়ক্রমের মধ্যে ঢোকানো যায় খুব ভালো, কারণ পালস লেগুমিনাস ক্রপ, যেটা বাতাসের নাইট্রোজেন মাটিতে সংরক্ষণ করে এবং গাছের গ্রোথ বাড়ায়। তো এর জন্য আপনি যখনই একটা ক্রপ রোটেশন করবেন এটার মধ্যে পালসটাকে অ্যাড করতে হবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: ডাল
0: জাতীয় যেটা একটা অ্যাড করবেন। এছাড়া আপনি নন রিলেটেড ক্রপ, মানে সেম, ধরুন আমি আলু, লঙ্কা, তারপরে বেগুন, এগুলো যদি একসঙ্গে করতে থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা মানে আলুর পরে বেগুন করব, বেগুনের পরে আবার টমেটো করব, তাহলে হবে না। কেন বলুন তো? কারণ এগুলো সবই একই গোত্রের ফসল, তো এদের জীবাণুগুলো একই টাইপের।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো এর জন্য যদি আমি মাঝখানে একটা ধরুন চাল কুমড়া ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, বা লাউ ঢুকিয়ে দিলাম, তাহলে কিন্তু এর সঙ্গে মিল হচ্ছে না, তো এটা হবে না। ধরুন ফুলকপি ঢুকিয়ে দিলাম, তো এর পর্যায়ক্রমটা এরকমভাবে সিলেকশন করতে হবে।
1: আচ্ছা, আর এই পর্যায়ক্রমের মধ্যে একটা ডাল জাতীয় শস্য অবশ্যই থাকতে হবে,
0: এটা রাখা খুব দরকার।
1: ডাল জাতীয় শস্যটা একেবারেই এগুলো থেকে অন্যরকম বা অন্য পর্যায়ে,
0: এবং শুধু অন্য পর্যায়ে তো ঠিক আছে, কিন্তু এটার উপকারিতা আছে না, বাতাসের নাইট্রোজেন ফিক্সিং করছে নডিউলের মাধ্যমে মাটিতে,
1: মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ
0: বাড়াচ্ছে।
1: একদমই, একেবারেই সময় শেষের দিকে যেটা জানতে চাইবো এবারে সেটা হচ্ছে রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা কতটা জরুরি?
0: দেখুন, এটা তো স্বাভাবিক, আপনি রোজে যদি রোগটা ধরতে পারেন তাহলে তো ট্রিটমেন্টটা হবে, ঠিক না? যদি রোগই ধরতে পারলেন না, ফর এক্সাম্পল ধরুন আমার জমিতে কিছু পাতা মানে ব্রাউন হয়ে গেছে, এই ব্রাউনটা কী কারণ হয়েছে, কি খাদ্যের অভাবে হয়েছে, নাকি পোকার কারণে হয়েছে, নাকি রোগের কারণে হয়েছে, নাকি কোনো ফিজিক্যাল কারণ হয়েছে, ফিজিক্যাল কারণ মিনস হয়তো কোনো ফার্টিলাইজার দেওয়ার সময় ফার্টিলাইজার পড়েছে, স্কর্চিং এফেক্ট হয়েছে, বা জল স্প্রে করতে গিয়ে গরম জল পড়ে গেল, বা সূর্যের প্রখর তাপে সানস্কেল্ড হয়ে গেল, তো এটা আমার প্রথমে বুঝতে হবে এটা কি। তো এক্ষেত্রে লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। পোকার বেলা ধরুন আমি যদি এটা পোকা হয়েছে কি না আমি কী করে বুঝবো? এখানে সাধারণত বলছি, এক্সেপশন তো থাকবেই, মানে পোকার এক্সক্রিটা বা মল থাকবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে রোগ যদি হয় এটা জেনারেলি যে স্পট বা দাগ পড়বে এটা একটা বাউন্ডারি ইয়েলো বালো হ্যালো বা বাউন্ডারি থাকবে। আর যদি স্কর্চিং হয়, ধরুন ফার্টিলাইজার পড়লো, এতে কিছু থাকবে না, একদম ডাইরেক্ট দেখবেন ব্রাউন কালার হয়ে যায়, দেখলেই বোঝা যায় এটা। তো এটা এগুলো আমাদের প্রিলিমিনারি বুঝতে হবে।
1: সব শেষে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে এই যে রোগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কীভাবে আমরা
0: এখন দেখুন এটা বরাবরই দেখুন ডিজিজ ট্রায়াঙ্গেল আমরা যখন পড়াই কলেজে, যখন পড়াই ডিজিজ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে হোস্ট, এনভায়রনমেন্ট, প্যাথোজেন, এই তিনটের ইন্টারাকশানে কিন্তু রোগটা হয়। যে কোনো একটা বাদ দিলে হবে না, আপনি হোস্ট মানে যেটার মধ্যে হয় এটা বাদ দিলে তো রোগ হবে না, এনভায়রনমেন্ট বাদ দিলে রোগ হবে না, জীবাণু বাদ দিলেও রোগ হবে না, তো এই তিনটার ইন্টারাকশানের মধ্যে হয়। আর এখন যে চেঞ্জিং ক্লাইমেট হচ্ছে না, এতে কিছু কিছু রোগ খুব বেশি হচ্ছে, আবার কিছু কিছু এলিমিনেট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, হ্যাঁ, তো কিন্তু কমার থেকে বাড়ার সংখ্যাটাই বেশি। তো এক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন হতে হবে বেশি, কারণ আগের মতো এখন যে রোগটা কোনো কোনো এলাকাতে ছিলই না সেই এলাকাতে এই রোগটা নতুন করে ইন্ট্রোডিউস হয়ে গেছে। আবার এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট যেমন আছে আর হিউম্যান অ্যাক্টিভিটিও এখন বেড়েছে আগের মতো, তো এখন আগে তো এক জায়গাতেই সবাই থাকতো, এখন ধরুন ও ফিলিপাইন্স থেকে ও ধান নিয়ে এলো ইন্ডিয়াতে, ওই ধানের সঙ্গে রোগ চলে এলো, যদিও কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের ওই যে প্রথম যেটা অ্যাভয়েডেন্স বলছিলাম, কিন্তু সেরকম স্ট্রিক্টলি কোয়ারেন্টাইনটাও খুব দরকার আমাদের ভারতীয়।
1: আর আমাদের এই রাজ্যটা যেহেতু চারদিকেই অন্য একটা দেশ দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, সেই জায়গায় অনেক সময়ই কিন্তু অন্য পথে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ওই দেশ থেকে
0: দু নম্বরের পথে প্রচুর চলে আসে, এবং এতে খুব সম্ভাবনা আছে রোগ এবং পোকা।

0: বা আসার জন্য, যেটা আমরা যখন ডেভাস্টেটিং হয় প্রচুর পরিমাণে হয় তখন আমাদের নরক নড়ে, যে টনক নড়ে যে এটা এভাবে এত ক্ষতিগ্রস্ত হলো, কি আগে তো ছিল না এটা, কিন্তু এটা যে দু নম্বরে ওয়েদে চলে এসছে
1: সেটা কৃষক বন্ধুদের এস্টাবলিশ
0: হয়ে যায়,
1: কৃষক বন্ধুদের বুঝতে হবে যে
0: এটা বুঝতে হবে।
1: হ্যাঁ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর যে সমস্ত বীজ সরবরাহ করছে বা যেগুলো আমাদের
0: জেনুইন
1: সরকার দ্বারা যেগুলো আসছে বাজারে সেগুলোই নেওয়া উচিত, পার্শ্ববর্তী দেশ থেকে এগুলো কিছুতেই নেওয়া উচিত। অনেকেই বলতে শুনেছি যে ওই দেশ থেকে এনে আমি লাগিয়েছি ভালো ফল পেয়েছি, কিন্তু এর সঙ্গে যে রোগও চলে আসবে,
0: হ্যাঁ এটা তো ওদের মাথায় নেই।
1: যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে শেষ আজকে, তাই শেষ করব আজকের এই আলোচনা। কৃষক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুসংহত উপায়ে ফসলের রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডক্টর নীরেন মজুমদারের সাক্ষাৎকার।

0: ঘরের স্থির আসরে আমরা আইছি আজকে। দাদা এটা কোন গ্রাম? এটা
1: এটা মধ্যশান্তিপুর গ্রাম।
0: আচ্ছা, আর দাদার নামটা কিটা?
1: আমার নাম নীলমণি জামনাথ।
0: আচ্ছা, আপনাকে তো এই গ্রামেরই বাসিন্দা নেই?
1: আমি জন্ম থেকে এই গ্রামের বাসিন্দা।
0: আচ্ছা, মোটামুটি কত বছর ধরে আপনি এখানে আসুন?
1: আমার বয়স হলো এখন 45 চলতেছে, 45 বছর যাবতই আমি এখানে আছি।
0: আর বেশি হইতে পারে, আপনার বাপটা করতে তো
1: এখানে? আমার বাবাটা করতে রাত্রা এখন মারা গেছে।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার জীবন জীবিকা কিসের উপর নির্ভর?
1: কৃষির উপরে নির্ভরশীল আমরা।
0: কৃষির উপরে আপনার নির্ভরশীল? আচ্ছা, তো মোটামুটি দীর্ঘদিন ধরে আপনার খেত কৃষির লোক জড়িত আছেন?
1: হ্যাঁ, জড়িত আছি। আমার বাবা ঠাকুরদাদাও জড়িত আসলেন কৃষির সাথে, আমিও কৃষির সাথে জড়িত।
0: আচ্ছা, তো এটা তো খেত কৃষি করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে?
1: হ্যাঁ আছে।
0: আচ্ছা, তো এখন যে আমরা যে মোটামুটি কিছুদিন আগে আপনার আউশখাতের ইয়েটা গেল, আপনি কি আউশখাত করছিলেন?
1: না, আউশখাত আমরা করছি না, সাহেলখাত কর্ম আমরা।
0: প্রস্তুতি নিছেননি যে আপনি শালিখাত যে করবা?
1: খাতের মধ্যে খাত রেডি করা হয়েছে, আলিয়া রেডি গেছে, ওই দু একদিনের মধ্যে আমরা রোবাটা লাগাই দিব।
0: আমরা
1: নিজেরাই পোনা গুলাকে নিয়ে আমরা ফিশারিতে ফেলাইছি।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে ফেলাইছেন, যেটা মোটামুটি কবে ফেলাইছেন?
1: এটা 3-4 মাস হইতাছে ফলন হইছে।
0: তো এটা দেখছেন নি আপনার মাছ, এটা সব মাছের ফোনা যেটা ফেলা সেটা তো বাচ্চেনি মনে করেন?
1: হ্যাঁ আছে, মাঝে মধ্যে জালের বাড়ি যা দেখা হয় মাছগুলা আছে।
0: এমনি আপনার এটা কতটুকু জায়গার মধ্যে আপনার এটা এটা ইয়েটা করছেন?
1: এটা আধাখানি থেকে অল্প একটু কম হইব এরকম জায়গার মধ্যে।
0: আচ্ছা, তো এটা কিন্তু আপনি নিজেরা করছেন না, এটা বেনিফিশিয়ারি পাইছেন আপনারা?
1: এটা আমরা পাইছি, আমরা নিজেরা করছি না।
0: এটা সম্পূর্ণ টাকাই কিটা?
1: এটা সরকার থেকে দেওয়া হয়েছে।
0: আচ্ছা, এটা পঞ্চায়েতের মাধ্যমে করা নিয়েছিল? এটা
1: পঞ্চায়েতের মাধ্যমে।
0: আচ্ছা, তো মোটামুটি এটার থেকে আপনি মোটামুটি আশা করা যায় আপনি লাভ দেখতে পারবা?
1: এটা তো যখন পাতাটা কাটা হয় তখন পুকুরের মধ্যে দেওয়া হয়,
0: দেওয়া হয়ে যায়।
2: আমি দেশের অন্যের ভান্ডার সমৃদ্ধ হয় সেই কৃষকদের পাশে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি, এখন চাষের কাজ সহজ হয়েছে, ফলনও বেড়েছে। আপনিও আজই নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন।

কিষান ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষান ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বাবলি রায়। আকাশবাণী আগরতলা।
1: আনলিমিটেড কল রাখক সবাই
2: আও মিনসপুল খনাকা
1: বিএসএনএল রাখক সবাই ন সিম কার্ড রই তঙ্গো
2: তাই 1 জিবি ডাটা বস হলো মানলাই
1: আপনো কারিব বিএসএনএল তঙ্গো ফাইবার ব্রডব্যান্ড লগে ওয়াইফাই মিনিসে
2: হাইদি লেরা ওই বাতিল করেন দি নিন গানা গিনি নি বিএসএনএল অফিস বাই
1: হাইদি লেরা ওই

0: সঞ্জয়কে হাম পইলাও না আকাশবাণী আগরতলা তাবু সঞ্জয় তিনি সঞ্জয় জরানী কবর আওয়াই পান্ডা পান্ডা পইলাও না খালাই না হাবানি গক পান্ডা
1: সঞ্জয় জরানী হাবানি কক খাই তাই খাজানী দাখক তৈ বুক খানে হামজাকমা তৈ চিবাই আফার সং পয়সারক গবান খা আজিনা থাকতেন সুসুগ্রবন রিমা সিমবাইয়া সঙ্গন রিথানি বউ হাইকে নাকি খাইনাকলাই সামন কাহামকাই সাইমান বাকি সুদিও কবগৈতু খা ডক্টর কনিকা কলন্য পুজান ডক্টর জন লাম সগু
2: হামবাই তাই খুলমকা যতন
1: ইংকা পুলান ডক্টর জন সঙ্গা মুসুঙ্গ মুসু রক নিব গবান বেমার দো ইংকা মুসু রক নিব বহগ তফ্রু ব্রক নি বেমারক নুজাক নামান
2: দেরাউই মানু অনেক রকম নো দেরাউই মানু বহগ তফ্রু নিশিমে নজন যদি নো মুসুক কাহাম মানা মুসুক কাহামকে আম মুসুক যখন বহগ বিসঙ্গ তংাই আফ্রু নিশিমে নবন কাহামকে নাইকে নিখলাই তলাঙ্গ না নাও গে যখন বহগ তঙ্গ যং সাইমানো বসু জরতে বতং আ সময় আধার কিসা বারা কাহাম সারনা নাংনাই যং যে ব্যালেন্সড রেশন হনুতা আমহাই গরংজাক আধার আধারও বেবং দংনাই আবহাই তৈ কিসা মিনারেল মিক্সার রক যং সারনা নাংনাই তৈ কাহামকে খানা নাংনাই গে যে বুমানো আ বুমানো বো বেশি ফিও গিয়াও তনে মাং কাহামকে কাহাম তামগে হিমালয় ফিও কাহামকে বিয়াং বুনি বেড়া রক বার সাই তঙ্গে মানুয় আবু তো বড়নি নেচার মশা বাহাই বলে সাইমিয়া বার সাই তঙ্গে উ কিসা হাকর হাই রক ফানো কলাই কাহামকে দেরা উই কলাই রক তঙ্গে বিশিং নিবো সাবো নষ্ট হঙ্গে মানু আপনি বাকি বহগ তংফ্রুকে আপনি কিসা কাহামকে নাই কাহাম চার জাংনাই কাহাম খান খানই তনে লাগনাই কে আলকা লাস্ট বাবাই আজাইতে আজাইতে সময় আজাইনানি এক মাস প্রায় সিগাং এক দেড় মাস সিগাং নজনবো ক্রিমিনি বিথি সারিমাকে কাহাম এমনিতে বেবাক ধরনের ক্রিমিনি বিথি নজন বহ কতরফ্রু সারিমেয়া কে যে বিথি সারিমা নাই আবু তো ডাক্তার সাইমানো তাবুক তো চিনি পারা আম চাই রগ গানা গিনি বেবাক জায়গা নো মাল মাল মাতা হামগ্রাই বেবেক নি ডিসপেন্সারি তঙ্গ সাব সেন্টার তঙ্গ আ জায়গা রগ বহ ক্রিমিনি বিথি রক মান থগু গে তাই যে মোবাইল মিক্সার মানে অবরগো মান থগু গার থাঙি যোগাযোগ খে তংনা নাংনাই গে তাই বো সানা কালাই যে বহগ তংফুরু নিশিমি নিশিকা যেন কাহাম জাত নি মুসুক মানা নি মুসুংখে দুধ গবাং রনাই জাত ফান গনাং জাত মুসুক রনা মুসুংখে যেন যে একো দাগ্রের মানে মানে হাই মুসুক নো দাগ্রের ইয়াওই ইনজেকশন বাইজে যেন দাগ্র মানে যেন বাহানো আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এই আবু বাই যদি নো যেন মুসুক নো অগনাগ্রি মান খাঙ্গে আবু তে কাহাম আবু বো বেবাক জায়গা নো আবু মান থগি তঙ চিনি গানা গিনি নিজে মাল মাতানি রং দশ টাকার মা বানজি খেলাই তো তাই বো সানা কলাই ও ক্রিমিন বিথি চার মানে পরে এঙ্কা কেউ আজাই খেলো যে বাহাত বাক্সা তো বহক বিষঙ্গ তো ফ্রুনো মান জাগি মান বলে অনেক রোগ তো আপনি বাকি আজাই মানে পরে কয়েকটা খেলাই তাই
1: তাবুক মুসুক বুসা আছে কি আছে মানে ইয়া গ্লোবন তো বুবু হাই
2: আও আজাই মানে লগে লগে কে তো চিন্তা মনাই না নাই বো নিজে নহতে বাজা নাই তাই বনো পরিষ্কার রখলাই না নাই

0: Bini je om thai
1: yeah.
0: om thai no rair na nang nai yeah. aba hanu rair ma bai ing ya apno go kisha potas rok phulai bithi phulai e ekin je derin je ni jaga na ra gai rair mar nai ga tang gai male u om thai ni te yong rok khai manu bishir bang nuk jago asai mani pore da ga asai mani pore ta mo om thai yo yong kalai kha yong te kalang kha ni bak sa sok bak sa ke bata mo khlai doctor bashin sama la ya boro ke ta mo khlai সাইজুং নো কেরোসিন রং রু পেট্রোল রং লুকলাই রু কিন্তু আবো একদম জায়গায় নিনি বসাগো চিনি বরং নিব বাহান কসা রং কালকে আর পেট্রোল রং রুহেকে বাহিং নো বাকসা এসিড রকছিল আবো একদম জায়গায় তাং গই মানে ইয়ং তো থই উঠি কিন্তু বিনি গানা গানা নিজে বিনি বাহান কে নাইয়ে দেবা বিনি বাহান বাবো যে সবই থাং গাঙ্গে ওয়াশা খাম প্রই থাং গাঙ্গে আবো তাই সা হামনা নিমার খানে তুগু গউ দেগা যে রম দিয়াবো বেরেস ফানুং খা দামরি ফানুং খা দামরে গসং দুধ মানাই বসা তাশা মাম ফিনাই বেরে সং কবা সং আল বাই মানাই গউ জরাই ফুরু মুজে বিনিয়া অম থায়ো সে ইয়ং কলাইয়ে সং নিজে নি কিয়াক বাই দেরারি রে মানি বনো পেট্রোল রকের সি ডক সারাই ও কাম কি হিমি মেয়া ফান নি মানো তে বিক সা কতর জেস পা নগি তো গনি মানো আম বাগে আ ভাই খলে মিয়া
1: বেজুয়ার
0: রক নি মানো গাবন পরে আসাই প্রাই মাস কাশে রং গাঙ্গে মাস কাশে মিছে কাং ফানোসে চিনোর তো যে যে ভাবে ক্রিমি অনেক মান জাগু আমি বাগাই ক্রিমি দিবি থি জানা না না আপুরব মাস কাশে নি পরে সারখে হামকো বুতা তা মানে বেলাই কলে ওকে ক্রিমি দিবি থি বক ক্রিমি নো যেমন বুথার তেমনি নো বকি হা বনো দেরা রে মান বলে আপুনি বাগাই গে আপুনি পরে গে দুই মাস রং নি পরে গে জং ভ্যাকসিন জানা না না যেমন বেমার কেবাং মা নুকজাক বলে আপুনি বিশেষ ত্রিপুরাও যেটা জং বেশি নুকজাগো আবং খা স্পোরেডিক্যালি মানে কাছে কাছে জাগাও কাছে কাছে বিশিং বিশিং আবাহে অঙ্গুতা তবে খেও যে বাতি মানি রে বেভাগ জাগানো প্রায় নুকজাগো খিমানি নুকজাগো খি কেপে খিমানি নুকজাগো ও খি কেপে খিমান রং গানকে ক্রিমিনি বাগু নুগুগু আপনি বাগুই যে তিন মাস পর পর মুসু রং ক্রিমিনি বিথি সারি মাকে খাম শুধু মুসুক সিমিয়া যেন তো মুসুক নিদিন সালে মানে হেঁটে মাল মাতা যত নুদি আলগা জেসপান ওয়াক হিন্দি যত নো ক্রিমিনি বিথি সং ঠিক ঠিক সারি তো না শুধু মুসুক মাসা সিমিয়া আনি নগতাম তং মুসুক মাসা মুসুক মাগনি তং তির আলজোড়া সা পুন মাগনি মাগথাম তক মাগনি মাগথাম ওয়াক মাসা হাঙ্কে কাইসানো ক্রিমিনি বিথি চার মান সময় আলকা রং নব একসঙ্গে চারি মান কাহিনকে তাই বুকা হাম
1: ইংকা আ ক্রিমিনি বিথি চার মানে মুসুঙ্গ চারি আবো যত আবতনন চারি দেমান
0: আবো কাহিনকে তো হাইকে সাইরি মাইয়া চারি মানো কিন্তু এক একটা ক্রিমিনি বাগাই এক একটা পিথি তাই এক একটা মাল মাতানি বাগাই এক এক রকম মানে বনি মাত্রা কিসা ফেরুতা হিংকে যেমন পুইলা বাবাই ও আসাই মানে আসাই ধ্রুব কেপেক রক্ষিয়া দেবা মুসুক রক দেগা রক আবরংনি আলকা আবরংকে মেইনলি এসকারিস নি কাশা গো ক্রিমি তঙ্গো আবরংনি বাগাই মু গাবন পরে কতর যে মানে আবরং গাঙ্কে উগো ক্রিমি মানে কি কেপেক একদম মুসকি যে মুখন ছি জাগাই তঙ্গো মুসকি সমসু মুসু মু কেপেক
1: তুই হাই
0: তুই হাই মানা মুনাই
1: সল সলকে ফেয়া তে হাইতা
0: আবরংকে এমফিস্টোম নি কাশা তঙ্গো আবনি বাগাই বুঙ্গু হংকে তাই কয়টা ক্রিমি তঙ্গো যেমন চং ফেশিওলা আবরক্তা আবকতা মও মহাই কিশা ওয়াতৈনি সময় রগ হংকে বিশে নুক জাগো আ ক্রিমি রগ হংকে তাঙ্গে হিমালে চং যে উ কোসাইয়া দা স্মেল শিকামবুক শিকামবুক খা যে যে ক্রিমি আ মুসুগো আ রুখলায়ো শিকামবুক নি বিশিঙ্গো আ ক্রিমি অর্ধেক অর্ধেক বিনি জীবন অর্ধেক পাইগ্রাও আবনি পড়েছে নেক্সট স্টেপ ব মুসুক রং না বা অন্য মাল মাতা না হাবু তরুকে হাবু গাবান বাকি যখন যেন শিকাম বরক বেশি নুকজাক মান সময় ফাইমেন সময় আপুরং গাঙ্গে আর রোগ রোগ মান জাগু আর বিনি মানে ডেভেলপমেন্টাল যে কাইসা স্টেজ তো মানে আবো শিকাম বুকতে ইংতা শিকাম বুক জানা নাই আর অর্ধেক থাঙ্গই আর তাই অঙ্করি থাঙ্গু আবাহাই আবো অনেক জন সাইমিয়া গা বাসা তামো শুধু শিকাম বুক

0: পরিষ্কার খেলাইলে বাবা মাইসে দিনছে আর রোগমান যে আমি থাকবাই শৈশকে তাক মানে বিনি ডেভেলপমেন্ট নিজে অর্ধেক যাব বিনি জীবন নেই আবার সঙ্গে মালি আঙ্কে তাই অর্ধেক ভাইকে থাকনাই এই আবার হাই রকম তা
1: আকির মিনি বাদে ব মুসুরকনি সাগ ব হাই বেমার মুজাগি মান
0: আও আং যে সামানি আপনি বাদে যেটা কাইসা ব্যাকটেরিয়া খাই মানে আবু কিরমা সিংজা রোগ খা ও গোহন সামানি চেরে চেরে ব্ল্যাক কোয়ার্টার হুজুম আবু গঙ্গে তাম মুসুক তো এমনিতে হেঁকে তো আদার রকা হামকা চাইতে নিয়ে দেবা আমি যে কোনো রোগ মান যাকে হেঁকে ন মুসুক আদার যা থাইয়া খুঁজু কুতুং নাই মানে বিন যে টেম্পারেচার কাকা হেঁকে ন খুঁজু গঙ্গে সিজাগো টাঙি নেখে হেঁকে টাঙি নেখে হেঁকে চাইমা ন কুতুং নি তো গে বনি সেটা ইমানি ফান অন্য রকম সিনাই কাসাগ রক ফান নং সিনাই খিয়া পান নং সিনাই খি কেপে ফান খি সিনাই আদার যা থাইয়া মকল তুই
1: রকমাই
0: আংখা মকল তুই রক দুটি রক লাইখা খুঁতি রক চরাইখা ও যে ব্ল্যাক কোয়ার্টার নি সামানি আবহাওয়া তাম ইয়াকুং সে বাহান ছগে থাকু আবার টাঙ্কা ইয়াকুং বাহান ছগে থাকু ই টাঙ্গে নাইখানকা হিংকে মানে বিশু গ্যাস ইংই থাকু তা আবার টাঙ্গে নাইখানকে মেরে নাইখানকে বিশু হাবি থাকাই হিংকে আওয়াজ বুঙু কাইসা খরাং উতা চেরে চেরে আমি চেরে চেরে বুমুগ্রে যাগো আবুনি হইতে হিংকে অব ও রোগ যেন অমুনি ব রোগে পাইকে হাঙ্কে পুইলা বাবা নিয়ে যদি সাইমান কাহিংকে চিকিৎসা খেলাকে হামি মানো তবেকে বেশিরভাগ ন সময় মারে গিয়া আহ ন আতম সান ওই গো আবাহাই ইয়াকুং হিমি মাই আঙ ফুলে ওই কালাই দঙ তাঙি নেখে আমি চেরে চেরে ও থুই
1: অজি চেরে চেরে মানে ইনিয়ানি সিকাং বনো
0: ইনিয়ানি সিকাং
1: ব্যবস্থা বা ট্রিটমেন্ট
0: তো দিনি ব্যবস্থা দঙ আবংখা ভ্যাকসিন বা টিকা যখন ভ্যাকসিন রান নাং নাই যখন তে জরাই তো নাই বই তিন মাস নি বয়স ন বা ভ্যাকসিন নি এক একটা কোম্পানি এক এক রকম ভাবে খলায়ো বেশিরভাগ তে জং তিন মাস নিও তিন মাস নিজে দেখানো রুতা ও ভ্যাকসিন রিমা রেখাঙ্কে আপনি পরে ছয় মাস নি পরে তাই সে রুই বছর বছর ব্রুম রই মাতং নাই গে আর রুমি থই থাঙ্গা খলাইবেন বাগে ইংকে জং কিসা শুধু তাম বছর ব্রুম কিসা নাই নাই কিনি খলাইয়ে ভ্যাকসিন মারো নাই পুইলা তিন মাস নি বয়স আবু বউ নিজে আসক্ত লাগি রে রিয়া ফান জং তাবুক তো মাল মাতা নি মাল মাতা হামগ্রাই বেবেক নি যে বরং তাংমুং তাংমুং বিতি নি বিশে গুন সা অবতং যে বছর বছর ও বেছন ন জানাই
1: থাঙ্গি
0: থাঙ্গি বরি মানি অত লাঙ্গি থাঙ্গে তো তেবিসে কাহাম রি রহ তো বেখে বরক সাকলাই রউতা ক অত অমতে দিন সঙ্গে ফাইনাই অ জাগা ও হংকে আ আম চাইনি যত মুসুম নত লাঙ্গি আর যত কুথুম লাগিয়া জানা নিকাশা পারানি ফানংখা আ পারাও রিখা দুই তিনটা পারা রমি ফানো একসঙ্গে রিখা আবার হিংকে রথগুতা তাঙ্গি মানে একটা একটা জায়গাও নসে একশোটা মুসুম্ন রিমানে যাত
1: আমাকে
0: একসঙ্গে রি রেখে যাও ইনকে ও ব্ল্যাক ওয়াটার নো বাদ কারি বুতং তাই কাইসা হিমোরেজিক সেপ্টিসেমিয়া আবং গাঙ্কে আমাকে তত গদনা গদনা ফুলু
1: গদনা ফুলি
0: থানে আবং গাঙ্কে তাম ওই কো আবে মেইনলি আবো কো লাংমানি যে লাংমানি নো রুগ জাগে মানু মানে ততরানি ও কো এ হামা হতে নি বেজবা ও কে ও পুরা যে ফুসফুস লাংস পুরা রেসপিরেটরি ট্র্যাক্ট আবো ইনফেক্টেড ও তা ও বাই গাঙ্গে পুরা হামা কাম কানাই মে আবো কুটি কুটি হ্যাং মার্কা ফাইনাই কি কে পে বুয়া সু সু কিউ কে তামং তুই জমি উই থাঙু তা মেন্ডিবুল সাব মেন্ডিবুলার জোন ততরা ও কো খলাই তলা দ্রু ভাই কে আবো আস্তে আস্তে হলো তাই তলাও ও মুসুংনি তলা নিজে জঙ্কে ডিউলেপ নো ব্রিস্কেট আ জায়গাও থাঙু পুরা তলা একদম তৈ জমি উই থাঙু তা থম থম গুই তঙু গাবন পরে কাম আতম সাকে কো খুঁজু তুঙি টেম্পারেচার ঙই আদারক সাই আঙি আম থৈ মানু বা আবু বউ সময়নি বিশেষ জং চিকিৎসা খালাই মান কাহিনকে আবু নিব ভ্যাকসিন ও থাইছে গো ব্ল্যাক
1: ওয়াটার আবু টিকারি মানু তা
0: আবু নিব টিকা তো
1: তাই কেসে সঙ্গে মুজু পারা পারা রগ সিং মুসুর রিমা নু খাঙ্কাই সিং নু গোটা বহর কটমা আঙ্গি রক থুই থাঙ্গু
0: আতম সাকে ফুলে যাও থুই থাঙ্গু
1: আবো খাই তাং থুই
0: তাছিং ও সামানি আবো রকম কে তো বেবাং নু জিবা নু বাই ইং জাগ রুগ রক তাই ব আলকার ও বতং খ হাই পন তাবং নু সিং মাই নিবা আবো কে তাম তোমকে কোন জিবা নু নি রুগ আবো কা জামা সাথানি দেরা ওই
1: সাথানি দেরা
0: বাক্সা তং ও জাবরা আতম সা একদম গ্যাস বিশি ইং নাই জাত ও যে নু বহক ফুলে ওই থিও মানে আপনো ব্লড জাগো ব্লড বা টিম্পানি নু তা আতম ডাইজেস্টিং ওই আতম সাহ বিশি মা চাখে বা বাংসা কে তাম ও জাবরানি বেলাই কোতা গ্যাস প্রোডাকশন গ্যাস প্রোডাকশন নাই তঙু কে বাক্সা তাম ও কালে বাড়ি রং নি পরে বাক্সা মাইকে সাম রক মুসুর রং না সারো বাক্সা আবরক ডাইজেশন ইয়া ওই

0: আমাকে ইনডাইজেশন গো ভাই দুইটা কারণে বহক ফিলো ইমান ওটা থম থম গিয়ে আবো নিব আবো কাহামকে সময় টংসানি যদি নজন নাইয়াহকে আম জগিন আর গিয়ে থই পান মানু ফাচাকে গেলাই আবো নিহিংকে বিথি তো মান থগুন গে বিথি রুই বইয়ে যাত ফাচার অংকে বহক সুপ্লাই কেন ট্রকার এন কেন ইউলা মানে তঙুতা আবো সুপ্লাই মারু গাবো আম হাই খাঙ্কে লগে লগে ন যে কোনো বড় ডাক্তার বা এআইডিএস স্টাফ যে কোনো যে স্নপান রিং খাঙ্কে বড় ভিজিট ফান খলাই মানু
1: ডাক্তার কৃ ফ্লাচ হরগং খা গে সিং ও সুপ্লা জং নাই আজ সুপ্লা জং আপনু পাইছে
0: গাঙ্গবাড়িয়া পাইবো তো নাই মানু গে মাত্র র কাম কে সিং মা তো নাই ইং মানু আ ভাই ডাক্তার রং সুঙ্গই তো নি মানু যদি নুনি নি বুসুক বাংবা নি এলাকা ও গানা গিনি আছে কৰি ডাক্তার রং কে তলাঙ্গি থাঙ্গি মানু সালাই ডাক্তার বাই
1: কে আবু জে সুপ্লা না না কা বু হাসা বা বহক লাতেই না
0: বহক তলাতে ইয়া সাইড বা বাই
1: সাইড তেই কাছে জায়গা না কবং জায়গা না
0: কবং মা জায়গা ইয়া কাছে জায়গা রেখে না অঙ্খরি থামে আবু তবে কে যত বড় সুপ্লা কা সাইয়া তাং নি মানে সুপ্লা জাগ নাই বলে বো আবু ডাক্তার বা এআইডিএস টা বড় নখলাই মা কে কাহাম
1: কে সুপ্লা জাগ সুপ্লা ইয়া কারে তে অন্য ব্যবস্থা তো
0: অন্য ব্যবস্থা কে বিথি চার জাগ নাই ন গবন বেশি জায়গা নি কুতুলিয়া খা মাতো নাই গেতে আলকা কোন ফান জারিয়া তো মাংখে কাহাম আ সময় নি বিশিং হবন গে বহু বহি মিয়া রং রং আমা সময় আমা কে পুলি কে গে আপনো কারিব যে জীবাণু বাই ইং জাগ রোগ তো তে কা সাংকে বাতে মানি হিনু
1: বাতে মানি
0: এই আবো বু মারখন কি বেশি জা তাং গে হিমালে অ রং খাং গে থলে থিয়া খুব সময় থিয়া কিন্তু তামং দুধ রি তো নাই গাই হিং কাং কে বতাই দুধ কম রে নাই বা আল নি মুসুং কাং কে বিনি বো কাহাম কে আল বাই মাই আম দুর্বল লঙ্গি থাঙু সরি যে সাতুং বেশি সহ্য খাইমে আমি বা তিকে তামং ইয়াকুং কসার কসার গ বুকু গ কসাঙু ইয়াকুং কক্তি কক্তি রাই রং মিথাঙ বুকু বিশিং খসই আজাগার গ কসাঙ কুলুম দং গে বুকুমুর পুরা থেংসাই থাকবা হাই তংবাই গেন তামং খুব খুক্তিবু সরাই একদম কলমা খসরাই দং সব সময় ন গে চাখান কে বুকাইছে চাক চাক পচাক পচাক হাই কাইছে আওয়াজ গুতা গে আবু নিব এফ এম ডি নিব আমাকে এফ এম ডি বা বাতি মানি হলু বনব ভ্যাকসিন তো আমাকে কাইছে ভাইরাস নিছিরু
1: আবু ইংয়া শুনি সিকাং আ ভ্যাকসিন চারি দে মান নাকি ইংয়া
0: ইংয়া সানি সিকাং দেগা আসাই কেন যেও দুই তিন মাস নি বিশিং কোন ভ্যাকসিন রুই তাছে বুস্টার ডোজ কাইছে রুই বছর ব্রু মৃত খান কে
1: আবু ইয়া কাটি মান্দা
0: ইয়া কাগি মান
1: হাই হাতে কে সিনম সঙ্গ বাক্সা বাক্সা সিং উ কান্তা
0: লোকাল অয়েন্টমেন্ট রং মারনাই বিথি মারনাই আবু ডাক্তার ভাই মালাই খান যাও আর জায়গা বাক্সা আর জায়গা কেরিসিন রক সালাস আবু রক মানে যায় স্পিরিট রক মানে যায় তার মানে আর কসাং খান গে ও বুতুই তিনাই যাত ইয়ং গবাং মা বিরি টং বলে আবু বুতুই তি গলাং থাঙু আবু সং মেগট হনু আবু কে মেগট রংই থাঙ গে তাই বব টং ক্রিমি ফাতার নি ক্রিমি বুতং বহক বিশিং নি ক্রিমি টং যে মন ক্রিমি তো অনেক জায়গা টং মা বলে লাং মাও বুতং মা ন বহক বিশিং বুতং বুকুর বুতং ফাতার বুতং ও যে বুকুর নি ক্রিমি রক ফাতার নি ক্রিমি আবু রক গাং কে আ খুন জরগ মুতা খলাইও আম হাই গে আবু বো ইনজেকশন রং রি মানু জং
1: একদম
0: চাইয়া ভাই তো কৃমি রক তাই কবাং নাই জীবাণু তাই তং নাই তাং বলে যে কোনো জীবাণু বিসা কসাং সুরু সুরু কিসা বেলাই হিউমিড আমহাই মানে একদম তামো নাই যে হিউমিড যে কিসা কাজাং রে কিসা তুং রে আমহাই জায়গা অঙ্কে বেশি বড় মানে বংশ বিস্তার খেলাই মানে
1: জীবাণু রক
0: এই জীবাণু বংশ বিস্তার খেলাই মানে তেম থাম্পুই রক বনু গিয়াত বা আমহাই কে মুসকি রক্ষি বিয়াতন কে থাম্পুই রক হাইনা বেং বেং আ থাম্পুই নসে কিসি সা কসা রক মাং কেউ অম থাই রক উখুঞ্জ রক কসা মাং কে তুই তুই রু আ থাম্পুই রক নাবনি সোর্স গাবন বাগে পরিষ্কার কে তনা নাং নাই সব সময়
1: আ গাই সিং গবাং মা খনা খনালাই মা কা ভাইকে মুসুক নাই ভাইকে নাকি খাই বুবু বু হাইকে বং নি রুক নি ইয়াকাকি ইংকাই খাজানি তাকু বুকু সঙ্গে বুঝি খেয়ে খাখায় ইংকাই সঙ্গ টংলা হেনপান টংমালিয়া সঙ্গে

Oh,

전 허접것이 검전바탕은 딜리야 파이응 어버서 씨.

밥상 어디니라 살사세롱어 담슨 어떻게 그라.

Ada sasi dutina gandar asyik.

사 어장바시 땅만이 따콤뜨리그나이 어디 있니?

sa o zak bai se tang mani ri sa ta kom te o ti ne sor na ne a den se

0: 아여사 어장발세 땅만에 땅컴뜨리그나이 어디니시 가난에 니니세
1: 아슬저라 자든 이르사몽 그나라이캬 이르사몽도 커라라이캬 সুরন কন্যা কলৈ আকাশবাণী আগরতলা অবনী লগিনের পাখে তিনি সান্দা জরানি ককবরক আওয়াই পান্না যতনন হাম্বাই

এতক্ষণ শুনলেন ককপুরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান

0: সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষের অধিবেশনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে এফসিআর এর নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি।
1: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 start questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open but we didn't make the fullest use of the opportunities.
0: এর লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদ্বানির রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
2: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और मिथिला, लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
0: लोकसभा नेता तथा केंद्रीय मंत्री जेपी नड्डा परिषद के आश्वस्त कर मल्लिकार्जुन खड़गे तोला विषय तदंत कर देखा है। এদিন খনি ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধা দান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
3: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে পার্লামেন্টের ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে ডিমান্ড করতে হ্যাঁ আর সরকার উসকা জবাব দেতে হ্যাঁ ইয়ে তরিকা হতা হ্যাঁ কিউকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা कि सरकार खुद कह रहे हैं कि हम डिस्कशन चाहते हैं और अपोजिशन बहाना बना करके डिस्कशन से भाग रहे हैं, तो ये लोकतंत्र के लिए विशेष करके संसदीय लोकतंत्र के लिए ठीक नहीं है।
0: भारत के विश्वमानेर उत्पादन केंद्र व ग्लोबल मैन्युफैक्चरिंग हबे परिणत करते 12 मूल क्षेत्र के चिन्हित कर नीति आयोग। आज नतून दिल्ली में इस संक्रांत एक विशेष प्रतिवेदन प्रकाश करें नीति आयोग के वाइस चेयरपर्सन अशोक कुमार लाहिड़ी। इस प्रतिवेदन में ऑटोमोबाइल इलेक्ट्रॉनिक्स प्रतिरक्षा और ड्रोन ওষুধ সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12 লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক আকাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত নৃত্য নাটক লোক ও উপজাতীয় শিল্প পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
4: भारत एक संस्कृति संपन्न देश है, इसके तुलना पूरा विश्व से हम नहीं कर सकते। ये जोड़ों से जुड़ी हुई है। भारत जैसे भाषाएं, जैसे पहनावा, खान पान जैसे अलग अलग है, ऐसे संस्कृति, इनका नृत्य संगीत हर चीज अलग है। जैसे कि प्रकृति से ही ये जो संस्कृति को चुने।
0: केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह आज बोले, तिरंगा जातीय पताका प्रतिटी नागरिक गर्वेर प्रतीक, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যম

এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যা 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10 এর খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আলকায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথিও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। ঊনকোটি জেলার দলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচও বরাদ্দ ধরা হয়েছে প্রায় 45 কোটি 18 লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কর একটি গুরুদুয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 20 অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রূপো এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্য শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সুভাষ দেববর্মা তিনি ককটমা ভূভাগ রক্ষা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লিকতাল সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তাই সকারিয়া ফারকা তিনি বন্দে মাতরম রসাপমানিয়াগুলো লোকসভা তাই রাজ্যসভা ওয়াতিমলনি অধিবেশন পাইখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি কৈলাসহর বিধানসভা কেন্দ্র নি জুদা জুদা হাফাংনি হামকাই গেনাং তাংবুতাংন চেঙ্গে রেখা তাই হলং থংকাইখ্যা কমনওয়েলথ যদুও রাংসাকনি মেডেল মাননাই অস্মিতা দেন তিনি বিলুনিয়া ক্রিকেট এসোসিয়েশননি বখাক্তই বড়

0: মিয়া ফারখা তাব ককতমা শুক্রবই রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি দিলীক তাল কাশা আলাইডা বরম মিয়া ফার্মা পান্ডা নৈশাই নৈশিব্রী তাই নৈশিবা বিশিনী সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তাই সকাল ইয়া ফারকা খড়ক সারাচিবা আর্টিস্ট রগ্ন রাষ্ট্রবক্ষক সঙ্গীত নাটক একাডেমি কলা দীক্ষা সামুবতাং সংসামানারগী খা টংথমা কক শাখা রাষ্ট্রবক্ষক চাকরা আর্টিস্ট রগ্ন বুসকাং আচাই সঙ্গী আর্টিস্ট রগ্ন সনাম তিসানা বাকি ককমুং ইয়াফারকা রাষ্ট্রবক্ষক শাখা দশ হাজার তাবংনি জরানি সেলাইমুঙ্গ হাক্তনি গবাংমা আমচানী শ্রী সিটিনী রিসাব মশাতাই সামুং হুমুং রগ্ন কমনানী লামাও থাকজাক আবনো মথাঙ্গী নারগনানি যতনি থানচা চাইতমুং নাঙ্গ
1: ভারত কাজ স্বতন্ত্র সংস্কৃতি উসকো কভি ভি মিটনা নেহি চাহিয়ে এসে বিধাও কা না কেবল ডকুমেন্টেশন হোনা চাহিয়ে উনকি জীবন্ত রখনে কে লিয়ে বিশেষ প্রয়াস জরুরি হোনা চাহিয়ে কিউকি ভারত সবসে আলাগ হে আধুনিক হোনা চাহিয়ে লেকিন আধুনিকতা এসে নেই হোনা চাহিয়ে কি হাম লোগো কা সংস্কৃতি হি বিলুপ্ত হো যায় মুঝে বতায়া গিয়া হে কি একাডেমি ইসি উদ্দেশ্যে কলা দীক্ষা কার্যক্রম কা আয়োজন কর রহি হে সবই বরিষ্ঠ কলাকারো কো আপনি আগলি পিঢ়ি তৈয়ার করনে কে লিয়ে যোজনাপূর্বক প্রয়াস করনা হি চাহিয়ে
0: সংসদ ওয়াতিমনি অধিবেশন তিনি পাইখা বন্দে মাতরম রোজাবমান ইয়াগুলো লোকসভা তাই রাজ্যসভানি চংজাগিয়া জরানি ভাগি মথাক তনিনা সাকলাইমুং রোজাখা আরো মানজাখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমং মন্ত্রী রাজনাথ সিং লোকসভানি কেবেনাই বদলনি অজা রাহুল গান্ধী আকসং সংসদনি ওয়াতিমনি অধিবেশন জুলাই তাননি নৈচি সাংমারিনি সিমি চেঞ্জাকমানি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখান তাই নুখুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তাই বুহামন্ত্রী ড এস জয়শঙ্কর তিনি বানাতি সামানি বিশিংতই হরগর তিরঙ্গা সামুতাং মানজাখা হদলাম অমিত শাহ শাখা অ সামুতাং হাক্তর্ন হামচাজাক তাইব ক্রাক খ্লাইও তাই বেবাক ভারতনি লোকরগ্ন কুংসুগ্রুব বাইথাংনি টংথাই নগ বানাতি সাহ মোচাং সাহ শাখা রোজাক রোজাক সাই সাই লোকরক অ সামুতাঙ্গ করঙ্গই তঙ্গ তাই কাইসা ভারত কাহামকুক ভারতনি সামুতাং তাইব ক্রাক খ্লাইও তঙ্গ শাখা মন্ত্রী জে পি নাড্ডা হদলাম শাখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী কবক মুম্বাই হাক্তর গনাঙ্গই হরঘর তিরঙ্গা সামুবতাং পালাইজাগি তঙ্গ হরঘর তিরঙ্গা সামুবতাঙ্গ তিনি হাস্তিনী জুদা জুদা থাইও তিরঙ্গা রেলি সংসাজাখা জিরানিয়া মজলিসপুর তিরঙ্গা রেলিও মানজাখা বেড়াইখি মন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ সুশান্ত দেবনি চেতনবাই বিশালগড় হুকবার খ্লাইনি রগ্নি ইয়াকতইব অসাল পালাইজাখা আরো মানজাখা বিশালগড় পঞ্চায়েত সমিতিনি চেয়ারপারসন অতসী দাস বলমন্ত্রী অনিমেশ দেববর্মা খয়হাঙ্কর নাইকল ফাংনি চেতন ভাই সংসদা খারগর তিরঙ্গা সামুতাং চেঙ্গিরেখা আবনরগৈ খয়হাংপাংনি রেমসিনী রং নখলানি সিমি নাইথতক তিরঙ্গা রেলি আউলিনি জুদা জুদা লামাও বেড়াইলাইখা আরো মানজাখা এমএলএ পিনাকি দাস চৌধুরী খয়হাঙ্কর নাইকল ফাং রজত পান্থ ইয়াকবারা হাংকর নাইকল ফাং অবেদানন্দম বৈদ্য হাংকর পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি আকসং সাগ্রা হাংকর মাইকেল ফাংনি চেতন ভাই বিলুনিয়া কলেজ স্কোয়ারনি সিমি বি কে আই থুংখলা জরা সাগ্রা হাংকর বেরনি তিরঙ্গা রেলি সংসাজাখা আরো মানজাখা তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাগ্রা হাংকরনি জেলা পরিষদনি কাসকু ওকরা দীপক দত্ত এমএলএ স্বপ্না মজুমদার হাংকর মাইকেল ফাং মোহাম্মদ সাজাদ পি আকসং সিআরপিএফনি সারা নৈশিব্রী নম্বর ব্যাটেলিয়ান তাই আগরতলা পুর নাইখানী সি চার নম্বর ওয়ার্ডনি কথাজাক চেতন ভাই তিনি আগরতলাও তিরঙ্গা রেলি সংসাজাখা প্রগতি রংথংখলা নিসিমি অরেলি চেঙ্গি আগরতলানি জুদা জুদা লামাও হিমলাইখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানা বাকি লগ ইন খাদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আই আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককতমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি কলাশহরের দোলগাঁও রং খলাও সংযোজক পান্ডা বার্সওয়াল তৈ চণ্ডীপুর তাই কলেশহর বিধানসভা কেন্দ্র নিয়ে যুদা যুদা হাপাং নিহা।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দেকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আজ ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ছটি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এই কথা বলেন। উল্লেখযোগ্য উদ্বোধনের মধ্যে রয়েছে ডলুগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি এবং ফেন্সিং, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওপেন কমিউনিটি হল, উপস্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন। যেসব প্রকল্পের আজ শিলান্যাস হয়েছে তার মধ্যে রয়েছে অনাথ শিশু কন্যাদের হোম স্থাপন, পঞ্চায়েত ভবন, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও ক্রীড়া এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৬৯টি জেলায় মোট ৫৬টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে। এর জন্য প্রায় ১৯৭ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্লিন অ্যান্ড গ্রিন ঊনকোটি উদ্যোগের প্রশংসা করে বলেন, ঊনকোটির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কৈলাসহর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে জমি অধিগ্রহণে রাজ্য সরকার সহযোগিতা করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভা অধিপতি অমলেন্দু দাস এবং জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। হরঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। জিরানিয়ার মজলিশপুরে তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে অন্নদাতার হাতে তিরঙ্গা পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতোষী দাস। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খোয়াই জেলা প্রশাসন আয়োজিত হরঘর তিরঙ্গা অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একটি সুসজ্জিত তিরঙ্গা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিদানন্দ বৈদ্য, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি প্রমুখ। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলুনিয়ার কলেজ স্কোয়ার থেকে বিকেআই মাঠ পর্যন্ত দক্ষিণ জেলা ভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সিআরপিএফ এর ১২৪ নম্বর ব্যাটেলিয়ান এবং আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আজ আগরতলায় তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। প্রগতি স্কুল মাঠ থেকে এই র্যালিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ মোহনপুরেও তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিরঙ্গা র্যালিটি মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণ

0: থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর মোহনপুর বাজারে শেষ হয়। বিজেপি বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আজ তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ কৈলাসহরের শ্রীরামপুরে বিজেপির চণ্ডীপুর মণ্ডল কার্যালয় অটল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল এবং মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি মঞ্চাক ইপ্পার। তিনি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বটতলা, মোটর স্ট্যান্ড, নাগেরচোলা এবং রাধানগর সহ আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার পিত্রা কামিতে কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। 14.93 জমিতে এই স্কুলটির নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 48.85 কোটি টাকা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ আড়ালিয়া একতা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শিবিরে 31 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্পসহ বিভিন্ন শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 115 জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই দেশে সঙ্গীতে রয়েছে বহুবিধ পদ্ধতি, নৃত্যে রয়েছে নানা শৈলী এবং লোকনাট্য বিদ্যমান অসংখ্য রূপে, তবু এসবের মূলে রয়েছে এমন এক সাংস্কৃতিক ভাষা যাকে ভারতীয় বলে অভিহিত করা হয়। বৈচিত্র্য ও ঐক্যের এই পারস্পরিক সম্পর্কই ভারতের শিল্পকলাগুলোর অন্যতম প্রধান শক্তি। রাষ্ট্রপতি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে দেশের অনেক লোকশিল্পী বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। এই ধরনের শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
1: ऐसे विधाओं का ना केवल डॉक्यूमेंटेशन होना चाहिए, उनकी जीवंत रखने के लिए विशेष प्रयास जरूरी होना चाहिए, क्योंकि भारत सबसे अलग है। आधुनिक होना चाहिए, लेकिन आधुनिकता ऐसे नहीं होना चाहिए कि हम लोगों का संस्कृति ही विलुप्त हो जाए। मुझे बताया गया है कि एकेडमी इसी उद्देश्य कला दीक्षा कार्यक्रम का आयोजन कर रही है। सभी वरिष्ठ कलाकारों को अपनी अगली पीढ़ी तैयार करने के लिए योजनापूर्वक प्रयास करना ही चाहिए।
0: সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। বন্দে মাতরম গাওয়ার পর লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল 20 জুলাই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি যাবেন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দিকে আজ বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অস্মিতা দে বিলোনিয়ার বিদ্যাপীঠ জুডো প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং জুডো প্রশিক্ষণার্থীদের উৎসাহ দেন। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস।

0: কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডুতে সোনাজয়ী অস্মিতা দেকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, হরঘর তিরঙ্গা। ত্রিপুরার স্বসহায়ক দলের দিদিদের জন্য দেশপ্রেম ও আর্থিক স্বনির্ভরতার মেলবন্ধন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে হরঘর তিরঙ্গা অভিযান। ত্রিপুরাতেও এই কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। 12ই আগস্ট আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ চত্বর থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হরঘর তিরঙ্গা র্যালির সূচনা করেছেন। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পৌঁছায়। সেখানে আয়োজন করা হয় তিরঙ্গা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতীয় পতাকার মর্যাদা এবং সম্মান রক্ষার পাশাপাশি প্রতিটি বাড়িতে তিরঙ্গা উত্তোলনের আহ্বান জানানো হয়। তবে এবারের অভিযানের একটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণ। ত্রিপুরার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী বা SHG-র মহিলারা জাতীয় পতাকা তৈরির কাজে যুক্ত হয়েছেন। তাঁদের হাতে তৈরি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। ফলে একটি জাতীয় কর্মসূচি যেমন দেশপ্রেমের আবেগকে শক্তিশালী করছে, তেমনি গ্রামীণ মহিলাদের জন্য তৈরি করছে সুনির্দিষ্ট আয়ের সুযোগ। ধর্মনগরের উদ্যোগ SHG-র এই সম্ভাবনার একটি উল্লেখযোগ্য উদাহরণ। প্রায় 5 বছর আগে গড়ে ওঠা এই গোষ্ঠীতে রয়েছেন 13 জন মহিলা। তারা সেলাইয়ের পাশাপাশি মোমবাতি, আবির এবং খাদ্য সামগ্রী তৈরির কাজ করেন। এবছর তাঁদের হাতে এসেছে প্রায় 500টি জাতীয় পতাকা তৈরির অর্ডার। স্বাধীনতা দিবসের আগে সেই অর্ডার শেষ করতে মহিলারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই অর্ডার অনুসারে পতাকা সরবরাহ করার জন্য দিন রাত এক করে নিজেদের কাজ এগিয়ে নিয়ে চলছেন উদ্যোগ স্বসহায়ক দলের দিদিরা। নিজের কাজের গতিতে তাঁরা চান সমস্ত প্রতিবন্ধকতাকে হাড় বানিয়ে প্রতিটি ঘরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের নিশ্চয়তা। গোটা দেশের সামনে এইভাবেই তাঁদের প্রয়াস নজির গড়তে পারে। জাতীয় উৎসবের আবহ তাঁদের জীবনে নিয়ে আসবে নতুন সাফল্যের আলো, নতুন প্রেরণার স্রোত। এদিকে গোটা রাজ্যে 9ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা উদযাপনের বর্ণময় সংযোজন তিরঙ্গা যাত্রার পর্ব চলছে উৎসাহের সঙ্গে। প্রতিদিন নতুন নতুন জায়গা থেকে এই যাত্রার পাশাপাশি নানা রকম দেশাত্মবোধক কর্মকাণ্ডে ছোট থেকে বড় সব বয়সীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাচ্ছে। নতুন করে উৎসাহের আশ্চর্য প্রবাহে রাজ্যের মানুষও একাত্ম হচ্ছেন প্রধানমন্ত্রীর আহ্বান অনুসারে নানা রকম অভিনব উদ্যোগে। আসলে হরঘর তিরঙ্গা তাই শুধু কয়েকদিনের একটি দেশাত্মবোধক কর্মসূচি নয়। এই উদ্যোগ কখনো কখনো সঠিক পরিকল্পনায় গ্রামীণ মহিলাদের জন্য স্বল্পমেয়াদী কিন্তু আশাব্যঞ্জক সুনির্দিষ্ট ব্যবসার সুযোগ তৈরি করতে পারে। স্বসহায়ক দলের দিদিদের হাতে তৈরি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তৈরির ভাবনা যেমন চলতি বছরে একটি আলাদা ইতিবাচক ভাবনার সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ করিয়ে দিল, একইভাবে এই উদ্যোগের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে স্কুলের পোশাক, ব্যাগ, পোশাক, ব্যানার এবং অন্যান্য বস্ত্রজাত সামগ্রী তৈরির কাজেও SHG-গুলি যুক্ত হতে পারে। দেশের জাতীয় পতাকা তৈরির সঙ্গে যখন গ্রামীণ মহিলাদের শ্রম এবং আত্মনির্ভরতা যুক্ত হয়, তখন তিরঙ্গা হয়ে ওঠে শুধু গর্বের প্রতীক নয়, অর্থনৈতিক ক্ষমতায়নেরও প্রতীক। দেশপ্রেম, নারী ক্ষমতায়ন এবং গ্রামীণ উদ্যোগ, এই তিনটি লক্ষ্যকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে হর ঘর তিরঙ্গা উদ্যোগ। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল হর ঘর তিরঙ্গা, ত্রিপুরার স্বসহায়ক দলের দিদিদের জন্য দেশপ্রেম ও আর্থিক স্বনির্ভরতার মেলবন্ধন।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন মঞ্জিল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় কথায়। শ্রোতাবন্ধু, আজকে কথায় কথায় অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, বিষয়টি হল জীবনে ইতিবাচক চিন্তার গুরুত্ব। শ্রোতাবন্ধুরা, দিনের ব্যস্ততা শেষে রাত যখন ধীরে ধীরে তার নীরবতার চাদর বিছিয়ে দেয়, তখন মনও যেন একটু থেমে নিজের সঙ্গে কথা বলতে চায়। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কথায় কথায়। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের নূতন করে পথ দেখাতে পারে। আজকের বিষয় জীবনে ইতিবাচক চিন্তার গুরুত্ব। আপনাদের এই বিষয়ে কি মতামত তা জানাতে ফোন করুন 2326255 এ নম্বরে। আবারও বলি, 2326255 এ নম্বরে আপনারা ফোন করুন এবং আমাদের সঙ্গে ভাগ করে নিন আপনাদের মতামত। জীবনে সব সময় সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, তাই না? কখনো আসে ব্যর্থতা, কখনো হতাশা, কখনো এমন কিছু পরিস্থিতি যার সামনে আমরা কিছু সময়ের জন্য দিশেহারা হয়ে পড়ি। কিন্তু সে কঠিন সময়ও যদি আমরা আশা ধরে রাখতে পারি, যদি মনে করি আজকের সমস্যাই জীবনের শেষ কথা নয়, তাহলে

সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায়। ইতিবাচক চিন্তা মানে এই নয় যে জীবনে কোনো সমস্যাই নেই। ইতিবাচক চিন্তা মানে হলো সমস্যাকে বুঝে নিজের সামর্থ্যের উপর ভরসা রেখে সমাধানের পথ খুঁজে এগিয়ে চলা। তাহলে চলুন কথার এই সুন্দর পথ চলায় প্রথমে শুনে নেওয়া যাক একটি গান।

ফিরে এলাম কথায় কথায় অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করি, অন্যের সাফল্য দেখে মনে হয় আমি কেন পারলাম না। কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, সুযোগও আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের গতকালের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করা অনেক বেশি অর্থবহ। আর যদি আমরা একটু বেশি শিখি, একটু বেশি চেষ্টা করি, অথবা একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই সেটি আমাদের এগিয়ে যাওয়া। মনে রাখতে হবে, আমাদের ছোট ছোট ভালো অভ্যাস জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রতিদিন কৃতজ্ঞতার একটি কারণ খুঁজে নেওয়া, নিজের ভালো দিকগুলো মনে করা, প্রিয়জনের সঙ্গে কথা বলা, সময় মতো বিশ্রাম নেওয়া, এসবই মনকে আরও স্থির ও শক্তিশালী করতে সাহায্য করে।

পরপর দুটো গান শুনে ফিরে আসলাম আবার কথায় কথায় অনুষ্ঠানে। জীবনের পথে বাধা তো আসবেই, কিন্তু বাধা মানেই তো পথ শেষ নয়। অনেক সময় বাধাই আমাদের নতুন কিছু শেখায়। একটি ভুল থেকে আমরা শিক্ষা পাই, একটি ব্যর্থতা আমাদের আরও প্রস্তুত হতে সাহায্য করে, আর একটি কঠিন সময় আমাদের নিজের শক্তিকে চিনতে শেখায়। তাই জীবনের কোনো মুহূর্তকে শুধু অন্ধকার বলে ভেবে থেমে না গিয়ে সেই অন্ধকারের মধ্যেও আলোর সম্ভাবনা খুঁজে নেওয়া দরকার। আমাদের একটি কথাই মনে রাখতে হবে, ইতিবাচক চিন্তা কোনো জাদু নয়, এটি এমন একটি মানসিক অভ্যাস যা আমাদের কঠিন সময়েও স্থির থাকতে এবং ভালো পথ বেছে নিতে সাহায্য করে।

শ্রোতা বন্ধু, পরপর দুটো গান শুনি আজকের মতো এখানেই শেষ করছি কথায় কথায় অনুষ্ঠান। আপনার রাত হোক শান্ত, আপনার মন থাকুক আশায় ভরা, আর আগামী দিন নিয়ে আসুক নতুন নতুন স্বপ্ন।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025 সঙ্গীত নাট্যক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দিল্লি লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লেগাসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত সংবাদে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরো স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে আনা এফসিআরএ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি প্রস্তাবিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন,

0: বক্তব্য রাখার পর পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগের সঠিক ব্যবহার করেননি। এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করেনি প্রতিবাদ জানান। লোকসভা নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন মল্লিকার্জুন খার্গের তোলা এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সরকার প্রস্তুত থাকলে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মে জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হইহট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
1: অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যাঁ আর সরকার উসকা জবাব দেতে হ্যাঁ। ইয়ে তরিকা হতা হ্যাঁ, কিউকি লোগো নে হমকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হম ডিসকাশন চাহতে হ্যাঁ আর অপোজিশন বাহানা বনা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যাঁ। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যাঁ।
0: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হইহট্টগোল এবং সবার কাজে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করছিলেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই রিপোর্টটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর লাহিড়ি বলেন দেশের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন ক্ষেত্র এবং রপ্তানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2025 ও 24 সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশের সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হিসকে তুলনা পুরা বিশ্ব সে হম নেই কর সকতে। এ জোড়ো সে জুড়ি হুই হ্যায়। ভারত জেসে ভাষায়, জেসে পেহনায়, খান পান জেসে আলাগ আলাগ হ্যায়। এসে সংস্কৃতি, এসেনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হ্যায়। জেসে কি এ প্রকৃতি সে হি এ যে সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি হর ঘর তেরঙ্গা .com ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি বা ছবি আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন শ্রী শাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তেরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লাল কেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে এই রিহার্সালে জাকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণ করা হবে। এবারের মূল অনুষ্ঠান ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত 2046। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লাকে ডাকা হয়েছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জমা পড়া লেখাগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়। তার মধ্যে নির্বাচনের ভিত্তিতে লালকেল্লার অনুষ্ঠান দেখার জন্য সেলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই প্রেক্ষিতে আগামী

0: কাল আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7:00 ও 8:00 এফএম হেডলাইন্স এবং রাত্রি 10:00 আর 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে। সকাল 9:15 খবরের পর ওই দিন আকাশবাণী কলকাতায় সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 এফএম হেডলাইন বাতিল করা হয়েছে। 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতায় রাত 10:00 সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জেরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে।
1: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে।
0: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরে সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপক তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে AQISকে দায়ী করা হয়েছে। নাইজেরিয়া লেগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। শেষ করার আগে খবরের কিছু অংশ আরেকবার। সংসদের উভয় কক্ষের অধিবেশনে আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগুলি এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এর পরের খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 9:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026। রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে 734টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 7 আগস্ট 2026 থেকে এবং শেষ তারিখ 5 সেপ্টেম্বর 2026। পদ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, শূন্য পদ 734টি। যোগ্যতা মাধ্যমিকে 50% নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। বয়স সাধারণভাবে 15 থেকে 24 বছর। সংরক্ষিত শ্রেণীতে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। নির্বাচন 10ম এবং ITI এর নম্বরের ভিত্তিতে মেধা তালিকার পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5 সেপ্টেম্বর 2026। আবেদন করতে হলে https://rcf.indianrailways.gov.in এই ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি। অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আয়ুষ্মান ভারত সম্পর্কে। দেশের সার্বিক উন্নয়নে সর্বাগ্রে দরকার সুস্বাস্থ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতোই সুস্বাস্থ্য মানুষের ন্যূনতম চাহিদা। তাই দেশের দরিদ্র মানুষকে সুস্বাস্থ্য এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতেই কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয় আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রকল্পটি ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য নীতির অংশ। প্রকল্পটি 2018 সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল। এটি একটি কেন্দ্রীয় স্পন্সার্ড স্কিম এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য উভয়ের দ্বারা যৌথভাবে অর্থায়ন করা হয়। 50 কোটি জনগণকে পরিষেবা প্রদানের মাধ্যমে এই প্রকল্পটি বিশ্বের বৃহত্তম সরকারি স্পন্সরকৃত স্বাস্থ্যসেবা কর্মসূচি। ভারতের সমস্ত স্তরের স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটি চালু করা হয়। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র নামের দুটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর 2019 পর্যন্ত প্রায় 18,059 হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে এবং 44,06,461 সুবিধাভোগী এর আওতায় এসেছে। গ্রামীণ পরিবারগুলোর 86% ও শহুরে পরিবারগুলোর 82%, যারা বিভিন্নভাবে অক্ষম, তাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যেই এই প্রোগ্রামটি চালু করা হয়েছিল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন আমরা জেনে নিই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি। সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় নির্দিষ্ট তালিকাভুক্ত পরিবার, যারা সারা দেশে যে কোনো সরকারি বা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে 5,00,000 টাকা পর্যন্ত বিনামূল্যে কভারেজ পেতে পারে। যেহেতু এই প্রকল্পটি শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য,

তাই সবাই এর অধীনে চিকিৎসা বীমার জন্য যোগ্য নয়। চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর 6 কোটিরও বেশি মানুষ সর্বস্বান্ত হন। এই প্রেক্ষিতে 2018 সালের কেন্দ্রীয় বাজেটে আয়ুষ্মান ভারত প্রকল্পটি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের ফলে 10 কোটি পরিবারকে স্বাস্থ্য বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। প্রতিবছর চিকিৎসা খাতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে উপভোক্তারা। ভারতের তালিকাভুক্ত সমস্ত হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 20টি রাজ্য এই প্রকল্পে যুক্ত হয় প্রাথমিকভাবে। আয়ুষ্মান ভারত প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরের স্বাস্থ্য ব্যবস্থাকে সার্বিক সমাধানের লক্ষ্য গ্রহণ করেছে। আয়ুষ্মান ভারত দুটি আন্তঃসম্পর্কিত উপাদানের সমন্বয়ে যত্নশীল পদ্ধতির ধারাবাহিকতা গ্রহণ করেছে। সেগুলো হল স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যা পিএম জয় নামেও পরিচিত। 1,50,000টি স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার ফলে স্বাস্থ্যসেবা এবার মানুষের বাড়ির নিকটে আসবে। এই কেন্দ্রগুলো বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও ডায়াগনস্টিক পরিষেবাদি সহ মাতৃ এবং শিশু স্বাস্থ্য পরিষেবা এবং সংক্রামক রোগ প্রভৃতি ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহ করবে। সর্বশেষ আর্থসামাজিক গণনার তথ্য অনুযায়ী 10.74 কোটি দরিদ্র সুবিধাবঞ্চিত গ্রামীণ পরিবার এবং নগরাঞ্চলের শ্রমিকদের পেশাগত ভাগের ভিত্তিতে আর্থিক সুরক্ষা দেবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর মাধ্যমে প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। একটি পরিবারের সদস্যদের মধ্যে এই সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মধ্যবর্তী এবং তৃতীয় স্তরের প্রায় সমস্ত চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি ব্যয়ভার বহন করে। পিএমজের 1,350টি মেডিকেল প্যাকেজ নির্দিষ্ট করা হয়েছে, যার আওতাধীন হবে ঔষধ, রোগ নির্ণয়কারী পরীক্ষা এবং যাতায়াত সহ চিকিৎসা ও ডে কেয়ার চিকিৎসা। যাতে কেউ পিছিয়ে না পড়ে, বিশেষত কন্যা সন্তান, মহিলা ও শিশু এবং বয়স্ক মানুষ। এই যোজনায় পরিবারের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সরকারি হাসপাতালে এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে প্রকল্পটি নগদহীন এবং কাগজবিহীন হবে। সুবিধাভোগীদের হাসপাতালে ভর্তির জন্য কোনো মূল্য দিতে হবে না। এই যোজনার অধীনে হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেও চিকিৎসা সংক্রান্ত খরচ অন্তর্ভুক্ত রয়েছে। কোন কোন পরিবার এই যোজনার সুবিধা পাবে তা আর্থসামাজিক গণনার তথ্য অনুযায়ী নির্ধারিত হয়। প্রয়োজনের সময় সমস্ত সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলো থেকে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এই যোজনার আওতাধীন সুবিধাভোগীদের থেকে আলাদা করে চিকিৎসার খরচ চাইতে পারবে না হাসপাতালগুলো। যোগ্য সুবিধা প্রাপকেরা সারা ভারত জুড়ে চিকিৎসার সুবিধা পাবেন। যে কোনো তথ্য, সহায়তা বা অভিযোগ জানাতে 1-4-5-5-5 এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। চিকিৎসা হবে নগদবিহীন এবং কাগজবিহীন। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে জেনে নেওয়া যাক কারা পাবে এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা। দেশবাসীর কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প গ্রামীণ এলাকা ও শহর এলাকায় আলাদা আলাদা কিছু শর্ত রাখা হয়েছে। প্রথমে আলোচনা করছি গ্রামীণ এলাকায় কারা পাবেন এই স্বাস্থ্য বীমার সুবিধা। প্রথমত, তপশিলি জাতি ও উপজাতি পরিবারগুলো কিংবা মহিলা প্রধান পরিবার, যেখানে 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। তাছাড়া ভূমিহীন পরিবারগুলো, যারা নৈমিত্তিক শ্রম থেকে আয় করে, কিংবা দরিদ্র সীমার নিচে যেসব পরিবারগুলো রয়েছে বা যেসব পরিবারগুলো বিপিএল ভুক্ত এবং যাদের মাসিক আয় 10,000 টাকার কম রয়েছে, তারা পাবে এই সুবিধেগুলো। কিংবা আদি উপজাতি গোষ্ঠী বা যারা ভিক্ষে করে বেঁচে আছে, তারা আয়ুষ্মান যোজনায় অংশগ্রহণের যোগ্য হবেন। এবারে জানিয়ে দেব শহুরে এলাকায় কারা পাবেন এই স্বাস্থ্য বীমার সুবিধা। এক্ষেত্রেও দরিদ্র সীমার নিচে অবস্থিত সুবিধাভোগীরা, যারা বিপিএল ভুক্ত বা যাদের মাসিক আয় 10,000 টাকার কম, যেমন একজন গৃহকর্মী, একজন ওয়াশারম্যান, একজন চৌকিদার, একজন সুইপার, স্যানিটেশন কর্মী, মালি, ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী, গৃহকর্মী,

0: কারিগর, হস্তশিল্পকর্মী, দর্জি, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, চিত্রশিল্পী, নিরাপত্তা প্রহরী, খুচরো বিক্রেতা, মুচি, ফেরিওয়ালা এবং এই জাতীয় অন্যান্য সেবা প্রদানকারী যারা রয়েছেন, কিংবা পরিবহন কর্মী, ড্রাইভার, কন্ডাক্টর, রিক্সা চালক, হেল্পার, দোকানকর্মী, পরিচারক, ওয়েটার প্রমুখরা আয়ুষ্মান যোজনায় অংশগ্রহণে যোগ্য হবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সাইকিয়াট্রিক থেরাপি, জরুরি যত্ন এবং বয়স্ক রোগীদের সুবিধা প্রদান, তাছাড়া প্রসব এবং প্রসবের সময় মহিলাদের জন্য উপলব্ধ সমস্ত সুবিধা ও থেরাপি রয়েছে। শিশুদের জন্য ব্যাপক চিকিৎসা, যেসব মহিলারা প্রসব করবেন তাদের জন্য 9,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। নবজাতক এবং শিশু স্বাস্থ্যের জন্য পরিষেবা সহ রোগীর মুক্তি সহ যাবতীয় খরচ সরকার বহন করে। এবারে যে বিষয়টি জানা খুব প্রয়োজন সেটি হল কিভাবে আয়ুষ্মান ভারত যোজনার তালিকা আপনারা দেখবেন, কিংবা কিভাবে এই যোজনায় আবেদন করা যেতে পারে। যারা অনলাইনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার নামের তালিকা পেতে চান তাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। প্রধান ওয়েবসাইটে আপনি আমি কি যোগ্য বিকল্পটি পাবেন, যেটি আপনাকে বেছে নিতে হবে। বিকল্পটি নির্বাচন করার পরে আপনার ফোন নম্বর লিখতে হবে এবং একটি ওটিপি জেনারেট করতে হবে। পরবর্তীতে আপনার সুবিধাভোগীর নাম শনাক্ত করতে কিছু বিকল্প দেখানো হবে। পছন্দসই বিকল্প নির্বাচন করে আপনি আপনার নামের জন্য অনুসন্ধান করতে পারেন রেশন কার্ড নাম্বারের দ্বারা। আর আবেদন করার জন্য আপনাকে প্রথমে মূল পৃষ্ঠায় ডাউনলোড অ্যাপ আইকনে ক্লিক করতে হবে। লিংক থেকে আপনাকে আয়ুষ্মান ভারত যোজনা অ্যাপে পাঠানো হবে। সেখানে আপনাকে অবশ্যই শুরু থেকে ইনস্টল বোতামটি ক্লিক করতে হবে। তখন অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তালিকায় উপস্থিত থাকে, তাহলে আপনি যে কোনো হাসপাতালে চিকিৎসা সেবার জন্য প্রতি বছর 5,00,000 টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য হবেন। তাছাড়া ক্যান্সার, কিডনি, লিভারের রোগ, হৃদরোগের চিকিৎসা সহ শিশুর যত্ন, সার্জারি চিকিৎসা ও ডায়াবেটিস এর মতো 1,350টি অসুস্থতার চিকিৎসা এই প্রকল্পের অধীনে বিনামূল্যে হতে পারে। সুবিধাভোগীদের এর অধীনে নিবন্ধ করে ভারতে উচ্চমানের এবং বিনামূল্যে চিকিৎসা দিতে একটি কার্ড দেওয়া হয়, যা তাদের নির্ধারিত সময়ে সুযোগ সুবিধা পেতে সাহায্য করে। আপনি যদি এই প্রকল্পের সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 5,00,000 টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধে পেতে স্থানীয় পাবলিক সার্ভিস সেন্টারগুলোতে গিয়ে স্বাস্থ্য বিমার জন্য আবেদন করুন এবং আপনার চিকিৎসা সম্পূর্ণ করুন। নতুন আলোর দিশারি অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আয়ুষ্মান ভারত সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি লোকগীতি।
1: ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নতুন আলোর দেশারি। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককপুরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শর্মিলা বসু। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককপুরক সংবাদ। সকাল 7:45 শুনবেন অভিজ্ঞাপন। অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশবন্ধনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককপুরক অনুষ্ঠান লীলা মণিজড়া। বেলা 12:55 চাষের কথা। বেলা 1:05 শুনবেন পদ্মা পুরাণ, বিষয় লক্ষিন্দরের পুনর্জীবন প্রাপ্তি, অংশগ্রহণে রিয়া দাস এবং সহশিল্পী বৃন্দ। দুপুর 1:40 শুনবেন লোকগীতি, শিল্পী বিপাশা রায়। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী সনদ সিংহ। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠ দেবেন তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাভেলি রক্ষিত। সন্ধে 6:30 ঘরগৃহস্থের আসরে মাশরুম চাষ লাভজনক প্রসঙ্গে ডক্টর উৎপলদের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি বিপাশা রায়ের কণ্ঠে। সন্ধে 7:00 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন ভারতের 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দ্বারা প্রদত্ত জাতির উদ্দেশ্যে ভাষণ। এই অনুষ্ঠানটির বাংলা এবং ককপুরক ভাষার রূপান্তর পুনঃপ্রচারিত হবে রাত 9:30। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী রূপঙ্কর বাগচি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35°C এবং 26°C। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 31.2°C এবং 26.5°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 48%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে